বিসমিল্লাহিরাহমানিরাহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 7:59। আজ শুক্রবার, 9ই শ্রাবণ, 1433 বঙ্গাব্দ, 9ই সাফর, 1448 হিজরি, 24শে জুলাই 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে। এছাড়া অধিবেশন শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা, শুরুতেই ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে, এবং এর পরপরই শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।

0: Assalamu alaikum. It's 8 a.m. This is Bangladesh Betar broadcasting on the morning of Friday, the 9th of Shravan, the 9th of Safar, and July the 24th. The news read by Muhammad Kamaluddin. The Cabinet approves drafts of Bogra Development Authority Act 2026. The government is working to elevate Bangladesh into a trillion-dollar economy by 2034, says Prime Minister at FDI conference. Information and Broadcasting Minister stresses need for appropriate authority to determine journalist status. Dr. Zubaydur Rahman calls on physician and medical students to provide service with both professional skills and humanitarian values. Postponed HSC and equivalent examinations under Chattogram Education Board will resume on Monday next, informs Education Minister. Donald Trump says he is seriously considering restarting major combat operation in Iran. And Bangladesh won the series 3-2 despite losing to Nepal in the fifth and the last match of the Women's Bilateral Kabaddi Series. The Cabinet has given, in principle, the final approval to the draft of the Bogra Development Authority Act 2026, aiming to ensure planned, sustainable and disaster-resilient urban development in Bogra and its adjoining areas. The approval came from a meeting of the Cabinet held yesterday at the Cabinet Division of the Secretariat with Prime Minister Tariq Rahman in the chair. The draft law was placed at the Ministry of Housing and Public Works. Under the proposed law, a statutory body titled Bogra Development Authority will be formed, comprising a chairman, full-time members and representatives from different government agencies to oversee planned urban development in Bogra City Corporation and adjacent areas. The authority will prepare a phased planning framework ranging from a master plan to development projects, local area plans, authority statutory procedures, including public hearing and prior publication. No construction or development project will be allowed without clearance from the authority. The draft law also incorporates strict environmental provisions to protect rivers, canals, water bodies, playgrounds and open spaces. It introduces modern land management mechanism, including land readjustment, requiring the consent of at least 60% of the landowners and the land redevelopment to facilitate planned urban expansion. The proposed law also provides for imprisonment and fines for the offences such as unauthorised construction and illegal filing of the water bodies. It contains provision for establishing the authority's own fund, imposing development fees, borrowing funds and conducting audits. The Cabinet gave final approval to the draft law, subject to vetting by the Legislative and Parliamentary Affairs Division. Prime Minister Tariq Rahman has called upon the foreign traders to invest in Bangladesh, pledging a business-friendly environment backed by policy reforms, legal protection and the government support. He made the remarks while addressing the Foreign Investors Chamber of Commerce and Industry FICCI-FDI Conference 2026, titled Driving Foreign Investment for Jobs and Prosperity in Bangladesh, at Bangladesh-China Friendship Conference Center in the capital yesterday. The Prime Minister said his government is committed to elevate Bangladesh into $1 trillion economy by 2034 through investment-friendly reforms and private sector-led growth. He said Bangladesh possesses significant strengths, including a large and rapidly growing domestic market, a young workforce, a strategic geographical location, and an elected government with strong public support to bring sustained prosperity. Expressing appreciation to foreign investors for their contribution to Bangladesh's development, Tariq Rahman said, "Their investment in Bangladesh have created jobs, introduced new technologies, strengthened global supply chains, and contributed to the country's economic progress. Earlier, Tariq Rahman visited the Investors Expo and exchanged views with the representatives of participating companies and organizations. Information and Broadcasting Minister Zahiruddin Shopon has stressed the need for an appropriate authority to determine journalist status. He made the remark while delivering a directive speech at the 34th meeting of the Press Accreditation Committee and the inaugural meeting of the newly formed committee held at the conference room of the Ministry of Information and Broadcasting at the Secretariat yesterday. The minister advised members of the Press Accreditation Committee to ensure that every decision is consistent with the Constitution, existing laws, and relevant rules and regulations. Prime Minister's wife and Vice President of the Ziaur Rahman Foundation, Dr. Zubaida Rahman, has called upon the physicians and the students of medical science to provide service to the patients with both professional skills and humanitarian values. She was addressing an annual cultural program and the Excellence in Education Award 2026 ceremony at the Holy Family Red Crescent Hospital and College Auditorium in the capital yesterday. Dr. Zubaida Rahman congratulated the students who received awards for their excellence in education and praised them for continuing cultural pursuits along with their rigorous academic studies. She handed over certificates of recognition to the meritorious students. This is Bangladesh Betar giving you the news. Higher Secondary Certificate HSC and equivalent examinations under the Chattogram Education Board, which were postponed due to the flood and inclement weather, will resume on the 26th of July and will end on the 8th of August. Education Minister Dr. Ehsanul Haq Milon revealed the information while answering questions to the journalist at the International Mother Language Institute in the capital yesterday. He said a fresh schedule for the postponed examinations is being prepared and will be published soon. President Trump said he is seriously considering restarting major combat operations in Iran. It would be bigger than the Operation Epic Fury, launched on February 28. Axios reported this yesterday. Trump didn't give any deadline for his decision. Kabaddi and Bangladesh secured a 3-2 victory over Nepal in the 5-match women's bilateral series. Brishti Biswas of Bangladesh was named the player of the tournament, while Nepal captain Manuka Kumari Rajbanshi was named the player of the match for the outstanding performance. Finally, weather forecast for Little One this afternoon says there are chances of rain or thundershowers with temporary south-southeasterly gusty of squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Dhaka, Faridpur, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, Cox's Bazar, and Sylhet. River ports in these areas are to hoist cautionary signal number 1. Now to end the news, here again the main points. The Cabinet approves draft of the Bogota Development Authority Act 2026. The government is working to elevate Bangladesh into a trillion-dollar economy by 2034, says the Prime Minister. Information and Broadcasting Minister stresses need for appropriate authority to determine journalist status. Dr. Zubaida Rahman calls on physician and medical students to provide service with both professional skills and humanitarian values. Postponed HSC and equivalent examinations under Chattogram Education Board will resume on Monday next, informs Education Minister. And that's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Assalamu alaikum. Bangladesh Betar Khulna. Khobor Porchi Muhammad Jahidul Islam. খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত অঞ্চলের মধ্যে খুলনা অন্যতম। অতিবৃষ্টি, তীব্র তাপদাহ এবং লবণাক্ততার মতো নানা প্রাকৃতিক দুর্যোগ আমাদের জনজীবনকে হুমকির মুখে ফেলেছে। সুন্দরবন সংলগ্ন এই উপকূলীয় অঞ্চলে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ক্ষতিকর দুর্যোগের হাত থেকে শহর ও গ্রামকে বাঁচাতে বেশি করে দেশীয় প্রজাতির গাছ লাগানোর বিকল্প নেই। তিনি গতকাল মহানগরীর মতিয়াখালী খালের পাড়ে বৃক্ষরোপণের মাধ্যমে 31 নম্বর ওয়ার্ড এলাকার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। কেসিসির প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা ও আহ্বানে সাড়া দিয়ে খুলনার মাটি ও পরিবেশকে রক্ষা করতে সকলে মিলে গাছ লাগানোর অভিযান শুরু করেছি। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ আনিসুর রহমান, কনজারভেন্সি অফিসার মোহাম্মদ ওহিদুজ্জামান খান ও ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা শেখ শফিকুল হাসান দিদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কেসিসি এ কর্মসূচি বাস্তবায়ন করছে। পরে কেসিসি প্রশাসক নগরীর দক্ষিণ টুটপাড়া মেইন রোড সহ 2 নম্বর ক্রস রোড, মতিয়াখালী মেইন রোড, লবণচরা স্লুইস গেট, ট্রাক টার্মিনাল সংলগ্ন পাইকারি কাঁচাবাজার, বাইতিপাড়া, সিমেট্রি রোড, ধর্মসভা ক্রস রোডের পানি নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিধন কার্যক্রম পরিদর্শন করেন। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার বিস্তার রোধে করণীয় বিষয়ক এক কর্মশালা গতকাল যশোরের অভয়নগর পৌর সভাকক্ষে অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকারের পরিচালক আবু সাইদ মোহাম্মদ মঞ্জুর আলম এতে প্রধান অতিথি ছিলেন। কর্মশালায় বলা হয়, তথ্য প্রযুক্তির যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের মত প্রকাশ তথ্য আদান প্রদান ও সচেতনতা বৃদ্ধির অন্যতম মাধ্যম। তবে এর অপব্যবহারের ফলে বিভ্রান্তিকর তথ্য, গুজব ও অপপ্রচার দ্রুত ছড়িয়ে পড়েছে সমাজে, অস্থিরতা, বিভ্রান্তি এবং জনমনে উদ্বেগ সৃষ্টি করছে। তাই কোনো তথ্য যাচাই বাছাই ছাড়া শেয়ার বা প্রচার না করার আহ্বান জানানো হয়। পৌরসভার প্রশাসক ও অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিতে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, পৌর নির্বাহী কর্মকর্তা, নির্বাহী প্রকৌশলী ও প্রেস ক্লাবের সভাপতি সহ সরকারি কর্মকর্তা, ইমাম, সাংবাদিক, শিক্ষক শিক্ষার্থী, সুধীজন সহ 30 জন অংশগ্রহণ করেন। নওয়াপাড়া পৌরসভা এর আয়োজন করে। সাতক্ষীরা কালীগঞ্জ উপজেলার সরকারি কর্মকর্তা, শিক্ষক ও জনপ্রতিনিধিদের এক মত বিনিময় সভা গতকাল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মিস কাউসার আজিজ এতে প্রধান অতিথি ছিলেন। সভায় মাদক, নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিতে উপজেলা সহকারী কমিশনার ভূমি, থানার অফিসার ইনচার্জ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, উপজেলা জামায়াতের সেক্রেটারি, উপজেলা কৃষি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে জেলা প্রশাসক মিস কাউসার আজিজ নলতা কাশিবাটি গ্রামে নিহত শিশু ফারজানা খানমের বাড়িতে যান এবং তার পরিবারকে নগদ 10,000 টাকা প্রদান করেন। এদিকে খুলনার পাইকগাছা উপজেলা পরিষদের মাসিক সভা গতকাল পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরে চলমান উন্নয়ন কার্যক্রম, জনসেবার মান উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অবকাঠামো উন্নয়ন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এতে সভাপতিত্ব করেন। উপজেলা সহকারী কমিশনার ভূমি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা ও যুব উন্নয়ন কর্মকর্তা সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা প্রধানরা এ সময় উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং থেকে দূরে রাখতে সচেতনতামূলক টাউন হল মিটিং গতকাল যশোর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়। র্যাব 6 এর কোম্পানি কমান্ডার মেজর এডিএম ফজলে রাব্বি প্রিন্স এতে প্রধান আলোচক ছিলেন। সভায় মাদকের ছোবল থেকে নিজেদের রক্ষা করার পাশাপাশি কিশোর গ্যাং, সন্ত্রাস ও অনলাইনের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে তরুণদের দূরে রাখতে এবং সুন্দর ও অপরাধমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। যশোর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। এদিকে মেহেরপুর জেলা পুলিশের মাসিক আইন শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা গতকাল পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় চুরি, ছিনতাই, সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িক উস্কানি, মাদক নির্মূল, অনলাইন জুয়া, কিশোর গ্যাং দমন এবং সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়ের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। বেসরকারি উন্নয়ন সংস্থার উদ্যোগে গতকাল বাগেরহাট খানজাহান আলী মাজার মোড় এলাকায় ফলদ গাছের চারা রোপণ করা হয়। জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। ষাটগম্বুজ ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের সভাপতিতে সাধারণ সম্পাদক রণবিজয়পুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। চলতি মৌসুমে বাগেরহাট সদর উপজেলায় 10,000 গাছের চারা রোপণ করা হবে। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে জাতীয় সংসদের হুইপ রকিবুল নজরুল ইসলাম বকুলের তত্ত্বাবধানে খুলনার খালিশপুর বঙ্গবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে গতকাল বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপি সাংগঠনিক সম্পাদক শেখ সাদি এতে প্রধান অতিথি ছিলেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির সভাপতিতে শিক্ষক শিক্ষার্থী সহ বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গা রেলওয়ে ওভারপাস নির্মাণ প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত জমির মালিকদের বকেয়া ক্ষতিপূরণের অর্থ গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ে প্রদান করা হয়। জেলা প্রশাসক লুৎফুন নাহার প্রধান অতিথি হিসেবে 9 জন ভূমি মালিকের হাতে মোট 2,02,53,189 টাকা মূল্যের এলএ চেক বিতরণ করেন। অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি সহ গণমাধ্যম কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। খেলার খবর ফুটবল। মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর মাঠে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের গতকালের ফাইনাল খেলায় মোনাখালী ইউনিয়ন টাইব্রেকারে 5-4 গোলে দারিয়াপুর ইউনিয়নকে পরাজিত করেছে। জেলা প্রশাসক শিল্পী রানী রায় প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
2: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন জুলাই গণ অভ্যুত্থান 2024 বিষয়ক গ্রন্থনাবদ্ধ বিশেষ অনুষ্ঠান জুলাই 36।
3: একটা দেয়াল কংক্রিটের ধূসর নির্জীব, কিন্তু সেই দেয়ালই যখন কথা বলতে শুরু করে, যখন তার গায়ে ফুটে ওঠে মানুষের রক্ত, স্বপ্ন, প্রতিবাদ আর স্বাধীনতার ভাষা, তখন সেটি আর শুধু দেয়াল থাকে না, হয়ে ওঠে ইতিহাসের জীবন্ত দলিল। জুলাইয়ের উত্তাল দিনগুলোতে আমরা দেখেছি শুধু রাজপথ নয়, দেশের অসংখ্য দেয়ালও যেন জেগে উঠেছিল। হাতে ছিল না কোনো মুদ্রণ যন্ত্র, ছিল না বিশাল প্রচারণা, ছিল শুধু রং, তুলি, স্প্রে ক্যান আর বুক ভরা সাহস নিয়ে তরুণ তরুণীরা দেয়ালে গায়ে লিখে দিয়েছিল তাদের সময়ের ভাষা। দেয়ালচিত্রের সেই অনবদ্য প্রকাশে এক একটি দেয়ালে ফুটে উঠেছে রক্তিম সূর্য, ভাঙা শিকল, উঁচু করে ধরা মুষ্টিবদ্ধ হাত, কোথাও লেখা স্বাধীনতার আকাঙ্ক্ষা, কোথাও ন্যায়ের দাবি, কোথাও শহীদদের প্রতি শ্রদ্ধা, আবার কোথাও ছিল ছোট একটি বাক্য, কিন্তু তার শক্তি ছিল হাজারো বক্তৃতার চেয়ে বেশি। শ্রোতাবন্ধু, জুলাই 36 অনুষ্ঠানের আজকের আসরে আমরা কথা বলব জুলাই গ্রাফিতি নিয়ে। সাথে থাকছি আমি মোহাম্মদ আজমল হাসান,
2: আমি স্বর্ণালী দাস।

প্রিয় শ্রোতা, জুলাই গ্রাফিতি আমাদের মনে করিয়ে দেয় ইতিহাস শুধু লেখা হয় না, আঁকাও হয়। শুধু বইয়ে নয়, মানুষের হৃদয়ে, শহরের দেয়ালে আর সময়ের ক্যানভাসেও তার ছাপ থেকে যায়। এই দেয়ালচিত্রগুলো আমাদের শেখায় একটি জাতির কণ্ঠ কখনো থেমে থাকে না, কখনো তা উচ্চারিত হয় মিছিলের স্লোগানে, কখনো কবিতায়, কখনো গানে, আর কখনো রং তুলির নিঃশব্দ আঁচড়ে। সেই আঁচড়ই আজ আমাদের ইতিহাসের অংশ। দেয়াল কখনো কেঁদে ওঠে, কখনো প্রতিবাদ করে, কখনো হয়ে ওঠে একটি জেগে ওঠা জাতির ডায়েরি। 2024 সালের জুলাইয়ে বাংলাদেশের দেয়ালগুলো ঠিক সেটাই করেছিল। সেগুলো আর ইট, বালু, সিমেন্টের দেয়াল ছিল না। জুলাই গ্রাফিতি নিয়ে কথা বলতে বলতে আমরা যেন হাঁটছি ঢাকার রাজপথে, বিশ্ববিদ্যালয়ের দেয়ালে, চট্টগ্রামের মোড়ে, রাজশাহীর গলিতে, খুলনার অলিগলিতে, যেখানে রং শুকিয়ে গেছে কিন্তু ইতিহাস এখনো শুকায়নি। একজন পথচারী হয়তো অফিসে যাচ্ছেন, হঠাৎ চোখে পড়ল দেয়ালে একটি ছবি। হয়তো একজন তরুণ বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে, নিচে লেখা, ভয় নয়, সত্যের পাশে দাঁড়াও। মানুষ থমকে দাঁড়িয়েছে, ছবি দেখেছে, ভেবেছে, প্রশ্ন করেছে। মানুষকে ভাবিয়ে তোলার এই অনুপম শক্তিকেই জুলাই গ্রাফিতির শিল্পীরা 2024 কাজে লাগিয়েছেন সাধারণ মানুষের ইচ্ছে প্রকাশের লড়াইয়ে। এসব গ্রাফিতিতে শুধু প্রতিবাদ ছিল না, ছিল ভালোবাসাও, ছিল দেশপ্রেম, ছিল শহীদদের স্মরণ, ছিল ভবিষ্যতের প্রতি অদম্য বিশ্বাস। কেউ এঁকেছে লাল সবুজের পতাকা, কেউ এঁকেছে শহীদের মুখ, কেউ লিখেছে তোমার রক্ত বৃথা যাবে না, আবার কেউ লিখেছে আগামী বাংলাদেশ আমাদেরই গড়তে হবে।

চলুন প্রথম দেয়ালটার সামনে দাঁড়াই। একজন তরুণ, দুই হাত দুপাশে ছড়িয়ে, বুক সোজা, চোখে ভয় নেই, মুখে কোনো স্লোগান নেই, তবু পুরো ছবিটাই যেন একটি উচ্চারণ। এই দেয়াল চিত্রটি দেখলেই এক নির্ভীক তরুণের কথা মনে পড়ে, আবু সাইদ। দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা সেই দৃশ্যটি শুধু একটি মুহূর্ত ছিল না, এটি হয়ে উঠেছিল সাহসের প্রতীক। শিল্পীরা সেই দৃশ্যটিকে রঙে বন্দী করেছিলেন, কোথাও তার শরীরের পেছনে লাল সূর্য, কোথাও তার চারপাশে অসংখ্য মানুষের ছায়া, কোথাও তার মাথার উপরে লেখা ভয়কে জয় কর। এই গ্রাফিতির সামনে দাঁড়িয়ে একজন বৃদ্ধকে বলতে শোনা গিয়েছিল, ছেলেটা যেন এখনো দাঁড়িয়ে আছে। আর একটু এগিয়ে এবার আবার আমরা থেমেছি অন্য একটি দেয়ালের সামনে। না, প্রথমে কিছুই বোঝা যায় না, শুধু লাল রঙের হাতের ছাপ, একটা দুইটা দশটা পঞ্চাশটা শত শত হাত, কোনো মুখ নেই, কোনো নাম নেই, শুধু হাত। প্রথমে মনে হয় এ তো শিশুদের খেলা, কিন্তু একটু পরে বুঝতে পারি এ কেবল হাতের ছাপ নয়, এগুলো সাক্ষ্য। প্রতিটি হাত যেন বলছে, আমি নীরব থাকিনি, আমি দেখেছি, আমি ইতিহাসের পাশে দাঁড়িয়েছি। রক্তের রঙে আঁকা সেই হাতগুলো যেন দেয়াল ভেদ করে আমাদের বুকের ভেতর এসে লাগে। এরপর চোখে পড়ে আরেকটি দেয়াল, সাদা পটভূমি, কালা অক্ষরে মাত্র একটি লাইন, 52 দেখিনি, 24 দেখেছি, মাত্র 4টি শব্দ, কিন্তু এই 4টি শব্দের ভেতরে লুকিয়ে আছে 2 প্রজন্মের ইতিহাস। এক প্রজন্ম ভাষার জন্য লড়েছিল, আরেক প্রজন্ম ন্যায় আর মর্যাদার দাবিতে। শিল্পী কোনো তুলনা করেননি, তিনি শুধু সময়ের সঙ্গে সময়কে পাশাপাশি দাঁড় করিয়েছেন। আর সেই দেয়ালের সামনে দাঁড়িয়ে থাকা মানুষগুলো হয়তো নিজেরাই বাকিটা ভেবে নিয়েছেন। জুলাই সেই দিনগুলোতে সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল, এই শিল্পীদের অনেকের নাম আমরা জানি না, তারা রাতের অন্ধকারে এসেছেন, এঁকেছেন, চলে গেছেন, কিন্তু রেখে গেছেন এমন কিছু ছবি যেগুলো দিনের আলোতেও মানুষের বিবেককে জাগিয়ে তুলেছে। তারা কেউ খ্যাতি চাননি, তারা শুধু চেয়েছিলেন দেয়াল যেন সত্যিটা বলে। আমরা আবার হাঁটা শুরু করি। এই দেয়ালটি একটু আলাদা, এখানে কোনো মানুষের মুখ নেই, কোনো পতাকা নেই, কোনো রক্তের রঙও নেই, শুধু একটি প্রশ্ন, আমার ভাইদের মারলি কেন? মাত্র 4টি শব্দ, কিন্তু এই 4টি শব্দের ভার যেন পুরো একটি জাতির বুকের ভার। কেউ উত্তর লেখেনি, কারণ কিছু প্রশ্নের উত্তর দেয়ালে লেখা যায় না, সেগুলোর উত্তর লিখতে হয় ইতিহাসে। আর একটু সামনে একটি দেয়ালে আঁকা বিশাল এক শিকল, লোহার মোটা কড়াগুলো মাঝখান থেকে ভেঙে গেছে, ভাঙা অংশ দিয়ে বেরিয়ে আসছে লাল সবুজের আলো, কয়েকটি সাদা কবুতর উড়ে যাচ্ছে আকাশের দিকে। কেউ লিখে রেখেছে, শৃঙ্খল ভাঙার শব্দ কখনো নীরব হয় না। এই ছবিটি যেন শুধু একটি আন্দোলনের কথা বলে না, এটি বলে মানুষের সহজাত মুক্তির আকাঙ্ক্ষার কথা। এবার মাথা উঁচু করে তাকান, একটি দেয়ালে আঁকা আকাশ, সেই আকাশ একটি হেলিকপ্টারের অবয়ব, নিচে ছুটে চলা মানুষের ছায়া, কেউ মুখ তুলে তাকিয়ে আছে, আবার কেউ কাউকে ধরে দৌড়াচ্ছে। ছবিটিতে কোনো রক্ত নেই, তবু অদ্ভুত এক অস্বস্তি ছড়িয়ে আছে। যারা এই সময়ের দিনগুলো দেখেছেন, তাদের কাছে এই দৃশ্য শুধু একটি ছবি নয়, একটি স্মৃতি, একটি সময়, একটি শ্বাসরুদ্ধ বিকেলের প্রতিচ্ছবি। আরেকটি দেয়ালে বড় বড় অক্ষরে লেখা, এই দেশ কারো দয়া নয়, মানুষের অধিকার। তার নিচে অসংখ্য মানুষের ছোট্ট ছোট্ট স্বাক্ষর, কেউ নাম লিখেছে, কেউ শুধু একটি হৃদয়ের চিহ্ন হয়ে গেছে, কেউ লিখেছে আমি ছিলাম। দেয়ালটি যেন একটি খোলা পাতা যেখানে প্রত্যেকে নিজের উপস্থিতির স্বাক্ষর রেখে গেছে। এরপর একটি দেয়ালে পুরো বাংলাদেশ, লাল সবুজে আঁকা মানচিত্র, কিন্তু মানচিত্রের ভেতর কোনো জেলা নেই, কোনো সীমারেখা নেই, শুধু অসংখ্য মানুষের ছোট ছোট মুখ। শিল্পী যেন বলতে চেয়েছেন, বাংলাদেশ শুধু নদী, পাহাড়, সড়ক বা ভবনের নাম নয়, বাংলাদেশ মানে মানুষ, মানুষই দেশের সবচেয়ে বড় পরিচয়।

জুলাইয়ের গ্রিফিতিগুলো আমাদের শিখিয়েছে শিল্প শুধু সৌন্দর্যের জন্য নাই, শিল্প সত্য বলারও ভাষা। একটি তুলি কখনো কখনো একটি স্লোগানের চেয়েও শক্তিশালী হতে পারে, একটি দেয়ালে কখনো কখনো একটি সংবাদপত্রের চেয়েও বেশি সত্য বলতে পারে, আর একটি ছবি হাজার শব্দের চেয়েও বেশি ইতিহাস বহন করতে পারে।

এতক্ষণ শুনলেন জুলাই গণ অভ্যুত্থান ২০২৪ বিষয়ক গ্রন্থনাবদ্ধ বিশেষ অনুষ্ঠান জুলাই ৩৬। ধারা বর্ণনায় মোহাম্মদ আজমল হাসান এবং স্বর্ণালী দাস, প্রকৌশল দায়িত্বে অভিজিৎ মণ্ডল, তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা।

0: বারাকাতুহু।
1: ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট্ট সোনামণিরা, কেমন আছো তোমরা?
2: আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। উস্তাদজি, আপনি কেমন আছেন?
1: আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে অনেক ভালো আছি। প্রিয় শ্রোতা, পবিত্র কোরআন শিক্ষার আসরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আমরা আজকের এই অনুষ্ঠানের যে সকল ছোট্ট বন্ধুরা আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছে তাদের সকলের পরিচয় জেনে নিব।
0: আলহামদুলিল্লাহ, আমি আব্দুর রহমান বিন মুনির।
2: আলহামদুলিল্লাহ, আমি শেখ আবরার।
3: আলহামদুলিল্লাহ, আমি মোহাম্মদ সাদ আল হাসান।
4: আলহামদুলিল্লাহ, আমি মোহাম্মদ সালমান।
5: আলহামদুলিল্লাহ, আমি মোহাম্মদ আব্দুল্লাহ।
6: আলহামদুলিল্লাহ, আমি মোহাম্মদ সাজিদুল ইসলাম।
1: আলহামদুলিল্লাহ, আমরা ছোট্ট বন্ধুদের পরিচয় জেনে নিচ্ছিলাম। প্রিয় শ্রোতা, মহাগ্রন্থ আল কোরআনুল করিম মুসলিম উম্মাহর শ্রেষ্ঠ কিতাব ও সংবিধান। কোরআনে করিম তেলাওয়াত করা, শেখা শেখানো, প্রচার প্রসার এবং এর অর্থ নিয়ে চিন্তা ভাবনা করা সবই সওয়াবের কাজ। কোরআনে করিম তেলাওয়াতের সময় কণ্ঠ সুরলিত করা, এটা মুস্তাহাব। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন তেলাওয়াত অশুদ্ধ না হয়, কারণ অশুদ্ধ তেলাওয়াতের কারণে নামাজের ক্ষতি হয় এবং তেলাওয়াতকারীকে অভিশাপ দেওয়া হয়। তাই কোরআনুল করিম তেলাওয়াতে কণ্ঠকে সুন্দর করার চেয়ে শুদ্ধ পড়ার বিষয়ে বেশি যত্নবান ও সতর্ক হতে হবে। কোরআনে করিম তেলাওয়াত করার সময় ইলমে তাজবিদের যেই নিয়ম কানুন রয়েছে, এই নিয়ম কানুন অনুযায়ী কোরআনে করিমকে তেলাওয়াত করতে হবে। ইলমে তাজবিদের নিয়ম অনুযায়ী কোরআনে করিম তেলাওয়াতে লাহানে জ্বলি, অর্থাৎ যেটাকে আমরা বড় ভুল হিসেবে জানি, যদি নামাজের মধ্যে এই লাহানে জ্বলি হয় তাহলে সেক্ষেত্রে নামাজ ভেঙে যায়, আর লাহানে খফি অর্থাৎ ছোট ভুল হলে নামাজ মাকরু হয়। সুতরাং কোরআনে করিমের ফজিলত অর্জন করতে হলে তেলাওয়াতকারীকে তাজবিদের নীতিমালাও শিখে নেওয়া এটা একান্ত জরুরি। অন্যথায় কোরআনে করিমের যে মর্যাদা মাহাত্ম্য রয়েছে, এই মাহাত্ম্য এবং মর্যাদা থেকে নিজেকে বঞ্চিত করা হবে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোরআনে করিমের একটি হরফ পড়বে সে একটি নেকি পাবে, আর প্রতিটি নেকিতে 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হবে। সুনানে তিরমিজি, হাদিস নম্বর 2910। প্রিয় শ্রোতা, আমরা প্রতি অনুষ্ঠানেই অনুষ্ঠানকে দুইভাবে সাজিয়ে থাকি। একটি হলো কোরআনে করিম তেলাওয়াতের ক্ষেত্রে যে সমস্ত শুদ্ধতার কারণগুলি আমাদের জানা দরকার, অর্থাৎ যেটাকে ইলমে তাজবিদ বলে, আমরা এই সম্পর্কে আলোচনা করে থাকি এবং পরবর্তীতে যে কোনো একটি সূরা বা একটি সূরার অংশ আমরা তেলাওয়াতের মাধ্যমে, মাসকের মাধ্যমে এটাকে আমরা শুদ্ধভাবে তেলাওয়াত করার চেষ্টা করে থাকি। আলহামদুলিল্লাহ, শুরুতেই আমরা আজকে কোরআনে করিমের শুদ্ধতার যেই নিয়মাবলী রয়েছে, অর্থাৎ তাজবিদ, আমরা সেই সম্পর্কে সামান্য আলোচনা করব। এরপরে আমরা আজকে সূরাতুল মুজাম্মিলের 1 নম্বর আয়াত থেকে 15 নম্বর আয়াত পর্যন্ত আমরা আজকে তেলাওয়াতে মাস করব ইনশাআল্লাহ। শুরুতেই আমরা তাজবিদ নিয়ে আলোচনা করতে পারি। আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আমরা জানি যে নুন সাকিন এবং তানবিনকে 4 নিয়মে পড়া যায়। ছোট্ট বন্ধুরা, তোমরা একটু বলো তো, নুন সাকিন তানবিনকে কয় নিয়মে পড়া যায়?
0: 4 নিয়মে পড়া যায়।
1: ইজহার, ইকলাব, ইদগাম, ইখফা। যদিও আমরা জানি যে গুন্নাটা বা নুন সাকিন তানবিনের যে কায়দাটা, এটা সিফাতে আরিজা, অর্থাৎ এটা আদায় না করলে শব্দের বা অর্থের কোনো পরিবর্তন হবে না, তবে তিলাওয়াতের যে সৌন্দর্য রয়েছে এই সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। এজন্য তিলাওয়াতে করিমার মধ্যে তাজবিদের গুন্নার কায়দাটা, এটা বাস্তবায়ন করা সকলের জন্যই জরুরি। আমরা নুন সাকিন তানবিনকে 4 নিয়মে পড়তে পারি। নম্বর হলো ইজহার, 2 নম্বর হলো ইকলাব, 3 নম্বর হলো ইদগম, 4 নম্বর হলো ইখফা। ইজহার অর্থ, এটা একটি আরবি শব্দ যার অর্থ হলো স্পষ্ট করা, অর্থাৎ এই গুন্নার যে হরফগুলি রয়েছে সেগুলা আদায় করার সময় গুন্না সারা স্পষ্ট করে তেলাওয়াত করাকে কি বলে?
0: ইজহার
1: বলে। ইজহারের হরফ কয়টি? 6টি। হামজা, হা, আইন, হা, গাইন, খ। ছোট বন্ধু, আমরা একটু শুনতে চাই তোমাদের কণ্ঠে, ইজহার হরফ কয়টি?
0: 6টি।
1: কি কি?
0: হামজা, হা, আইন, হা, গাইন, খ।
1: এই হরফগুলি যদি কোরআনে কারিমের তেলাওয়াতের মধ্যে নুন সাকিন বা তানবিনের পরে আসে তাহলে ওই হরফটিকে গুন্না সারা স্পষ্ট করে পড়াকে কি বলে?
0: ইজহার বলে।
1: যেমন আলিমুন হাকিম, আলিমুন
0: হাকিম।
1: এখানে আলিমুন তানবিনের পরে ইজহারের হরফ হা আসছে, বিধায় আমরা গুন্না সারা স্পষ্ট করে পড়তে পারি। আলহামদুলিল্লাহ। আরও একটি কায়দা রয়েছে ইকলাব, যার অক্ষর হলো একটি বা। এর কায়দাটি হলো নুন সাকিন বা তানবিনের পরে কোরআনে কারিমের মধ্যে যদি বা হরফটি আসে, তাহলে ওই নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা বদল করে পড়াকে কি বলে? ইকলাব বলে। যেমন আলিমুম বিদাতিস সুদূর, ছোট বন্ধু আমরা একটু বলবো সবাই একসাথে,
7: আলিমুম বিদাতিস সুদূর।
1: মাশাআল্লাহ। ছোট বন্ধু আবার তুমি একটু শোনাও,
8: আলিমুম বিদাতিস সুদূর।
1: অবশ্যই গুনাহ হয়েছে, তবে গুনাহর পরিমাণটা ছোট বন্ধু আবরারের কম হয়েছে। গুনাহর পরিমাণ আগে একদিন আমরা অনুষ্ঠানে আলোচনা করেছিলাম যে গুনাহর পরিমাণ হলো দুই হরকত পরিমাণ। আবার একটু ছোট বন্ধু সাজিদুল ইসলামের কাছ থেকে আমি শুনতে চাই,
4: আলিমুম বিদাতিস সুদূর।
1: মাশাআল্লাহ, জাযাকাল্লাহ আহসান জাযা। ছোট বন্ধু অনেক সুন্দর করে আমাদের আয়াতটি তেলাওয়াত করে শুনিয়েছে। আরেক বন্ধু আমি সাদ আল হাসানের কাছ থেকে আয়াতটি শুনতে চাই,
3: আলিমুম বিযাতিস সুদূর।
1: মাশাআল্লাহ মাশাআল্লাহ, সকলে বলি মাশাআল্লাহ
0: মাশাআল্লাহ।
1: ছোট বন্ধু সাদ আল হাসান আমাদেরকে ইকলাব গুন্নার কায়দাটি উদাহরণের মাধ্যমে আমাদেরকে শোনাচ্ছিল। আমরা আরেকটি গুন্নার কায়দা পড়তে চাই, সেটার নাম হলো ইদগম। ইদগম হলো দুই প্রকার। গুন্নার ক্ষেত্রে ইদগাম কয় প্রকার?
0: দুই প্রকার।
1: যদিও আমরা জানি যে ইদগাম হলো ছয় প্রকার, তো আমরা এখানে গুন্নার সাথে সম্পৃক্ত যে ইদগামগুলো রয়েছে এগুলো নিয়ে আজকে আলোচনা করবো ইনশাল্লাহ। ইদগাম হলো কি? দুই প্রকার। আচ্ছা, ইদগাম এটা একটি আরবি শব্দ যার অর্থ হলো মিলিয়ে পড়া। নুন সাকিন বা তানবিনের পরে যদি এই ইদগামের কোনো হরফ আসে, তাহলে একটা হরফ আর একটা হরফের সাথে মিলিয়ে পড়াকে গুন্নার সাথে বা গুন্নার সারা পড়াকে কি বলে? ইদগম বলে। ইদগম প্রথমত দুই প্রকার, ইদগম এ বা গুন্না, ইদগম এ বেলা গুন্না। একটা হলো গুন্নার সাথে মিলিয়ে পড়া, আরেকটি হলো গুন্না সারা মিলিয়ে পড়া। ইদগম এ বা গুন্না, গুন্নার সহিত মিলিয়ে পড়া, এই ধরনের হরফ হলো চারটি। কয়টি?
0: চারটি।
1: ছোট্ট বন্ধুরা একটু বলো কয়টি?
0: চারটি।
1: কি কি একসাথে বলো? ইয়া, মিম, ওয়াও, নুন। আমরা একসাথে একটু বলবো সবাই, ইয়া,
0: ইয়া,
1: মিম,
0: মিম,
1: ওয়াও,
0: ওয়াও,
1: নুন,
0: নুন।
1: এটাকে একসাথে বলা হয় ইয়ামুন। তাতে একসাথে কি বলা হয়?
0: ইয়ামুন।
1: নুন সাকিন বা তানবিনের পরে যদি এই চারটি হরফের কোনো একটি হরফ আসে, তাহলে ওই নুন সাকিন বা তানবিনকে গুন্নার সহিত মিলিয়ে পড়াকে ইদগম বা গুন্না বলে। কায়দাটি ছোট্ট বন্ধু তোমরা সবাই একসাথে বলো, নুন সাকিন বা তানবিনের পরে,
0: নুন সাকিন বা তানবিনের পরে
1: এই চারটি হরফের কোনো একটি হরফ আসিলে,
0: এই চারটি হরফের কোনো একটি হরফ আসিলে
1: ওই নুন সাকিন বা তানবিনকে,
0: ওই নুন সাকিন বা তানবিনকে
1: গুন্নার সহিত মিলিয়ে পড়াকে ইদগম বা গুন্না বলে,
0: গুন্নার সহিত মিলিয়ে পড়াকে ইদগম বা গুন্না বলে।
1: যেমন উদাহরণ দিতে পারি আমরা, মিউওয়াক,

0: sleep.
1: Alhamdulillah, mashallah. Chotto bondhu Abdul Rahman bin Munir kach theke amra udaharonti tilawater maddhome shunbo inshallah. মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, সুন্দর হয়েছে। তবে গুন্নার পরিমাণটা একটু কম হয়েছে। আমরা দুই হরকত পরিমাণে গুন্নাটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
2: ইনশাআল্লাহ।
1: ইদগামের আরেকটি প্রকারের কথা আমরা আলোচনা করেছি। ইদগামে বেলা গুন্না, অর্থাৎ গুন্না সারা ইদগাম করাকে কি বলে? ইদগামে
2: বেলা গুন্না,
1: গুন্না সারা মিলিয়ে পড়ার নাম কি? ইদগামে
2: বেলা গুন্না।
1: এর হরফ হলো কয়টি? দুইটি। কয়টি?
2: দুইটি।
1: র লাম, র
2: লাম,
1: নুন সাকিন বা তানবিনের পরে এই দুইটি হরফের কোনো একটি হরফ যদি আসে তাহলে ওই নুন সাকিন বা তানবিনকে গুন্না সারা মিলিয়ে পড়ার নাম কি? ইদগামে বেলাগুন্না। গুন্না সারা মিলিয়ে পড়ার নাম কি? ইদগামে
2: বেলাগুন্না।
1: বেলাগুন্না। যেমন আর রাআহু ইস্তাগনা।

0: ছোট বন্ধু আব্দুল্লাহ, তুমি একটু শোনাও তো আমাদের।
1: মির রাব্বিহিম
0: আর একটি উদাহরণ, আর রাআহু ইস্তাগনা। এই উদাহরণটি আমরা একটু ছোট বন্ধু সালমানের কাছ থেকে শুনব।
1: আর রাআহু ইস্তাগনা।
0: মাশাআল্লাহ, জাযাকাল্লাহ আহসানুল জাযা। আলহামদুলিল্লাহ, আমরা ইদগাম সম্পর্কে জানতেছিলাম। নুন সাকিন বা তানবিনের আরো একটি কায়দা রয়েছে, যার অর্থ হলো, যে কায়দাটি হলো ইখফা। যে কায়দাটি হলো কি?
2: ইখফা,
0: অর্থাৎ গোপন করা। এখানে একটি কথা হলো যে গোপন আমরা কাকে করতে চাই? আমরা গুন্নাকে নাকের বাসিতে গোপন করব। গুন্নাকে নাকের বাসিতে
2: গোপন করব।
0: নুন সাকিন বা তানবিনের পরে যদি ইখফার 15টি হরফের কোনো একটি হরফ আসে, তাহলে নুন সাকিন বা তানবিনকে নাকের বাসিতে গুন্নাকে গোপন করে পড়াকে কি বলে?
2: ইখফা
0: বলে। যেমন

0: ছোট্ট বন্ধু সাদার হাসান আমাদের আয়াতটি তেলাওয়াত করে শোনাও।
1: أَنْ كَانَ ذَا مَالٍ وَبَنِينَ
0: مَالٍ এখানে গুণাটি ছুটে গেছে। আবার
1: أَنْ كَانَ ذَا مَالٍ وَبَنِينَ
0: সকলে বলি মাশাআল্লাহ
2: মাশাআল্লাহ
0: জাযাকাল্লাহ
2: জাযাকাল্লাহ।
0: ছোট বন্ধু সাদার হাসান অনেক সুরলিত কণ্ঠে আমাদেরকে আয়াতটি শুনিয়েছে। আলহামদুলিল্লাহ প্রিয় শ্রোতা, আমরা অন্যান্য প্রোগ্রামের মতো অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা কোরআনে কারিমের সূরা মুজাম্মিল থেকে আমরা তেলাওয়াতে মাস করব। এর আগে আপনাদেরকে বলবো, আমরা যে তাজবিদ নিয়ে আলোচনা করে থাকি প্রতি সপ্তাহে, তাজবিদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে আলোচনা করি। এই বিষয়গুলি কোরআনে কারিমের তেলাওয়াতের সময় অবশ্যই খেয়াল করতে হবে। আমি একজন মুমিন হিসেবে কোরআনে কারিম শুদ্ধভাবে তেলাওয়াত করাটা আমার জন্য এটা জরুরি। যদি কোরআনে কারিম অশুদ্ধভাবে তেলাওয়াত করে থাকি তাহলে গুনাহগার হব, এবং যদি আমি সেটা নামাজে পড়ি তাহলে আমার নামাজও নষ্ট হয়ে যাবে। এর জন্য প্রত্যেকটা মুমিনের কর্তব্য হল কোরআনে কারিম সহি শুদ্ধ করে তেলাওয়াতের চেষ্টা করা এবং দৈনন্দিন জীবনে শুদ্ধ তেলাওয়াতের পরিচর্যা করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে শুদ্ধ তেলাওয়াতের তৌফিক দান করুক,
2: আমিন।
0: প্রিয় শ্রোতা, আমরা এ পর্যায়ে সূরাতুল মুজাম্মিল মাক্কিয়া এই সূরাটি আমরা তেলাওয়াত করব, এক নম্বর আয়াত থেকে ১৫ নম্বর আয়াত পর্যন্ত। আমরা সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।

এখানে আমরা ইকফা গুণাটা কিন্তু আদায় করতেছি সাবহাউ তাবিলা। তবে এক্ষেত্রে আমরা খেয়াল করব যদি নুন সাকিন বা তানবিনের পরে মোটা হরফ আসে তাহলে গুণার কাইফিয়াতটা মোটা হবে, আর যদি পাতলা হরফ আসে তাহলে গুণার কাইফিয়াতটা পাতলাভাবে আদায় করতে হবে। তেলাওয়াতের সময় একটু খেয়াল রাখলে ইনশাআল্লাহ তেলাওয়াত আরো সুন্দর হবে ইনশাআল্লাহ।

واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا.

আমরা সাধারণত হা হরফটি শক্তভাবে উচ্চারণ করি, মাহিল হুম। তো আসলে হা হরফটি নরমভাবে উচ্চারিত হয়, তেলাওয়াতের সময় এটা খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ।

আলহামদুলিল্লাহ, আমরা এক থেকে পনেরো নম্বর আয়াতগুলি সুন্দরভাবে তেলাওয়াত শুনবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।

0: صدق الله العظيم. প্রিয় শ্রোতা, এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের জন্য শিক্ষা হচ্ছে কোরআনে কারিম জানতে হবে এবং কোরআনে কারিমের শিক্ষা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান শুনছেন সকলকে আল্লাহ রাব্বুল আলামিন দোজাহানের কামিয়াবি দান করুন।
1: আমিন।
0: প্রিয় শ্রোতা, প্রশ্ন মতামত থাকলে চিঠি যোগে আমাদের জানাতে পারবেন। চিঠি পাঠানোর ঠিকানা পবিত্র কোরআন শিক্ষার আসর, প্রযত্নে আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার খুলনা, 9000। আজ এ পর্যন্ত, সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
2: পবিত্র কুরআন শিক্ষার আসর শেষ হল। পরিচালনা করলেন কারি আব্দুর রহমান, সম্পাদনায় খন্দকার ওয়াহিদুজ্জামান, তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম, প্রযোজনায় ফাহাদ হোসেন মোল্লা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল। বাংলাদেশ বেতার খুলনা এখন বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি আঞ্জুমান আরা। মন্ত্রিসভা বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেওয়া হয়। এই আইনের মাধ্যমে বগুড়া সিটি কর্পোরেশন ও সংলগ্ন এলাকা নিয়ে চেয়ারম্যান, সার্বক্ষণিক সদস্য ও বিভিন্ন সংস্থার প্রতিনিধি সমন্বয়ে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ শিরোনামে একটি সংবিধিবদ্ধ সংস্থা প্রতিষ্ঠা করা হবে। কর্তৃপক্ষ গণশুনানি ও প্রাক প্রকাশ সহ বিধিবদ্ধ প্রক্রিয়ায় মহাপরিকল্পনা থেকে উন্নয়ন প্রকল্প ও স্থানীয় পরিকল্পনা পর্যন্ত একটি পর্যায়ভিত্তিক পরিকল্পনা কাঠামো নির্ধারণ করবে, যেখানে কর্তৃপক্ষের ছাড়পত্র ব্যতীত কোনো নির্মাণ বা প্রকল্প গ্রহণ করা যাবে না। নদী নালা জলাশয় খেলার মাঠ ও উন্মুক্ত স্থান সুরক্ষায় কঠোর পরিবেশগত বিধিনিষেধ আরোপ, ভূমি পুনর্বিন্যাস ও ভূমি পুনঃ উন্নয়নের মতো আধুনিক ভূমি ব্যবস্থাপনা কৌশল প্রবর্তন, অননুমোদিত নির্মাণ ও জলাধার ভরাট সহ বিভিন্ন অপরাধের জন্য কারাদণ্ড ও অর্থদণ্ড নির্ধারণের পাশাপাশি নিজস্ব তহবিল, উন্নয়ন ফি ধার্য, ঋণ গ্রহণ ও নিরীক্ষার বিধান এই আইনে অন্তর্ভুক্ত আছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার 2034 সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্যে কাজ করছে। তিনি গতকাল রাজধানীর শেরেবাংলানগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ফরেন ইনভেস্টর্স চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি FICCI আয়োজিত FDI সম্মেলনে একথা বলেন। তারেক রহমান বলেন, বাংলাদেশকে বিশ্ব দরবারে একটি বৃহৎ উৎপাদন হাব হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে তৈরি পোশাক শিল্পকে বৈচিত্র্যময় করা হচ্ছে এবং মানব সম্পদ উন্নয়নে প্রয়োজনীয় প্রযুক্তি ও দক্ষতাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির জন্য দেশের আইনি ও রেগুলেটরি কাঠামোর আধুনিকায়ন ও বিনিয়োগকারীদের সুরক্ষা জোরদার করা হচ্ছে। এছাড়া দ্রুত বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা উন্নত করা হচ্ছে। কর ও ভ্যাট প্রশাসনকে সহজ এবং মুনাফা অর্জনের পর তা নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াকে ঝামেলামুক্ত করা হচ্ছে। তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি। তিনি গতকাল সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির 34তম এবং নবগঠিত কমিটির প্রথম সভায় দিক নির্দেশনামূলক বক্তব্যে একথা বলেন। তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির সদস্যদের প্রতিটি সিদ্ধান্তে দেশের সংবিধান, প্রচলিত আইন ও বিধিবিধানের যথাযথ প্রতিফলন ফলন নিশ্চিত করার পরামর্শ দেন। বন্যার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের HSC ও সমমানের পরীক্ষা আগামী সোমবার থেকে শুরু হবে। শিক্ষামন্ত্রী ডক্টর আ ন ম এহসানুল হক মিলন গতকাল রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের এ তথ্য জানান। ভারী বৃষ্টিপাত ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বোর্ডের অধীনে 5 জেলায় গত 8ই জুলাইয়ের HSC ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। পরিস্থিতির অবনতি হওয়ায় পরে 16ই জুলাই পর্যন্ত সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর চট্টগ্রাম বোর্ডের 5 জেলায় অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা স্থগিত করা হয়। শিক্ষামন্ত্রী জানান, আগামী 27 জুলাই থেকে 8ই আগস্ট পর্যন্ত পূর্ব নির্ধারিত পরীক্ষাগুলো আগের রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের উপর আরও বড় ধরনের হামলার পরিকল্পনা করছে। এই হামলা হবে গত 28 ফেব্রুয়ারি ইরানের উপর শুরু করা অপারেশন এপিক ফিউরি এর চেয়েও ব্যাপক। গতকাল সংবাদ মাধ্যম এক্সিওএসের খবরে একথা বলা হয়। এদিকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম গত 2 মাসের মধ্যে বেড়ে ব্যারেল প্রতি 100 মার্কিন ডলারে পৌঁছেছে। খেলার খবর কাবাডি। ঢাকায় 5 ম্যাচের কাবাডি নারী দ্বিপাক্ষিক সিরিজে নেপালের বিপক্ষে বাংলাদেশ 3-2 ব্যবধানে জয় পেয়েছে। বাংলাদেশের বৃষ্টি বিশ্বাস টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। অন্যদিকে নেপালের অধিনায়ক মেনুকা কুমারী রাজবংশী তার অসাধারণ পারফরমেন্সের জন্য ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টায়।
1: সকাল ৯টা বেজে ৫ মিনিট, বাংলাদেশ বেতার, খুলনা।

0: শুরু হচ্ছে রূপালি ছায়াছবির গানের অনুষ্ঠান। রূপালির উপস্থাপনায় রয়েছে আমি মোহাম্মদ উসমান হাসান,
1: আমি স্বর্ণালী দাস, প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ সাইফুজ্জামান এবং প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন খান আলামী, অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন মোহাম্মদ আজমল হাসান। সুপ্রিয় শ্রোতা, বৃষ্টি ভেজে এই সকালে একরাশ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করছি আমাদের রূপালীর আয়োজন। তবে এই বৃষ্টি নামলে কিন্তু শহরের কোলাহল একেবারেই থেমে যায়, আর ভেজা রাস্তাগুলো তখন মনে করিয়ে দেয় নীরবতাও কখনো কখনো সবচেয়ে গভীর কথা বলে।
0: আর শ্রোতা বন্ধু, যদি সেটা হয় ছুটির দিন, তাহলে তো কথাই নেই, নীরবতা তো আরো গভীর নীরবতায় রূপ নেয়। তো আমরা সুন্দর এই মিষ্টি সকালে, ছুটির সকালে অনেক সুন্দর সুন্দর গান নিয়ে হাজির হয়েছি। তো আমরা কোন গানটি শোনাবো প্রথমেই?
1: হ্যাঁ, আমরা প্রথমেই গান শোনাবো আকাশ ছোঁয়া ভালোবাসা ছায়াছবি থেকে এস আই টুটুলের কণ্ঠে। চলুন সকলে মিলেই শুনি চমৎকার এই গানটি।
2: নজর না লাগে যেন

সুপ্রশ্রোতা রয়েছেন রূপালীর আয়োজনে, সুন্দর সুন্দর গান শুনছেন ছায়াছবির, এবং সেই এইরই ফাঁকে ফাঁকে আপনারা কিন্তু আমাদের সাথে কথা বলতে পারবেন ফোন নম্বরে, সেটি হলো 01974121970। চলুন আবারও গান শুনি, তবে এই গানগুলোর এক ফাঁকে কিন্তু আপনাদের সাথে আমাদের কথা হয়েই যাবে। আর এবারের গানটি শুনবেন ইন্দ্র কিশোর এবং সামিনা চৌধুরীর কণ্ঠে, নেওয়া হয়েছে এরই নাম ভালোবাসা ছায়াছবি থেকে।

0: শ্রোতা বন্ধু, গানে গানে সুরের মূর্ছনায় আমরা রয়েছি আপনাদেরই সাথে রূপালীর আয়োজনে। আপনারা শুনছেন রূপালীর আয়োজনে সুন্দর সুন্দর গানগুলি।
1: আর এবারে আরো একটি গান অমিত কুমার ও অলকা ইগনেকের কণ্ঠে মন মানে না ছায়াছবি থেকে, এবং এই গানটির পরপরই কিন্তু আমরা ফিরে আসবো আমাদের ফোন ইন নিয়ে। শুনতে থাকুন, আমাদের সাথেই থাকুন।

0: শ্রোতা বন্ধু, গানে গানে সুরের মূর্ছনায় আমরা রয়েছি। রূপালীর আয়োজনে আপনাদের সাথে সোনালী কথা দিয়েছিল এবং রূপালীও কথা দিয়েছিল এবং সেই সাথে আমিও কথা দিয়েছিলাম। তিনজন যখন কথা দেওয়া হয় তখন তো ফোনে করতেই হয় আপনাদের সঙ্গে, তো আমরা মুঠোফোনের সংযোগ খোলা রেখেছি আপনাদের সঙ্গে। নম্বরটি আর একবার সোনালী,
1: 0197419170। ফোন চলে এসেছে, কে রয়েছেন?
2: হ্যালো,
1: ওয়ালাইকুম আসসালাম, শুভ সকাল।
2: সোনালী আপু, আসল ভাইয়া ভালো আছেন? শুভ সকাল।
0: শুভ সকাল ভাইয়া।
2: ভাইয়া, অনেকদিন পরে আমার আসল ভাইয়ের সাথে এবং সোনালী আপুর সাথে কথা হচ্ছে।
1: জি জি।
2: হ্যাঁ, আমি মোহাম্মদ লুৎফা জব্দার,
0: জি,
2: বড় ক্লাব পাংশা থেকে বলছি। আমার কিছু শুভেচ্ছা পৌঁছে দেবেন।
0: জি,
2: রিজাল আলম ধন্টু, খোকন সরকার, মিলন কুমার মন্ডল, কাসেম সর্দার,
0: আচ্ছা,
2: আব্দুর রহমান, আমরা সবাই মিলে। ভাইয়া, এই গানটা আগে অনুরোধ করেছে কিন্তু শোনার নাই, খুব দুঃখ লাগে।
1: আচ্ছা
0: আচ্ছা আচ্ছা, কোন নাম?
2: সাওয়া থেকে পাওয়া।
0: হ্যাঁ,
2: শিল্পী কনক চাপা ও খালেদ আজাদ মিলু, সাথী তুমি জীবনে সাথী তুমি মরণ, এই গানটা প্লিজ শোনাবেন।
1: হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, এবং আপনার অনুরোধে এই গানটি কিন্তু আমরা অনেকবার শুনেছি।
2: আপু, এই গানটা শোনার নাই?
1: না, আমরা শুনেছি আগে আপনার অনুরোধেই, আবার শুনবো। আচ্ছা, আবার শুনতে পারবেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, আমাদের সাথে থাকবেন। আপনাদের অনুরোধে কিন্তু আমাদের রূপালীর আয়োজন অনেক সমৃদ্ধ হয়ে ওঠে। কে রয়েছেন ফোনের অপারে?
0: হ্যালো।
3: হ্যালো,
0: জি, কে বলছেন? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, জি, কে বলছেন? জি, ওয়ালাইকুম সালাম, জি, কে বলছেন? জি, ভালো আছি। কে বলছেন ভাইয়া? কে বলছেন, আপনি নামটা বলেন, কে বলছেন
3: ভাই?
0: জি, কোন গান শুনতে চান ঝটপট বলে ফেলুন অন্য শ্রোতারা। জি জি বলুন। হ্যালো,
1: জি আমি শুনছি, বলুন।
0: জি বলুন, তাড়াতাড়ি করে বলুন।
1: জি জি, ভালো
0: আছেন সবাই? জি বলুন।
1: দুঃখিত, সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেছে।
0: শ্রোতা বন্ধু, অনেক বন্ধুরা তো লাইনে রয়েছে, আপনি যদি এত দেরি করে বলেন তাহলে তো আসলে ফোনটা কেটেই গেল।
1: আমাদের 30 সেকেন্ডের মধ্যে
0: কথা বলতে হয়, বলতে হয়। আচ্ছা ঠিক আছে, আপনার সাথে কথা তো হলো। কে রয়েছেন?
3: হ্যাঁ, দিদি ভালো আছেন?
1: জি, খুব ভালো আছি।
3: আর রায়ের মত থেকে দীক্ষানন্দ বলছি।
1: জি জি বলুন।
3: ছবির নাম জনি। তোর আমি ডাকো নে বলো না রে।
1: আচ্ছা, ধন্যবাদ, আমাদের সাথে থাকবেন। এভাবেই আপনাদের অনুরোধে আমাদের এই আয়োজনগুলো অনেক অনেক বেশি সুরমুগ্ধকর হয়ে যায়। কে রয়েছেন? হ্যালো,
4: নমস্কার।
1: নমস্কার, কার সাথে কথা বলছি?
4: পাল বলছি, ফতেপুর থেকে।
1: জি,
4: মহেশপুর জেনেদাও। দাদা, আপনি ভালো আছেন?
0: হ্যাঁ, আমরা ভালো আছি।
4: ভালো থাকুন দাদা ও দিদি, আপনারা সবাই ভালো থাকুন। দোয়া করি আমরা যেন চিরদিন এইভাবে থাকতে পারি, যতদিন দুনিয়া করে।
1: একেবারে একেবারে।
4: যাই হোক, সায়াস হবেন, নাম হইল ডিজিটাল। অনেক পুরাতন ছবি তো দিদি, এই ছবির থেকে একটা গান শোনাবেন।
1: ধন্যবাদ আপনার অনুরোধের জন্য। এভাবে আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন, শুনতে থাকবেন রূপালী, রূপালীর আয়োজন।
0: হ্যালো, জি, কে বলছেন? জি বলুন
5: ভাই।
0: আচ্ছা, ধন্যবাদ,
1: ধন্যবাদ আপনার অনুরোধের জন্য। ফোন করতে পারেন 0197419170 এই নম্বরে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে রয়েছেন সাথে? জি, ধন্যবাদ আপনার অনুরোধের জন্য। আমাজন ছায়াছবি থেকে গান শুনতে চেয়েছেন, আগামী আয়োজনে অবশ্যই পছন্দের গানটি শুনে ফেলবেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে রয়েছেন সাথে?
6: আমার প্রান্তীয় ভাইয়া, আপু ভালো আছেন?
0: জি, আমরা দুজনেই ভালো আছি।
1: ভালো আছি।
6: আমি বুলবুল আহমেদ,
1: হ্যাঁ,
6: কাজীপাড়া ধামারা থেকে। আমার সাথে আছে আমার জ্ঞানানন্দ দাদা, সে একজন খুবই ভালো মনের মানুষ। আমার পক্ষ থেকে একটা শুভেচ্ছা দেন।
1: দিয়ে দিলাম শুভেচ্ছা, গানের অনুরোধ
6: শোনাবেন। ছায়াছবির নাম বাধা। এই বাধা ছায়াছবি থেকে আসিব কনক চাপার কণ্ঠে গানের কথা। এই তুমি সেই তুমি, যাকে আমি চাই, গান তুমি পান তুমি, তাকে আমি চাই।
1: ধন্যবাদ আপনার অনুরোধের জন্য, এবং আপনার বন্ধুকেও আমরা শুভেচ্ছা পাঠিয়ে দিলাম, নিশ্চয়ই দুজনেই শুনছেন আমাদেরকে। হ্যালো,
7: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম, কার সাথে কথা বলছি? শুভ সকাল।
7: আপু ভালো আছেন?
1: জি, খুব ভালো আছি। গানের অনুরোধটি আমরা সর্বশেষ ফোন কলটি নিয়ে নেব, কে রয়েছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম, কার সাথে কথা বলছি? হ্যাঁ, খুব ভালো আছি আমরা দুজনেই।
5: আমি আপনাদের সেই পুরাতন বন্ধু মোহাম্মদ রেজাউল আলম ঝন্টু।
0: জি বলুন।
5: কেন জোড়া দেওয়া হল না কোনো ভাই?
0: জি
1: বলুন
0: বলুন।
5: আমার দোস্ত লুৎফর চন্দ্রকে শুভেচ্ছা দিবেন, খোকন চন্দ্রকে শুভেচ্ছা দিবেন, আর আব্দুর রহমান ভাইকে।
0: জি
1: দিলে দিলাম।
5: কে তোমাকে চাই?
1: তোমাকে চাই।
5: কনক সাভার কাঠে বাজারে যাচাই করে দেখিনি তো দাম, সোনা কিনিলাম নাকি রূপা কিনলাম, এই গান শোনাবে।
1: ধন্যবাদ আপনাকে আপনার অনুরোধের জন্য, এভাবেই আমাদের সাথে থাকবেন, আলোকিত করবেন আমাদের রূপালী আয়োজনকে। সুপ্রিয় শ্রোতা, এই মুহূর্তে বিদায় নিচ্ছি ফোন ইন থেকে, চলে যাব আবারও গানে। আর এবারের গানটি আপনারা শুনতে পাবেন কনক চাপা ও খালিদ হাসান মিলুর কণ্ঠে, নেওয়া হয়েছে অচল পয়সা ছায়াছবি থেকে।

0: বাংলাদেশে প্রতি বছর পানিতে ডুবে অনেক মানুষ মৃত্যুবরণ করে। আমাদের দেশে 5 বছরের কম বয়সী শিশু মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ হল পানিতে ডুবে মৃত্যু। পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বেশিরভাগই ঘটে পুকুর ও খালে, বিশেষত এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত এবং 1 থেকে 2 বছর বয়সী শিশুদের। পানিতে ডুবে মৃত্যুর প্রধান কারণ হল ডুবন্ত ব্যক্তির শ্বাসক্রিয়া বন্ধ হয়ে যাওয়া। পানি শ্বাসনালী ও ফুসফুসে ঢুকে যাওয়ার কারণে মূলত এমনটি হয়ে থাকে। এছাড়া স্বরযন্ত্র ও শ্বাসনালীর অনৈচ্ছিক পেশি সামান্য পানির সংস্পর্শে আসা মাত্র তীব্র সংকোচনের কারণে শ্বাসনালীতে বায়ু চলাচলের পথ বন্ধ হয়ে যেতে পারে। এভাবে 2 থেকে 3 মিনিট শ্বাস বন্ধ থাকলে মস্তিষ্কের অপূরণীয় ক্ষতি হয়ে যায়। আর 4 থেকে 6 মিনিট যদি শ্বাসক্রিয়া বন্ধ থাকে তাহলে মৃত্যু ঘটে। পানিতে ডুবে এই মৃত্যু কিন্তু প্রতিরোধযোগ্য। এ ধরনের মৃত্যু ঠেকাতে কিছু বিশেষ নিয়ম মেনে চলতে হবে। কেউ পানিতে ডুবে গেলে আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রাখুন, আশেপাশের মানুষের সাহায্য চান এবং ডুবন্ত ব্যক্তিকে যত দ্রুত সম্ভব পানি থেকে তুলে নিয়ে আসুন। পানি থেকে ডুবন্ত ব্যক্তিকে তোলার পরই তাকে সোজা করে শুইয়ে দিয়ে খেয়াল করতে হবে যে তিনি শ্বাস প্রশ্বাস নিচ্ছেন কিনা। তার নাম ধরে ডাক দিয়ে দেখা যেতে পারে যেন সে সাড়া দিতে পারে। যদি শ্বাস প্রশ্বাস না থাকে বা শ্বাস নেওয়া কষ্টকর হয় তাহলে লক্ষ্য করতে হবে যে শ্বাসনালীর কোথাও কিছু আটকে আছে কিনা। এজন্য আঙ্গুল দিয়ে মুখের মধ্যে কাদা মাটি বা কোনো অপদ্রব্য থাকলে তা বের করে দিতে হবে। এরপরও শ্বাস না নিলে মাথা টান টান করে ধরে মুখ হা করাতে হবে। এবার উদ্ধারকারী ব্যক্তিকে মুখ ভরে শ্বাস নিতে হবে এবং ডুবন্ত ব্যক্তির নাক হাত দিয়ে চেপে মুখের সঙ্গে এমনভাবে মুখ লাগাতে হবে যেন কোনো ফাঁকা না থাকে। শিশু বা কম বয়সী কেউ ডুবে গেলে নাক মুখ সম্পূর্ণ একসঙ্গে মুখের মধ্যে পড়তে হবে। এ অবস্থায় উদ্ধারকারী জোরে শ্বাস নিয়ে ডুবন্ত ব্যক্তির মুখে মুখ লাগিয়ে শ্বাস দিতে হবে। দেখতে হবে যে শ্বাস দেওয়ার ফলে ডুবন্ত ব্যক্তির পেট ফুলে যায় কিনা। যদি পেট ফুলে যায় তাহলে কৃত্রিম উপায়ে এভাবে শ্বাস দেওয়া ঠিকমতোই হচ্ছে। ডুবন্ত ব্যক্তি নিজে থেকে শ্বাস না নেওয়া পর্যন্ত এভাবে চালিয়ে যেতে হবে। কৃত্রিম ভাবে শ্বাস প্রদানের পাশাপাশি হাত ধরে অথবা গলার এক পাশে হাত দিয়ে দেখতে হবে যে নাড়ির স্পন্দন আছে কিনা। যদি না থাকে তাহলে দ্রুত বুকের মধ্যভাগ থেকে সামান্য বাঁ পাশে হাত রেখে জোরে জোরে চাপ দিতে হবে যেন বুক বেশ খানিকটা দেবে যায়। 1 থেকে 2 বছরের শিশু হলে তার বুক 2 হাত দিয়ে জোরে বুড়ো আঙুল দিয়ে চাপ দিতে হবে। এভাবে প্রতি 30 বার চাপ দেওয়ার পর আগের মতো 2 বার করে শ্বাস দিতে হবে। নাড়ির গতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এরকম চক্রাকারে চালাতে হবে। আক্রান্ত ব্যক্তি দীর্ঘক্ষণ পানিতে থাকার কারণে শরীরের তাপমাত্রা কমে যেতে পারে, তাই তাপমাত্রা স্বাভাবিক রাখার জন্য ওই ব্যক্তিকে পানি থেকে তুলে কাপড় চোপড় দিয়ে ভালো করে ঢেকে রাখা উচিত। রোগীর অবস্থা ভালো থাকলে শ্বাস প্রশ্বাস নিলে এবং হৃদস্পন্দন চালু থাকলে তাকে কুসুম গরম, দুধ, চা এসব খেতে দেওয়া যেতে পারে। আক্রান্ত ব্যক্তিকে পানি থেকে তুলে উল্টো করে শুয়ে পেটে চাপ দিয়ে পানি বের করার চেষ্টা করা মোটেও ঠিক নয়। এতে ওই ব্যক্তি বমি করে ফেলতে পারে, যা আবার ফুসফুসে প্রবেশ করে পরবর্তী সময়ে জটিলতা সৃষ্টি করতে পারে। আবার সাঁতারে পারদর্শী নয় এমন কোনো ব্যক্তি ডুবন্ত মানুষকে উদ্ধার করতে যাওয়া উচিত নয়, কারণ এতে দুজনের জীবনই বিপন্ন হতে পারে। রোগীর ফুসফুস ও শ্বাসনালী থেকে পানি বের করার জন্য খুব বেশি সময় না নেওয়াই শ্রেয়। প্রাথমিক চিকিৎসা চলার পাশাপাশি রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে।
1: শ্রোতা বন্ধু, আপনারা রয়েছেন রূপালীর আয়োজনে, শুনছেন সুন্দর সুন্দর ছায়াছবির গান বাংলাদেশ বেতার খুলনা। অনুষ্ঠান সংক্রান্ত একটি বিশেষ ঘোষণা। আগামী 26 জুলাই 2026 তারিখ রবিবার বেলা 2:30 শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের আওতায় শিশুদের পানিতে ডুবে যাওয়ার ক্ষেত্রে সচেতনতা ও প্রাথমিক চিকিৎসায় করণীয় বিষয়ক একটি ফোন ইন অনুষ্ঠান সরাসরি প্রচারিত হবে। প্রিয় শ্রোতা, 01974121970 আমি আবারও বলছি 01974121970 নম্বরে ফোন করে আপনারা অনুষ্ঠানটিতে সরাসরি যুক্ত হতে পারবেন। অনুষ্ঠান সংক্রান্ত বিশেষ ঘোষণাটি শেষ হল। আপনারা রয়েছেন রূপালীর আয়োজনে। এবারের গানটি শুনবেন আমার ঘর আমার বেশ ছায়াছবি থেকে, শিল্পী অনুরাধা পারওয়াল ও দেবাশীষ বিশ্বাস।

0: সুপ্রিয় শ্রোতা রয়েছেন রূপালীর আয়োজনে, আবারও এলাম ফোন ইন নিয়ে। ফোন করতে পারেন 0197412190 এই নম্বরে। কে রয়েছেন ফোনের ওপারে? হ্যালো, হ্যালো, জি কে বলছেন? আর একটু জোরে বলতে হবে। হ্যালো, দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আবারও চেষ্টা করুন, আমাদের সাথে থাকুন। হ্যালো, শুভ সকাল, কে বলছেন, কোথা থেকে? জি ধন্যবাদ। জি আজমল ভাইয়া ভালো আছে, বলুন। জি ধন্যবাদ আপনার অনুরোধের জন্য, আমাদের সাথে থাকবেন। আবারও যাব ফোনে, কে রয়েছেন ফোনের ওপারে? হ্যালো,
1: হ্যালো, আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম, কে রয়েছেন সাথে?
1: মোহাম্মদ কাসিম সরদার, উলাগ্রাম থানা ডুমুরিয়া জেলা খুলনা থেকে বলছি।
0: জি
1: আমি একটা গান শুনতে চাই, ছবির নাম হচ্ছে সমাজ কে আবার কিসের ভয়।
0: আচ্ছা,
1: এই ছবি থেকে কুমার শানু আলোক একনিকের কণ্ঠে।
0: হ্যাঁ,
1: রিমঝিমে বর্ষাতে ভিজতে ভালো লাগে, এই সময় গানটি।
0: আচ্ছা, গানের অনুরোধের সাথে সাথে সুন্দর দুলাইন গানও শুনে ফেললাম আপনার কাছ থেকে। রয়েছেন রূপালীর আয়োজনে, কার সাথে কথা বলছি? হ্যালো,
1: হ্যালো,
0: জি কার সাথে কথা বলছি?
1: আদাব,
0: দাদা দিদি সবাই ভালো আছে, বলুন। হ্যাঁ, জি বলুন।
1: ছবির নাম হচ্ছে সমাধি।
0: হ্যাঁ,
1: সমাধি ছবি থেকে খুশিদ আলমের কণ্ঠে একটি গান শোনাবেন। মা গো মা, ও গো মা, আমারে বানাইলি তুই দিওয়ানা, এই গান শোনাবেন।
0: হ্যাঁ,
1: ভালো থাকে,
0: ধন্যবাদ আপনার অনুরোধের জন্য, অবশ্যই আমরা আপনার পছন্দের গানটি আপনাকে শোনানোর চেষ্টা করব। নিয়ে নিচ্ছি এই মুহূর্তের সর্বশেষ ফোন কলটি, কে রয়েছেন ফোনের ওপারে? দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আবারও চেষ্টা করুন। সুপ্রিয় শ্রোতা, এরই মাধ্যমে শেষ করছি আমাদের আজকের ফোন ইন অনুষ্ঠান। আপনারা রয়েছেন এবং শুনছেন রূপালীর আয়োজন।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আসরে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, আর এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এতে করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেগুলো। এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ কাজ করছে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে। আমাদের সরকার এই বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব আরোপ করেছেন, তারাও এই কর্মসূচি হাতে নিয়েছেন, প্রস্তুতি এবং সেই কাজ শুরু হয়েছে। এই কর্মসূচি ইতোমধ্যে তারা শুরু করেছেন, কর্মসূচিটি শুরু হয়ে এখন সেটা বাস্তবায়নের পথে রয়েছে। আজকে আমরা জানব বৃক্ষরোপণের গুরুত্ব এবং বর্তমান কর্মপরিকল্পনা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
1: ধন্যবাদ আপনাকেও।
0: আপনার কাছে একটু জানতে চাই, বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ কর্মসূচির প্রয়োজনীয়তা কেন এত বেশি জরুরি?
1: আপনারা জানেন বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বন উজাড়ের কারণে বিশ্বের অনেক দেশ পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, তাপমাত্রা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয়, এসব সমস্যার অন্যতম সমাধান হল ব্যাপক বৃক্ষরোপণ এবং বনভূমির বৃদ্ধি। এই প্রেক্ষাপটে বর্তমান সরকার দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের বনভূমি বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জনগণের অর্থনৈতিক উন্নয়ন সবকিছুই সমন্বিতভাবে অর্জনের চেষ্টা করা হচ্ছে।
0: সত্যি বেশ প্রশংসিত একটি কর্মসূচি বর্তমান সরকার হাতে নিয়েছে, যেটা আমাদের দেশের বনভূমি এবং বৃক্ষরোপণের যে গুরুত্ব সেটাকে আরো বেশি আমাদের সামনে নিয়ে আসছে। আমরা একটু জানতে চাই যে কোটি চারা, অর্থাৎ এই যে 25 কোটি চারার কথা আমরা বলছিলাম, এই 25 কোটি চারা রোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য কি?
1: এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল দেশের পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে, যেমন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, পার্বত্য অঞ্চলের অবক্ষয়িত বন পুনরুদ্ধার করা, পানির উৎস সংরক্ষণ করা এবং নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি করা। অন্যদিকে এই কর্মসূচি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি করা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেসরকারি নার্সারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা, সব মিলিয়ে এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার জন্য নয় বরং দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: এই যে আপনি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, একটু জানতে চাই যে কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়েছে, বাস্তবায়ন শুরু হয়েছে, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে?
1: সারা দেশে আগামী 5 বছরে সরকারি বনাঞ্চলে, উপকূলীয় চর অঞ্চলে, সড়ক, মহাসড়ক, বাঁধ, নদী ও খালপরসহ অন্যান্য প্রান্তিক ভূমিতে, প্রতিষ্ঠান ও বসতবাড়িতে, কৃষি বনায়ন এবং নগর বনায়ন কার্যক্রমে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে।

0: বিগে ওঠা চর এবং অবক্ষয়িত উপকূলীয় বনাঞ্চলে রোপণ করা হবে। এর মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমানো এবং ভূমিক্ষয় রোধ করা সম্ভব হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ খাত হল বন পুনরুদ্ধার। পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের অবক্ষয়িত বনভূমিতে গাছ লাগিয়ে প্রাকৃতিক বন পুনরুদ্ধার করা হবে। এতে মাটির উর্বরতা বাড়বে, পানির উৎস সংরক্ষিত হবে এবং জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে। এছাড়া নগর বনায়ন, উৎপাদনমুখী বনায়ন, কমিউনিটি ভিত্তিক প্রান্তিক ভূমিতে বনায়ন এবং প্রতিষ্ঠান ও বসতবাড়ি ভিত্তিক বনায়ন, এই খাতগুলোতেও ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে। এর ফলে দেশের প্রায় সব অঞ্চলে বৃক্ষরোপণ কার্যক্রম বিস্তৃত হবে।
1: অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। একটু জানতে চাইব, এই কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির কোনো ভূমিকা থাকবে কি?
0: অবশ্যই, বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার ছাড়া বড় কোনো প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা কঠিন। তাই এই কর্মসূচিতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নগর বনায়নের ক্ষেত্রে একটি বিশেষ মোবাইল অ্যাপ মাই ট্রি অ্যাপ ব্যবহার করা হবে। এতে গাছের সঠিক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ সহজ হবে। এছাড়াও বনায়ন পর্যবেক্ষণের জন্য ড্রোন প্রযুক্তি, লাইডার প্রযুক্তি, স্যাটেলাইট ইমেজ এবং জিআইএস প্রযুক্তি ব্যবহার করে কোথায় গাছ লাগানো হয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে এবং কোথায় সমস্যা রয়েছে, এসব তথ্য সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
1: তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আমরা খুব সহজেই এগুলোকে ট্রেস করতে পারবো। এবার একটু জানতে চাই আপনার কাছে যে এই কর্ম পরিকল্পনা যেটা রয়েছে বা যে কর্মসূচি রয়েছে, আড়াই 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি, এটা বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে ভূমিকা রাখতে পারে?
0: এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো জনগণের অংশগ্রহণ। শুধু সরকারি উদ্যোগে এত বড় কর্মসূচি সফল করা সম্ভব নয়, এজন্য সমাজের সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এই পরিকল্পনার আওতায় সামাজিক বনায়ন কর্মসূচি চালু থাকবে, যেখানে স্থানীয় জনগণ অংশীদারিত্বের ভিত্তিতে বনায়নে অংশ নিবে এবং সুফল ভাগাভাগি করে নিবে। এছাড়া এক শিক্ষার্থী একটি গাছ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করা হবে। এর ফলে ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হবে এবং বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হবে। বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের খালি জায়গা, ফলদ, ঔষধি এবং বনজ গাছ লাগানোরও পরিকল্পনা রয়েছে। এতে পরিবেশের পাশাপাশি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুবিধাও বাড়বে।
2: রূপালী আয়োজনের সবশেষ গানটি শুনবেন জাজ ব্যারিস্টার শাশবি থেকে আগুন এবং রুনা লায়লার কণ্ঠে।

0: গান শুনতে শুনতে শেষ হল আমাদের আজকের রূপালীর আয়োজন। রূপালী তত্ত্বাবধান ও প্রযোজনায় ছিলেন মোহাম্মদ মামুন আক্তার। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, শুভ সকাল।
1: বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান ঘোষণায় ছিলাম আমি স্বর্ণালী দাস, অধিবেশন তত্ত্বাবধানে মোহাম্মদ আজমল হাসান, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন খান আলামিন, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ সাইফুজ্জামান এবং অভিজিৎ মণ্ডল। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।

বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান ঘোষণায় ছিলাম আমি স্বর্ণালী দাস, অধিবেশন তত্ত্বাবধানে মোহাম্মদ আজমল হাসান, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন খান আলামিন, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ সাইফুজ্জামান এবং অভিজিৎ মণ্ডল। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।

১১টা। আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা ১১টা বেজে ৫৯ মিনিটে। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।

بسم اللہ الرحمن الرحیم السلام علیکم বাংলাদেশ বেতার খুলনা সকাল 11টা বেজে 59 মিনিট শুরু হলো আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে অনুষ্ঠান ঘোষণায় রয়েছি আমি স্বর্ণালী দাস প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন খান আলামিন প্রকৌশল সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ সাইফুজ্জামান এবং অভিজিৎ মণ্ডল অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন মোহাম্মদ আজমল হাসান অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে বাংলাদেশ বেতার খুলনা শুরুতেই বাংলায় সংবাদ এবং আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে

0: ব্যক্তিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেওয়া হয়। এই আইনের মাধ্যমে বগুড়া সিটি কর্পোরেশন ও সংলগ্ন এলাকা নিয়ে চেয়ারম্যান, সার্বক্ষণিক সদস্য ও বিভিন্ন সংস্থার প্রতিনিধি সমন্বয়ে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ শিরোনামে একটি সংবিধিবদ্ধ সংস্থা প্রতিষ্ঠা করা হবে। এ কর্তৃপক্ষ গণশুনানি ও প্রাক প্রকাশসহ বিধিবদ্ধ প্রক্রিয়ায় মহাপরিকল্পনা থেকে উন্নয়ন প্রকল্প ও স্থানীয় পরিকল্পনা পর্যন্ত একটি পর্যায়ভিত্তিক পরিকল্পনা কাঠামো নির্ধারণ করবে, যেখানে কর্তৃপক্ষের ছাড়পত্র ব্যতীত কোনো নির্মাণ বা প্রকল্প গ্রহণ করা যাবে না। নদী নালা, জলাশয়, খেলার মাঠ ও উন্মুক্ত স্থান সুরক্ষায় কঠোর পরিবেশগত বিধিনিষেধ আরোপ, ভূমি পুনর্বিন্যাস ও ভূমি পুন উন্নয়নের মতো আধুনিক ভূমি ব্যবস্থাপনা কৌশল প্রবর্তন, অননুমোদিত নির্মাণ ও জলাধার ভরাট সহ বিভিন্ন অপরাধের জন্য কারাদণ্ড ও অর্থদণ্ড নির্ধারণের পাশাপাশি নিজস্ব তহবিল, উন্নয়ন ফি ধার্য, ঋণ গ্রহণ ও নিরীক্ষার বিধান এ আইনে অন্তর্ভুক্ত রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার 2034 সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্যে কাজ করছে। তিনি গতকাল রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ফরেন ইনভেস্টর্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি FICCI আয়োজিত FDI সম্মেলনে একথা বলেন। তারেক রহমান বলেন, বাংলাদেশকে বিশ্ব দরবারে একটি বৃহৎ উৎপাদন ক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি তৈরি পোশাক শিল্পকে বৈচিত্র্যময় এবং মানব সম্পদ উন্নয়নে প্রয়োজনীয় প্রযুক্তি ও দক্ষতাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির জন্য দেশের আইনি ও রেগুলেটরি কাঠামোর আধুনিকায় ও বিনিয়োগকারীদের সুরক্ষা জোরদার করা হচ্ছে। এছাড়া দ্রুত বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা উন্নত করার পাশাপাশি কর ও ভ্যাট প্রশাসনকে সহজ ও মুনাফা অর্জনের পর তা নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াকে সহজতর করার উদ্যোগ নেওয়া হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফর হোসেনকে মানবতা বিরোধী অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাকে গতকাল বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2-এর এজলাসে তোলা হলে আদালত এই আদেশ দেন। এ সময় মোজাফর হোসেনকে 2 দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ট্রাইব্যুনাল। গত মঙ্গলবার প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে মোজাফর হোসেনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়। আগামী 12 ও 13 সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে 18তম ব্রিকস শীর্ষ সম্মেলন। এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা বলেন। বাংলাদেশ এই জোটের সদস্য না হওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রীকে সম্মেলনে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়েছে ব্রিকস শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ ভারত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে আরও বড় ধরনের হামলার পরিকল্পনা করছে। এই হামলা হবে গত 28 ফেব্রুয়ারি ইরানের ওপর শুরু করা অপারেশন এপিক ফিউরি এর চেয়েও ব্যাপক। গতকাল সংবাদ মাধ্যম এক্সিওরসের খবরে একথা বলা হয়। 60টি দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করতে যাচ্ছে মার্কিন প্রশাসন। জবরদস্তিমূলক শ্রম বন্ধে ব্যবস্থা নিতে ব্যর্থতার অভিযোগে বাড়তি শুল্ক আরোপের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুসারে যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্যিক অংশীদার ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, জাপান ও ভারতের ওপর 10-12.5% পর্যন্ত শুল্ক আরোপ করা হবে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প গত বছর বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপের মাধ্যমে কার্যত বাণিজ্যযুদ্ধ জড়িয়ে পড়েন। তারই ধারাবাহিকতায় সর্বশেষ পদক্ষেপ হিসেবে তিনি এসব দেশের উপর বর্ধিত শুল্ক আরোপ করলেন। খেলার খবর কাবাডি। ঢাকায় 5 ম্যাচের কাবাডি নারী দ্বিপাক্ষিক সিরিজে নেপালের বিপক্ষে বাংলাদেশ 3-2 ব্যবধানে জয় পেয়েছে। বাংলাদেশের বৃষ্টি বিশ্বাস টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। অন্যদিকে নেপালের অধিনায়ক মেনুকা কুমারী রাজবংশী তার অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের ওপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: বাংলাদেশ বেতার খুলনা জানিয়ে দিচ্ছি আমাদের চলতি অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি। বেলা ২টা বেজে ৩০ মিনিটে নাটক শিউলিমালা, কাহিনী কাজী নজরুল ইসলাম, বেতার নাট্যরূপ ফজলুল করিম, প্রযোজনায় মোহাম্মদ শেখ মিজানুর রহমান। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বেলা ১টা বেজে ৫ মিনিটে সিরাতুল মুস্তাকিম, সাপ্তাহিক ধর্মীয় ম্যাগাজিন অনুষ্ঠান বিকেল ৩টা বেজে ৩০ মিনিটে পরিক্রমা, সাপ্তাহিক ঘটনাবলীর উপর বিশেষ বেতার বিবরণী সন্ধে ৬টা বেজে ১০ মিনিটে। জানিয়ে দিচ্ছি সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান দুপুর ১২টা বেজে ১৫ মিনিটে, ইসলামিক গান দুপুর ১২টা বেজে ২০ মিনিটে, হামদনাথ শুনবেন দুপুর ১২টা বেজে ৪০ মিনিটে, বেলা ৩টা বেজে ৫ মিনিটে, বিকেল ৪টা বেজে ৪৫ মিনিটে এবং সন্ধে ৬টা বেজে ৪০ মিনিটে। ছায়াছবির গান বিকেল ৪টা বেজে ৫ মিনিটে। এছাড়া এফএম ৮৮.৮ মেগাহার্জে এনএইচকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত ৯টায়। শুনলেন আমাদের চলতি অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি।

আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি ফারহানা খান রনি। মন্ত্রিসভা বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬ এর খসড়া

0: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি ফিলোমিনা নুপুর ব্যারেল। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত অঞ্চলের মধ্যে খুলনা অন্যতম। অতিবৃষ্টি, তীব্র তাপদাহ এবং লবণাক্ততার মতো নানা প্রাকৃতিক দুর্যোগ আমাদের জনজীবনকে হুমকির মুখে ফেলছে। সুন্দরবন সংলগ্ন এই উপকূলীয় অঞ্চলে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ক্ষতিকর দুর্যোগের হাত থেকে শহর ও গ্রামকে বাঁচাতে বেশি করে দেশীয় প্রজাতির গাছ লাগানোর বিকল্প নেই। তিনি গতকাল মহানগরীর মতিয়াখালী খালের পাড়ে বৃক্ষরোপণের মাধ্যমে 31 নম্বর ওয়ার্ড এলাকার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। কেসিসির প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা ও আহ্বানের সাড়া দিয়ে খুলনার মাটি ও পরিবেশকে রক্ষা করতে সকলে মিলে গাছ লাগানোর অভিযান শুরু করেছি। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ আনিসুর রহমান, কনজারভেন্সি অফিসার মোহাম্মদ ওহিদুজ্জামান খান ও ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা শেখ শফিকুল হাসান দিদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কেসিসি এ কর্মসূচি বাস্তবায়ন করছে। পরে কেসিসি প্রশাসক নগরীর দক্ষিণ টুটপাড়া মেইন রোড সহ 2 নম্বর ক্রস রোড, মতিয়াখালী মেইন রোড, লবণচড়া সুইচগেট, ট্রাক টার্মিনাল সংলগ্ন পাইকারি কাঁচা বাজার, বাইতিপাড়া, সিমেট্রি রোড, ধর্মসভা ক্রস রোডের পানি নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিধন কার্যক্রম পরিদর্শন করেন। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার রোধে করণীয় বিষয়ক কর্মশালা গতকাল যশোরের অভয়নগর পৌরসভাকক্ষে অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকারের পরিচালক আবু সাইদ মোহাম্মদ মঞ্জুর আলম এতে প্রধান অতিথি ছিলেন। কর্মশালায় বলা হয়, তথ্য প্রযুক্তির যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষের মত প্রকাশ, তথ্য আদান প্রদান ও সচেতনতা বৃদ্ধির অন্যতম মাধ্যম। তবে এর অপব্যবহারের ফলে বিভ্রান্তিকর তথ্য, গুজব ও অপপ্রচার দ্রুত ছড়িয়ে সমাজে অস্থিরতা, বিভ্রান্তি এবং জনমনে উদ্বেগ সৃষ্টি করছে। তাই কোনো তথ্য যাচাই বাছাই ছাড়া শেয়ার বা প্রচার না করার আহ্বান জানানো হয়। পৌরসভার প্রশাসক ও অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিতে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, পৌর নির্বাহী কর্মকর্তা, নির্বাহী প্রকৌশলী ও প্রেস ক্লাবের সভাপতি সহ সরকারি কর্মকর্তা, ইমাম, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, সুধীজন সহ 30 জন অংশগ্রহণ করেন। নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ প্রতিরোধে এক উঠান বৈঠক গতকাল খুলনার দাকব উপজেলার পানখালী 2 সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক মিজহুরে জান্নাত প্রধান অতিথি ছিলেন। পরে প্রধান অতিথি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। এছাড়া তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের হল রুমে উপজেলা পর্যায়ে সকল সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এবং উপজেলা চত্বরে একটি বৃক্ষরোপণ করেন। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার সহ উপজেলার সরকারি দপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে জেলা প্রশাসক মিজহুরে জান্নাত উপজেলার বটবনিয়া খাল পুনঃখনন ও স্থানীয় সরকারি বিভাগ লোকাল গভর্নমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ প্রকল্পের আওতায় খালের 2 পাশে বৃক্ষরোপণ কর্মসূচি পরিদর্শন করেন। যশোর সদর উপজেলার বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল শিক্ষার্থীদের ওয়াশ ব্লকের উদ্বোধন করা হয়। জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক দিলার হোসেন খোকন প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতির সভাপতিত্বে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক, নোয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। 2,50,000 টাকা ব্যয়ে ওয়াশ ব্লকটি নির্মাণ করা হয়েছে। দেশব্যাপী 20,000 কিলোমিটার খাল খননের অংশ হিসেবে গত অর্থ বছরে পানি উন্নয়ন বোর্ড যশোর জেলায় 4,90,00,000 টাকা ব্যয়ে 27.5 কিলোমিটার খাল পুনঃখনন করেছে। এর মধ্যে কেশবপুর উপজেলায় 11টি, মনিরামপুরে 5টি, শার্শায় 3টি এবং ঝিকরগাছা উপজেলায় 1টি খাল রয়েছে। পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, খাল খননের ফলে বর্ষাকালে পানি নিষ্কাশন নির্বিঘ্ন হবার পাশাপাশি শুষ্ক মৌসুমে খালের পানি ব্যবহার করে কৃষকরা কৃষিকাজে সেচ সুবিধা লাভ করতে পারবে। একই সাথে খাল পাড়ে বৃক্ষরোপণ করে পরিবেশ সুরক্ষা এবং হাঁস পালন করে স্বাবলম্বী হতে পারবে। জাতীয় রাজস্ব বোর্ড NBR চলতি 2026-27 অর্থ বছরে বেনাপোল কাস্টম হাউসের জন্য 10,588 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। নতুন অর্থ বছরের লক্ষ্যমাত্রা অর্জনে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ আশাবাদী। তবে ব্যবসায়ীদের মতে, বৈধ আমদানি বাণিজ্যের আরও সুবিধা নিশ্চিত করা, পণ্য পাচার ও রাজস্ব ফাঁকি কার্যকরভাবে রোধ এবং বাণিজ্যের উপর বিদ্যমান বিভিন্ন নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে এ লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে। খেলার খবর ফুটবল। মেহেরপুরের মুজিবনগর উপজেলার দরিয়াপুর মাঠে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের গতকালের ফাইনাল খেলায় মোনাখালী ইউনিয়ন টাইব্রেকারে 5-4 গোলে দরিয়াপুর ইউনিয়নকে পরাজিত করে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধে 6টা 5 মিনিটে ইংরেজিতে।
0: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন দেশাত্মবোধক গান। শিল্পী সাবিনা ইয়াসমিন, গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান।

দেশাত্মবোধক গানটি শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন সাইদুর রহমান সাইদের রচনায় এবং কণ্ঠে ইসলামিক গান।

0: Raja.
1: আল্লাহ তালার খাস বান্দা তারা যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। সূরা ফুরকান আয়াত 63, আল কোরআন। হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থেকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতামাতা আত্মীয় স্বজনের ক্ষতি হয়। আল কোরআন, সূরা নিসা আয়াত 135। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন জুমার নামাজের আজান ও দোয়া।

0: ثم رد هذه الدعوة التامة الصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যে ব্যক্তি আগে সালাম প্রদান করে সে অহংকার হতে মুক্ত, যে ব্যক্তি নম্রতার গুণ হতে বঞ্চিত সে সমস্ত কল্যাণ হতে বঞ্চিত। শক্তিশালী সে ব্যক্তি নয় যে অন্যকে ধরাশায়ী করতে পারে, বরং শক্তিশালী ওই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। ধোঁকাবাজ কৃপণ ও দান করে খোটা প্রদানকারী বেহেশতে প্রবেশ করবে না। যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। কোনো ব্যক্তির জন্য এটার অনুমতি নেই যে কাউকে তার জায়গা হতে উঠিয়ে নিজে ওই জায়গায় বসে পড়বে। যে ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য অথবা আপন মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাতের জন্য যায়, তখন একজন ডেকে বলে, তুমি বরকতময়, তোমার চলা বরকতময়, আর তুমি জান্নাতে ঠিকানা বানিয়ে নিয়েছ। আল হাদিস, বাংলাদেশ বেতার, খুলনা। সুপ্রিয় শ্রোতা, আপনারা এ অধিবেশন শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে এফএম 88.8 মেগাহার্টজে, এবং শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা, শুনবেন নায়াতের রসুল।
3: ইসলামের ওই বাগিচাতে

0: নাতে রাসুল শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, এখন আল্লাহ পাকের শানে হামদ এবং নাতে রাসুল শুনবেন।
1: আল্লাহ আমার দয়ার সাগর, অতি সুমহান

আল্লাহ পাকের শানে হামদ এবং নাতে রাসুল শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, এখন ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: বিজ্ঞাপন তরঙ্গ।
1: ঋতুচক্রের আবর্তে শুরু হয়েছে বর্ষা। সারাদিন মেঘে ঢাকা আকাশ, ঘন ঘন আকাশে বিদ্যুতের ঝলকানি, পৃথিবী আলোকিত হচ্ছে। প্রবল বর্ষায় খাল বিল নদী ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এসবই তোমারই সৃষ্টি আল্লাহ। আমি অসহায়, চাই তোমার কাছে রহমত। হ্যাঁ প্রিয় শ্রোতা, শুরু করছি বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। অনুষ্ঠান সূচিতে রয়েছে প্রতিদিনকার মতোই জনপ্রিয় ছায়াছবির গান। অনুষ্ঠান উপস্থাপনা করছি আমি ইশরাত জাহান। প্রকৌশল দায়িত্বে রয়েছেন অভিজিৎ মণ্ডল। অধিবেশন তত্ত্বাবধান করছেন সোমা রায়। আর বন্ধুরা, গান তো শোনাবই, গানের ফাঁকে ফাঁকে আপনাদের সঙ্গে কথা হবে। মাধ্যম ফোন নম্বরটি 0197412170। তো আর কথা বলছি না, চলে যাচ্ছি মূল আয়োজন অর্থাৎ ছায়াছবির গানে। প্রথমেই শোনাব বাহাদুর ছায়াছবির গান খুরশিদ আলম ও সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। তো বন্ধুরা, আরেকটি কথা, আজ জুম্মার দিন, তো এ কারণেই বেলা দুটোর বাংলা সংবাদের পর কিন্তু আমরা আপনাদের সঙ্গে ফোনে যুক্ত হব, আর অন্য অন্য দিন যথানিয়মে চলবেই।

বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা। একটি ঘোষণা, আগামী 27 জুলাই সোমবার বিকেল 4টায় বাংলাদেশ আর্মি স্টেডিয়াম নতুন করি স্পোর্টস 2025-26 সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্সে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন। এবারে শোনাব সাবিনা ইয়াসমিনের কণ্ঠে গান মহেশখালীর বাঁকে ছায়াছবি থেকে নেওয়া হয়েছে।

0: বন্যার সময় সাপের উপদ্রব বাড়ে, কারণ পানি তাদের গর্ত ও আবাসে প্রবেশ করে। এই সময় সাপ নিরাপদ আশ্রয়ের সন্ধানে লোকালয় ও ঘরের ভিতর ঢুকে পড়ে। সাপের উপদ্রব থেকে বাঁচতে ঘর বাড়ি পরিষ্কার রাখুন, ফাটল বন্ধ করুন এবং খাটে ঘুমান। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে রোগীকে স্থির রেখে দ্রুত হাসপাতালে দিন। বন্যা ও বর্ষাকালে সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়া একটি সাধারণ সমস্যা। নিরাপদ আশ্রয়ের সন্ধানে সাপ ঘর বাড়ি ও শুকনো জায়গায় আশ্রয় নেয়। এই পরিস্থিতিতে নিরাপদ থাকতে বাড়ির চারপাশের ঝোপঝাড় পরিষ্কার রাখুন এবং দেয়াল বা মেঝের ফাটল বা গর্তগুলো বন্ধ করে দিন। রাতে ও অন্ধকারে চলাচলের সময় অবশ্যই টর্চ লাইট ব্যবহার করুন। ঘরের ভিতরে সামান্য আলোর ব্যবস্থা রাখুন। মাটিতে না ঘুমিয়ে সম্ভব হলে খাটে বা উঁচু স্থানে ঘুমান এবং ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। বন্যা কবলিত এলাকায় জুতো বা গামবুট পরার আগে তা ভালোভাবে ঝেড়ে নিন, কারণ এগুলোতে সাপ লুকিয়ে থাকতে পারে। বাড়িতে সাপ দেখলে আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রাখুন এবং সাপে আঘাত করা বা তাড়ানোর চেষ্টা করবেন না। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি। সাপে কাটলে আক্রান্ত ব্যক্তিকে আতঙ্কিত হতে দেবেন না এবং আক্রান্ত অঙ্গ, হাত বা পা যতটা সম্ভব স্থির বা নড়াচড়াবিহীন রাখুন। সময় নষ্ট না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে বা হাসপাতালে নিয়ে যেতে হবে। সাপে কাটার স্থানে কোনো ধরনের বাঁধন দেবেন না বা ব্লেড দিয়ে কাটবেন না। স্বাস্থ্য অধিদপ্তর বন্যা দুর্গত এলাকায় জরুরি চিকিৎসা এবং অ্যান্টিভেনম নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দিয়ে থাকে। প্রয়োজনে সরকারি হাসপাতালের সহায়তা নিন।
1: প্রিয় শ্রোতা, আপনারা ছায়াছবির গান শুনছেন। প্রচার হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে শোনাব ফেরদৌস ওয়াহিদের কণ্ঠে গান মেহেরবান, ছায়াছবি থেকে দেওয়া হয়েছে।

বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান সংক্রান্ত একটি বিশেষ ঘোষণা। আগামী 26 জুলাই 2026 তারিখ রবিবার বেলা 2:30 শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের আওতায় শিশুদের পানিতে ডুবে যাওয়ার ক্ষেত্রে সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা করণীয় বিষয়ে একটি ফোন ইন অনুষ্ঠান সরাসরি প্রচারিত হবে। প্রিয় শ্রোতা 01974121970 নম্বরে ফোন করে আপনারা অনুষ্ঠানটিতে সরাসরি যুক্ত হতে পারবেন। অনুষ্ঠান সংক্রান্ত বিশেষ ঘোষণাটি শেষ হল। শ্রোতা, আপনারা ছায়াছবির গান শুনছেন। এবারে মতিমহল ছায়াছবির গান শোনাব আঞ্জুমান আরা বেগমের কণ্ঠে।

0: তগা তগা
1: পিতে আছে পেশা বাদাম খেতে মজা হতা

চোখের রূপের মেশায় এলে

0: বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এই কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এ খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে, এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। তারা জানে যে খাল কাটলেই পানি আসলেই 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এতর বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে, এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গ মাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই ভাই।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রেই আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে, সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারে। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে উনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফল কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেলল, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতি বৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।

শ্রোতা, আপনারা ছায়াছবির গান শুনছেন। প্রচার হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে আদর্শবান ছায়াছবির গান শোনাব এন্ড্রু কিশোর রুনা লায়লার কণ্ঠে।

প্রিয় শ্রোতা, আপনারা ছায়াছবির গান শুনছেন। প্রচার হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। প্রিয় শ্রোতা, একটি ঘোষণা। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন এর যৌথ উদ্যোগে আগামী 25-26 জুলাই 2026 তারিখে নভ থিয়েটার ঢাকায় 2 দিন ব্যাপী বায়োটেকনোলজি, ইলেকট্রনিক্স, এআই, রোবোটিক্স বিইএর সামিট 2026 অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে 25 জুলাই 2026 তারিখ শনিবার সকাল 10টায় নভ থিয়েটার বিজয় তেজগাঁও ঢাকায় অনুষ্ঠেয় বিইএর সামিট 2026-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্টজে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান সংক্রান্ত ঘোষণাটি শুনলেন। শ্রোতায় এবারে শোনাব আলী আসমা ছায়াছবির গান আব্দুল জব্বারের কণ্ঠে।

আপনারা ছায়াছবির গান শুনছেন, প্রচার হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে ইমান ছায়াছবির গান শোনাবো আব্দুল জব্বার ও রুনা লায়লার কণ্ঠে।

প্রিয় শ্রোতা, এবারে রাজু মাস্তান ছায়াছবির গান শোনাব রিজিয়া পারভিন ও এম এ খালেকের কণ্ঠে।

প্রিয় শ্রোতা গান শুনতে শুনতে সময় হয়েছে বাংলা সংবাদের। বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা এখন ঢাকা কেন্দ্র থেকে বাংলায় সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

আসসালামু আলাইকুম। বেলা দুটো, বাংলাদেশ বেতার, খবর পড়ছি জিনাত আক্তার। বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। তিনি আজ রাজধানীর একটি হোটেলে বেঙ্গল ডেল্টা কনফারেন্স 2026 অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, অর্থনীতিকে পুনর্গঠন করা এবং জনগণের জীবনমান উন্নয়নই সরকারের প্রধান লক্ষ্য। তিনি আশা প্রকাশ করে বলেন, দেশের জনগণ তাদের সাহস, ঐক্য ও কর্মদক্ষতার মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলবে, যেখানে মানুষ উন্নত, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ পাবে। সম্মেলনে দেশি বিদেশি গবেষক, নীতি নির্ধারক, কূটনীতিক, উন্নয়ন বিশেষজ্ঞ, ব্যবসায়ী নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। থাইল্যান্ড সফর শেষে ঢাকায় ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রম। তিনি আজ দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। স্পিকার এক সংক্ষিপ্ত সফরে গত 19 জুলাই ঢাকা থেকে ব্যাংককে যান। ভারী বৃষ্টিপাত ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী সোমবার থেকে শুরু হবে। শিক্ষামন্ত্রী ড. আ. ন. ম. এহসানুল হক মিলন গতকাল রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি জানান,

0: আগামী 27 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত পূর্ব নির্ধারিত পরীক্ষাগুলো আগের রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে। কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, পেঁয়াজ সংরক্ষণের সক্ষমতা বাড়াতে কৃষক পর্যায়ে আরও 15,000 এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে। গতকাল রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় কৃষিমন্ত্রী আরও বলেন, পেঁয়াজের সংরক্ষণ ব্যবস্থা বাড়ানোর মাধ্যমে পেঁয়াজ আমদানি শূন্যের কোটায় নামিয়ে আনা হবে এবং উৎপাদন বাড়িয়ে ভবিষ্যতে পেঁয়াজ রপ্তানি করা হবে। ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য 2026-27 করবর্ষের অনলাইন আয়কর রিটার্ন দাখিলের সেবা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। একই সঙ্গে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে নিট প্রদেয় করের উপর 5% প্রণোদনা দেওয়া হবে। এনবিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। খুলনার আলোচিত এক্সিম ব্যাংক কর্মকর্তা পারভিন সুলতানা ও তার বাবা ইলিয়াস চৌধুরী হত্যা এবং ধর্ষণ মামলার নিম্ন আদালতের দেয়া 5 আসামির মৃত্যুদণ্ড হাইকোর্টেও বহাল রাখা হয়েছে। তবে ধর্ষণ মামলায় 5 আসামির মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। গতকাল হাইকোর্টের 29 নম্বর বিশেষ বেঞ্চ বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশিদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চে দীর্ঘ শুনানি শেষে এই রায় ঘোষণা করা হয়। 11 বছর পর এই রায় ঘোষণা করা হল। যুক্তরাজ্য, চীন, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, জাপান ও ভারত সহ বাণিজ্য অংশীদার 60 দেশ থেকে আমদানিকৃত পণ্যের উপর নতুন করে 10-12.5% পর্যন্ত শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সাময়িক 10% শুল্কের মেয়াদ শেষ হওয়ার পর আজ থেকে এই নতুন শুল্ক কার্যকর হতে যাচ্ছে। ট্রাম্প প্রশাসন বলেছে, যেসব দেশ জোরপূর্বক শ্রম বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে তাদের উপর এই নতুন শুল্ক আরোপ করা হয়েছে। মার্কিন প্রতিনিধি জেমিসন গ্রির জানান, এই পদক্ষেপের উদ্দেশ্য হচ্ছে মানবাধিকার লঙ্ঘন ঠেকানো ও ত্রুটিপূর্ণ বাণিজ্য ব্যবস্থার সমাধান করা। যুদ্ধবিরতি ও চলমান আলোচনার মধ্যে ইসরায়েলের সেনাবাহিনী আজ লেবাননের দক্ষিণাঞ্চলের আল মনসুরি শহরে ব্যাপক হামলা ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে। লেবাননের দক্ষিণাঞ্চলে এ ধরনের হামলা ও ধ্বংসযজ্ঞ এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এর আগে গতকাল নাবাতিয়ে আল ফাওকায় একটি অ্যাম্বুলেন্সের উপর ইসরায়েলের হামলায় 2 স্বাস্থ্যকর্মী আহত হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এই হামলাকে আন্তর্জাতিক ও মানবিক আইনের চরম লঙ্ঘন বলে মন্তব্য করেছে। খেলার খবর, কাবাডি। ঢাকায় 5 ম্যাচের কাবাডি নারী দ্বিপাক্ষিক সিরিজে নেপালের বিপক্ষে বাংলাদেশ 3-2 ব্যবধানে জয় পেয়েছে। বাংলাদেশের বৃষ্টি বিশ্বাস টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। অন্যদিকে নেপালের অধিনায়ক মেনুকা কুমারী রাজবংশী তার অসাধারণ পারফরমেন্সের জন্য ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6 পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 3টায়।
1: প্রিয় শ্রোতা, বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদের পর আমরা আবারও ফিরে এলাম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে প্রচারিত বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গে। শ্রোতা, আপনারা শুনছিলেন ছায়াছবির গান অনুষ্ঠানে। এবারে শোনাব মহুয়া সুন্দরী ছায়াছবির গান, এস আই টুটুল ও সামিনা নবীর কণ্ঠে।

প্রিয় শ্রোতা, আপনারা ছায়াছবির গান শুনছেন। প্রচার হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। প্রিয় শ্রোতা, একটি ঘোষণা। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং বাংলাদেশ সেমি কন্ডাক্টর ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আগামী 25-26 জুলাই 2026 তারিখে নব থিয়েটার ঢাকায় 2 দিন ব্যাপী বায়োটেকনোলজি, ইলেকট্রনিক্স, এআই, রোবোটিক্স বিইএআর সামিট 2026 অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে 25 জুলাই 2026 তারিখ শনিবার সকাল 10টায় নব থিয়েটার বিজয় সরণি তেজগাঁও ঢাকায় অনুষ্ঠেয় বিইএআর সামিট 2026-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়ে 537.63 মিটারে, 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন শ্রোতা। এবারে শোনাব ঢাকা 86 ছায়াছবির গান শাকিলা জাফর ও তপন চৌধুরীর কণ্ঠে।

0: প্রিয় শ্রোতা, আপনারা ছায়াছবির গান শুনছেন, প্রচার হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। বলেছিলাম আপনাদের সঙ্গে কথা বলবো মাধ্যম ফোন, তো দেখে নেব প্রথমে কোন কোন শ্রোতা সাথে আছেন। হ্যাঁ, ভালো আছি, কে বলছেন? ও আচ্ছা, জি বলুন। জি, কি হবে আর কেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, সাথে থাকবেন এবং অনুষ্ঠান শুনবেন, ধন্যবাদ। হ্যালো,
1: নমস্কার।
0: জি নমস্কার,
1: আমি জ্ঞানেন্দ্র পাল বলছি।
0: জি
1: থেকে,
0: জি
1: মহেশপুর ঝিনাইদহ।
0: জি
1: ভালো আছেন তো?
0: হ্যাঁ জি ভালো আছি।
1: একটু দেরিতে নিলাম, যে দুঃখ নাই, যাই হোক নিলাম।
0: আজ জুমার দিন তো, এ কারণেই হচ্ছে আপনাদের সঙ্গে জুমার নামাজের পরে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। জি
1: যাই হোক, তাদের নাম হলো এতটুকু আশা।
0: জি
1: গানের শো নাম হলো তুমি কি তবু দেখে তোর জীবনের পরা যায় তিনি তিনি
0: হয়। ধন্যবাদ। হ্যালো,
2: সালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
2: আপনি ভালো আছেন?
0: হ্যাঁ ভালো আছি, কে বলছেন কোথা থেকে?
2: আমি বুলবুল আহমেদ, কাজীপাড়া ভামারা থেকে আপু।
0: জি
2: বলুন। আমার সাথে আছে জ্ঞানন্দ ভাই, শুভেচ্ছা দেন আমার পক্ষ থেকে।
0: আচ্ছা জি বলুন।
2: আর ছায়াছবির নাম?
0: হ্যাঁ
2: তুমি শুধু তুমি,
0: তুমি
2: শুধু তুমি, ছায়াছবি থেকে রোনাল্ডো ল্যান্ড রুশোর কণ্ঠে।
0: জি
2: এই বুকের মাঝে সকাল সাজে শুধু তুমি।
0: আচ্ছা ধন্যবাদ, অনেক চমৎকার একটা গানের অনুরোধ করেছেন, সাথে থাকতে হবে কিন্তু, তাহলে কিন্তু আপনার পছন্দের গানটি শুনতে পাবেন। হ্যালো
3: দিদি নমস্কার।
0: জি নমস্কার,
3: খোকন চন্দ্র দিগলাজ পাংসার রাজবাই থেকে বলছি।
0: জি বলুন।
3: আমার শুভেচ্ছা গুলো জন্টু ভাই, ইসলাম উদ্দিন উৎপাদকের মিলন ডাকে।
0: জি বলুন।
3: আর আমাকে শোনাবেন কবির নাম আছে দুলা,
0: গান শুনতে চেয়েছেন আমাদের শ্রোতা। ধন্যবাদ শ্রোতা, সাথে থাকবেন। হ্যালো,
4: হ্যালো, আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
4: এ বাগালপাড়া উত্তরপুর থেকে বলছি, মোহাম্মদ আলী।
0: জি বলুন।
4: ভাঙচুর
0: ছায়াছবির গান শুনতে চেয়েছেন আমাদের এই শ্রোতা, অনেক ধন্যবাদ, সাথে থাকতে হবে কিন্তু। হ্যালো,
5: হ্যালো, আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
5: আপু আপনারা সবাই কেমন আছেন?
0: জি আমি একাই আছি, আমি ভালো আছি।
5: আপু কথা বলছিলাম মোহাম্মদ রেজাউল আলম ঝন্টু।
0: ঝন্টু জি বলুন। ঝন্টু দা,
5: ঠিকানা জোড়াদা হরিণাকুণ্ড।
0: জি
5: কান শোনাবেন আছে কান্দো কেন মন, এই ছায়াছবি থেকে দিলরুবা খান ও আশা ভোদাসের কণ্ঠে। কানের শিরোনাম হচ্ছে আমার লাইন হইয়া যায় আঁকা বাঁকা ভালো নাই হাতের লেখা। আমার দোস্ত উৎপাদ দদ্দার ও খোকন চন্দ্রকে শুভেচ্ছা দিবেন।
0: আচ্ছা ধন্যবাদ, অনেক একটা গান, চমৎকার একটা গানের অনুরোধ
5: করেছেন।
0: আশরাফ উদাসের কণ্ঠে শুনতে চেয়েছেন, দিলরুবা খান ও আশরাফ উদাসের কণ্ঠে। ধন্যবাদ, সাথে থাকতে হবে কিন্তু, কার সব অনুষ্ঠান শুনতে হবে কিন্তু। হ্যালো,
6: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
6: ঢাকা থেকে সীমা বলছি।
0: জি বলুন।
6: গান শোনাবেন অনেক দিনের আশা, এই ছবি থেকে রোনা লায়লার কণ্ঠে, জানের কলি জলি পলি শিলা মিলার পায়ের থেকে খবর দেয়, এই গানটি শোনাবেন।
0: আচ্ছা ধন্যবাদ, সাথে থাকবেন। হ্যালো
7: আপু, ডুমুরিয়া থেকে কাশেম সর্দার।
0: জি বলুন কাশেম।
7: আমি গান শুনতে চাই, আজকে গানগুলো খুব ভালো লেগেছে, মানে এই লিস্টটিতে প্রতিদিন বাদ করবেন। আর আমি আজকে গান শুনতে চাই, ছবির নাম হচ্ছে ঢাকা সিয়াসি, শিল্পী সৈয়দ আব্দুল হাদী, গানের শিরোনাম আউল বাউল লালনের দেশে।
0: আচ্ছা, ঢাকা ছিয়াশি ছায়াছবির গান শুনতে চেয়েছেন আমাদের শ্রোতা। শ্রোতা আপনারা শুধু তো কমপ্লেন করেন, মানে যে আপনারা যে গান শুনতে পান না, কিন্তু ঢাকা ছিয়াশি ছায়াছবির গান তো একটু আগেই প্রচার হয়েছে, আসলে দুঃখিত তো আমরা আমাদেরকে হতে হয়, আপনাদের জন্য এত আপনাদের অনুরোধ রাখার চেষ্টা করি, অথচ আপনারা শুধু আমাদের বিরুদ্ধে এরকম বলেন। হ্যালো,
8: হ্যালো, শুভ দুপুর।
0: জি শুভ দুপুর।
8: কখন থেকে খুলনা বেতারের শ্রোতারা বসে আছে, একটু ফোন দেবে, একটু ভালো ভালো গান শুনবে, কিন্তু আজকে গান কিন্তু ভালো লাগি নাই, তিনটে গান ভালো লাগিছে, আপনারা প্রতিনিয়ত শুনি। যাই হোক, ভালো ভালো গান শোনার অনুরোধ করবেন। প্রকাশ বিশ্বাস, টেঙ্গাখালী বাজার।
0: জি, টেঙ্গাখালী বাজার। জি,
8: বলুন। নাম আছে অতিথি।
0: অতিথি
8: সাবিন আছেন, গানের কথা ও পাখিটার যন্ত্র না
0: আর তো প্রাণের শয় না। আসলে আসলে তো খুবই যন্ত্রণা, আসলে তো সহ্য হয় না সত্যি তো। আচ্ছা, এই ফোন কলটির সঙ্গে সঙ্গে বিদায় নিচ্ছি ফোন ইন পর্ব থেকে। প্রিয় শ্রোতা, এবারে দুই জীবন ছায়াছবির গান শোনাবো রুনা লায়লা ও এন্ড্রু কিশোরের কণ্ঠে।

0: প্রিয় শ্রোতা, গান শুনতে শুনতে আমাদের অনুষ্ঠানের জন্য বেঁধে দেওয়া সময় ফুরিয়ে এসেছে, এখন বিদায় নেওয়ার পালা। কথা দিচ্ছি আগামীকাল এই অনুষ্ঠান আবার শুনতে পাবেন। শুভ দুপুর। বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের নাটক শিউলি মালা, কাহিনী কাজী নজরুল ইসলাম, বেতার নাট্যরূপ ফজলুল করিম, প্রযোজনা মোহাম্মদ শেখ মিজানুর রহমান, নাট্যানুষ্ঠান শিউলি মালা।
1: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন নাটক শিউলি মালা, কাহিনী কাজী নজরুল ইসলাম, বেতার নাট্যরূপ ফজলুল করিম, প্রযোজনা শেখ মোহাম্মদ মিজানুর রহমান, নাট্যানুষ্ঠান শিউলি মালা।
2: নাও মুখার্জি, আগে চা নাও, তারপর দাবার চাল দাও।
3: চায়ে কি চাল চলবে? যে আটকান আটকিয়েছ তা থেকে বের হতে পারছি না।
2: দেখো, চায়ে চুমুক দিয়ে ভালো চাল চালাতে পারো।
3: মনে হচ্ছে না, সত্যি আজহার, দাবাতে তোমায় হারায় কার সাধ্য? এত চেষ্টা করেও আমি কোনোদিন তোমার সাথে জিততে পারিনি।
2: তাহলে ছেড়ে দিলে?
3: তাছাড়া উপায় কি?
2: এক খেলাই তো জীবনের শেষ খেলা নয়।
3: বারবার হারার চেয়ে না খেলাই ভালো।
2: ক্যাপাবিলাঙ্কারের মতো খেলোয়াড় কিনা অ্যালেথিনের কাছে হেরে গেল, অথচ এই অ্যালেথিনি বেগেলজুবের মতো খেলোয়াড়ের কাছে অন্তত পাঁচবার হেরেছে।
3: তুমি তো জানো আমি অ্যালেথিনের একরকম ভক্ত। তুমি যাই বলো আজহার, অ্যালেথিনের ডিফেন্স ওর বুঝি জগতে তুলনা নেই। আর বেগেলজুব, ও যে অ্যালেথিনের কাছে 3-5-15 হেরে ভূত হয়ে গেছে। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের খেলায় অমন 2-4 বাদই সমস্ত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নরাই হেরে থাকে।
2: আরে রাখো তোমার অ্যালেথিন, এইবার ক্যাপাবিলাঙ্কারের সাথে আবার খেলা হচ্ছে তার, তখন দেখো একবার অ্যালেথিনের দুর্দশা আর যে গালজুবকে তো সেদিনও ইটালিয়ান মোর্টিক সেলি বগল দাবা করে দিল। হ্যাঁ, খেলে বটে গ্র্যান্ড ফেল্ট।
4: তোমাদের কি ছায়ার কোনো কমন সেন্স নাই? কোথাকার বগল ছুপো না ছাই মুন্ড, অ্যালেথিন না ঘোড়ার ডিম জ্বালালে বাবা।
3: তুমি তো বেশ গ্রাবো খেলতে পারো অজিত, এখন শাহবাহাদুর চলে যাও স্ত্রীর বোনের বাড়িতে, এ দাবার চাল তোমার মাথায় ঢুকবে না।
4: ও জিনিস মাথায় না ঢুকাতে বেঁচে গেছি বাবা। তার চেয়ে আজাদ সাহেব যেটা গান শোনান, আমরা শুনে যে যার ঘরে চলে যাই, তারপর তোমার রাজামন্ত্রী নিয়ে বসো।
2: দাবা ছেড়ে গান?
5: তুমি যে বড় দাবারু এ তো আমরা সবাই জানি, সেই সঙ্গে তোমার যে আরো একটা গুণও আছে তার নমুনা দেখাবে না?
2: মুখার্জি তুমি কি বলো?
3: মেজরিটি মাস্ট বি গ্রান্টেড।
4: এরপর আর কথাই চলে না।
2: নাজিম, তুমি তরুণ উকিল, গানের সভাদার হলে কবে আবার?
4: উকিল গাইতে না পারুক, তরুণ ব্যারিস্টার তো পারেন, পেশায় তো আমরা একই।
2: এরপর তো কথা চলে না,

0: তোমার প্রাণে বিরহ উতলে উঠল নাকি হে? তা রং ঢং ধরেছে নাকি কোথাও?
1: মুখার্জি, বাইরের দিকে একবার তাকিয়ে দেখো।
0: একটু আগের বর্ষা ধোয়া ছলছলে আকাশ যেন একটি বিরাট নীল পদ্ম, তারই মাঝে শরতের চাঁদ যেন পদ্মমণি, চারপাশে তারা যেন আলোক ভ্রমর।
2: লেক রোডের পাশে ছবির মতো বাড়িটি,
3: শিউলির সাথে রজনীগন্ধার গন্ধ মেশা হাওয়া মাঝে মাঝে হলঘরটাকে উদাস মদির করে তুলেছে।
2: ওই দাবার গুটি নিয়ে বসলে কি আর এসব চোখে পড়তো?
1: তা সত্য।
0: না, এই শিউলি ফুল আজ দাবা খেলতে দেবে না দেখছি।
1: তোমার সঙ্গে শিউলি ফুলের কোনো কিছু জড়িত আছে নাকি হে?
3: আরে দেখো, দাবারের আবার রোমান্স। বেচারার জীবনে একমাত্র লাভ অ্যাফেয়ার স্ত্রীর সঙ্গে, নিজের স্ত্রীর প্রেমে পড়া, তাও সে স্ত্রী চলে গেছেন বাপের বাড়ি, ওই দাবার জ্বালায়। ওর আবার শিউলি ফুল।
0: থামো অজিত, পাগলের মতো যা তা বলাকে রসিকতা বলে না।
3: আমি তো রসিকতা করিনি দাদা, তুমি সত্য সত্যই তোমার স্ত্রীর প্রেমে পড়েছো। দশজনে বদনাম দেয় তাই আমিও বললাম, ওরা যদি তা শুনে হাসেন তাতে আমার কি দোষ হলো?
1: হে তোমার অন্যায় অপবাদ অজিত, স্ত্রীর সঙ্গে ছাড়া আর কারোর সঙ্গে দাবড়ের কোনো দুর্ঘটনা ঘটতে পারে না, এ তুমি কি করে জানলে?
3: প্রথম মিস্টার মুখার্জি, তারপর তোমাকে দেখে।
1: আমি যে বিয়েই করিনি।
3: তার মানে তোমার অবস্থা আরো শোচনীয়। ও বেচারা তবু অন্তত স্ত্রীর সঙ্গে লাভ করলো, আর তোমার আবার স্ত্রী জুটলো না।
2: ব্রাভো, বেঁচে থাকুন অজিত বাবু, এই বাবু জোর বলেছেন।
1: কি ব্যাপার মালি, ও শিউলি ফুলের মালা জোর রেখে যাও।
3: আজের শুক্লা শারদীয়া নিশীতে এই শিউতি মালার
1: দোহাই অজিত, হোমালা নিয়ে বিদ্রুপ করিস নে ভাই, হোমালা আমার নয়।
3: তবে এই মালা কার বন্ধু? থুড়ি, কার উদ্দেশ্যে বন্ধু?
2: দেখো, দাবারের নাকি রোমান্স নেই?
1: আমি প্রতি বছর এমনি পয়লা আশ্বিন শিউলি ফুলের মালা গাঁথি, আর সেই মালা পানিতে ভাসিয়ে দিই। এ মালা পানির জন্য, অন্য কারের জন্য নয়।
3: বন্ধু, ব্যাপার কি? সতীন নিশ্চয়ই পয়লা আশ্বিন প্রতি বছর শিউলি মালা জলে ভাসিয়ে দেওয়া চমৎকার গল্প হবে বলে ফেলো, নইলে এখানে সকলে মিলে সত্যগ্রহ আরম্ভ করে দেব।
4: আমাদেরও একই কথা।
1: কিন্তু তারও আরম্ভ যে দাবা খেলা দিয়ে।
3: তাই হোক, ও পলতার সুক্ত খেয়ে ফেলা যাবে কোন রকমে, শেষের দিকে দই সন্দেশ পাব।
1: তাহলে শোনো, তখন সবে মাত্র ব্যারিস্টারি পাশ করে এসে শিলং বেড়াতে গেছি, ভাদ্র মাস, তখনও পুজোর ছুটিওয়ালাদের দল এসে ভিড় জমায়নি, তবে আগের থেকেই একজন করে আসতে শুরু করেছেন। ছোটবেলা থেকেই আমার দাবা খেলার উপর বড্ড বেশি ঝোঁক ছিল, ওঝোঁক বিলেতে গিয়ে আরও বেশি বেড়ে গেল। সেখানে ইয়েটস, মিচেল, উইন্টার, টমাস সকল নাম করা খেলোয়াড়দের সঙ্গে খেলেছি। ক্যামব্রিজের হয়ে অনেকগুলো খেলোয়াড়দের সঙ্গে পরিচয় হয়ে গেল আমার, তবে তারা কেউ বড় খেলোয়াড় নয়, তারা আমার কাছে ক্রমাগত হারত। একদিন ওরই মধ্যে একজন বলে উঠল,
5: আঝার সাহেব, আমরা তো কেউ আপনার সঙ্গে দাবা খেলায় পেরে উঠিনি।
1: তাতে কি হয়েছে, আপনাদের সঙ্গে খেলে সময় কাটে এই তো বেশ।
5: শুধু একতরফা হারে আনন্দ নেই, তবে
1: তবে
5: এখানে একজন বুড়ো রিটায়ার্ড প্রফেসর আছেন, তিনি মস্ত বড় দাবাড়ি, শোনা যায় তাকে কেউ কোনোদিন হারাতে পারে না। যাবেন নাকি একদিন খেলতে তার সঙ্গে?
1: যাব। কোথায় থাকেন তিনি?
5: নিয়ে যাব, নিয়ে যাব। আপনার মতো খেলোয়াড় পেলে অবশ্য তিনি বড় খুশি হবেন, তারও আপনার মতোই দাবা খেলার অদ্ভুত নেশা, অদ্ভুত খেলোয়াড় বুড়ো, চোখ বেঁধে খেলে মশাই।
1: তা কখন যাবেন?
5: আপনি বললে আজ সন্ধ্যায় আমরা যেতে পারি।
1: ঠিক আছে।

0: বাবা দেখো কারা এসেছেন।
1: আরে বিনয় বাবু যে, এসো এসো বসো। ওকে
2: বলছি বলছি, আপনার সঙ্গে পরিচয় করিয়ে দেব বলেই নিয়ে এসেছি।
1: পরিচয়?
2: ইনি প্রখ্যাত দাবারে ব্যারিস্টার আজহার।
1: কি সৌভাগ্য আমার! আপনি মানে তুমি আজহার?
3: জি।
1: তোমার নাম যে চেস ম্যাগাজিনে কাগজে অনেক দেখেছি। তুমি যে মস্ত বড় খেলোয়াড়, ইয়েটের সঙ্গে বাজি চটিয়েছ, এ কি কম কথা! বড় খুশি হল। সল্লিমা শেউলি, একজন মস্ত বড় দাবাড়ি এসেছেন, আজ বড় আনন্দে কাটবে।
3: বিনয়বাবুর কাছে আপনার কথা শুনেছি।
0: তোমার জন্য ভালোই হলো, যে কদিন উনি থাকবেন সে কদিন অন্তত আমি রেহাই পাব। জানেন,
3: বলুন,
0: বাবা বড্ড দাবা খেলতে ভালোবাসেন।
3: তাই নাকি?
2: সে তো বটেই।
0: এবার আরম্ভ করুন, আমরা দেখি।
2: এইবার লড়াই হবে সমানে সমানে, বুঝলেন মিস্টার চৌধুরী? আমাদের উনি রোজ হারিয়ে ভূত করে দেন।
0: বাবা শুরু করো, আমি গুটি সাজিয়ে দিচ্ছি।
3: আপনার নিশ্চয়ই ভালো খেলার হাত।
2: হবে না, বাবার মেয়ে বলে কথা, আর তার কাছেই তো শেখা।
0: বাবার কাছে আমি কোনো দিন জিততে পারি না।
3: উনি এমন অদ্ভুত ভালো দাবা খেলতে পারেন এ আমি জানতাম না।
1: তোমার গজের খেলা দারুণ।
3: ড্র হয়ে গেল।
1: দেখলি মা, দেখলি মা শেউলি,
0: বলো,
1: আমাদের খেলোয়াড়দের বিশ্বাস গজ ঘোড়ার মতো খেলে না। দেখলি আজহার জোড়া গজে কি খেললে! বড় ভালো খেলো বাবা তুমি। আমি হারি কিংবা হারাই, ড্র সহজে হয় না।
0: তুমি কত বছর হারনি বলো তো বাবা।
1: না না, হেরেছি হেরেছি, সে আজ প্রায় 15 বছর হলো। একজন পাড়াগে ভদ্রলোক, আধুনিক শিক্ষিত নন, আমায় হারিয়ে দিয়ে গেলেন। ওরকম খেলোয়াড় আর দেখিনি।
2: এবার মিস চৌধুরী খেলুন না মিস্টার আজহারের সাথে।
0: আমি?
1: বেশ তো, তুই খেল না, আমি একবার দেখি।
0: না না না, আমি ওনার সঙ্গে খেলে পারবো না।
3: আপনার সাজেশন আমি দেখেছি, নিশ্চয়ই আপনিও ভালো দাবা খেলেন।
1: সেগুলো খেলে ভালো।
0: বাবা বেশি বেশি বললে।
2: কম বেশি কিনা খেলা দেখলেই বোঝা যাবে।
1: হ্যাঁ, তোমরা শুরু করো।
0: বলেছিলাম না বাবা, আমি ওনার সঙ্গে খেলাই পারবো না।
3: আপনি ভালো খেলেছেন, মেয়েদের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন মিস মেনচিকের সাথেও খেলেছি, কিন্তু এত বেশি বেগ পেতে হয়নি আমাকে, আমি তো প্রায়ই হেরে গিয়েছিলাম।
0: কি যে বলেন!
3: ঠিকই বলছি।
1: এতদিন পরে একজন খেলোয়াড় পেলুম, যার সঙ্গে খেলতে হলে অন্তত 8 চাল ভেবে খেলতে হয়।
2: শেষ পর্যন্ত আপনি এ কথা বলছেন?
1: যা সত্যি তা তো বলতেই হবে। তবে বাবা, যে কয়দিন তুমি শিলংয়ে থাকবে রোজ এসে একবার আমার সঙ্গে খেলতে হবে, কথা দাও।
3: আপনি বললে না এসে পারি।
1: শুনে খুশি হল। ইয়ে মা শিউলি।
0: জি বাবা।
1: এত খেলে আজহারে নিশ্চয়ই কষ্ট হয়েছে, ওকে একটু গান শোনা না?
3: আপনি গাইতেও পারেন, এই খবর তো জানতাম না।
0: শিখছি কিছুদিন থেকে, এখনো ভালো গাইতে পারি না।
2: তোমার বাবা যখন বলছেন তখন তোমাকে গাইতেই হবে।
3: আমিও তাই বলি।

0: তোর বাবার কাণ্ড দেখেছিস, কোথা থেকে এরকম দাবাড়ে এসেছে? এখন রোজ তার সঙ্গে দাবা খেলতে বসে নিজে না খাওয়া পর্যন্ত ভুলে গেছে।
1: কি করবে মা, বাবার তো কোনো কাজ নেই, বাংলায় একা বসে কত সময় পার করবে? এই বয়সেই তো সঙ্গী সাথীর দরকার, শিউলি কি বাবাকে সঙ্গ দেয়? আমি তো স্কুল পড়া নিয়েই সারাদিন ব্যস্ত থাকি, তুমি থাকো রান্না নিয়ে। বেচারা বাবা দাবা খেলে বলেই এ পর্যন্ত ভালো আছে।
0: কথাটা মন্দ বলিস নি, তাই বলি এত নেশা ভালো না।
1: অন্য কোনো নেশা তো বাবার নেই, নেশার মধ্যে দাবা। সারা জীবন কেমিস্ট্রির ছাত্র পড়িয়েছেন, এখন ধরেছেন দাবা, মন্দ কি
0: হয়েছে? বাবার হয়ে তোকে আর সাফাই গাইতে হবে না।
1: যা সত্যি তাই তো বললুম।
0: এসব তো জানি, কোথায় আমার হয়ে বাবাকে বলবি এত খেলার নেশা ভালো নয়, তা নয়, উল্টো বাবার পক্ষে গেলি। যেমন বাবা তেমনি মেয়ে।
2: মেয়েরা আবার কি করলো মা?
1: মেয়েরা বাবার পক্ষ নে তাই মার অভিমান,
2: এ আর নতুন কি।
0: তা এখন চাটা কিছু দিতে হবে নাকি?
2: অতিথি এলে চা নাস্তা দিতে হবে না?
0: তুই যা, আমি পাঠিয়ে দিচ্ছি।
1: দিদি, একবার কি ওনাকে হারাতে পেরেছো?
2: না।
1: দেখো না চেষ্টা করে, তা না হলে শিলংয়ের শিউলির অপমান হবে। যে
2: উনিকে যে সে খেলোয়ার, বাবা পর্যন্ত তাকে হারাতে পারেন না। উনি ইচ্ছে করে বাবা যাতে না হারেন তাই ড্র করেছেন।
1: বলো কি।
2: হ্যাঁ,
0: তোরা থাম তো, দাবা ছাড়া আর কোনো কথা নেই কারো মুখে।

0: তুমি হোটেলে আছো?
1: জি।
0: আমার এত বড় বাড়ি থাকতে তুমি হোটেলে থাকবে কেন? আর এত পথ আসা যাওয়ার তো সময় লাগে, তুমি এখানে থাকলে সে সময়টা আমরা খেলতে পারবো।
1: কিন্তু
0: দেখো, আমার কাছে জাতি ধর্ম বড় নয়, বড় মানুষ। এখানে থাকলে কেউ কিছু বলবে না, মনেও করবে না, অবশ্য যদি তোমার আপত্তি না থাকে আর কি।
1: হ্যাঁ, আমার আপত্তি থাকবে কেন? হোটেলে থাকা আর বাসায় থাকার মধ্যে অনেক ব্যবধান।
0: সে কথা ভেবেই তো আমি ঠিক করেছি।
1: একজন বাড়তি লোক
0: এ কয়দিন এসেও বুঝতে পারোনি তোমার প্রতি সবার আন্তরিকতা কত।
1: জি।
0: তুমি এখনই গিয়ে বেডিং পত্র সব নিয়ে এসো, যাও।
1: ঠিক আছে।
2: বাবা, উনি কি চলে গেলেন?
0: আবার আসবে, এসে এখানে থাকবে।
2: এখানে
0: অসুবিধা আছে?
2: না বাবা, আমিও ভাবছিলাম তোমাকে কথাটা বলবো।
0: তোদের সবার মন বুঝে বলেই তো সিদ্ধান্ত নিয়েছি, এমন ছেলে থাকা মানে নিজেদের গৌরবান্বিত ভাবা।
2: তা ঠিক বাবা, কিন্তু মার অনুমতি?
0: তোর মাকে আমি বোঝাবো।
2: সেই ভালো।
1: আপনি তো সাংঘাতিক ভাগ্যবান আজহার সাহেব। চৌধুরী সাহেব এত করে ধরলেন, মানা করতে পারলুম না।
3: মানা করবেন কেন? হোটেলের ভাড়া, খাওয়া খরচ এসব তো বেঁচে যাবেই, তার উপর প্রতিদিন আসা যাওয়ার খরচটাও বেঁচে যাবে।
1: আমি কিন্তু সেটা ভেবে যাচ্ছি না বিনয়বাবু।
3: রসিকতা করলাম, আপনি ব্যারিস্টার মানুষ, অবশ্য এর চেয়ে বড় হোটেলে থাকার সামর্থ্য আপনার আছে।
1: এমন লোকের সঙ্গে আপনার মাধ্যমে পরিচয় হয়েছিল, সে কারণেই আপনার কাছে আমি কৃতজ্ঞ।
3: ছি ছি, এমন কেন বলছেন? আপনি আপনার যোগ্যতার গুণেই যাচ্ছেন, এমন গুণ কি সবার হয়? আপনাকে কাছে পেয়ে আমিও নিজেকে সৌভাগ্যবান মনে করেছিলাম।
1: আচ্ছা, তবে আসি।
3: আচ্ছা, আসুন।

0: দিদি, আর কত সময় গুছাবে?
1: কেন রে, তোর কি অসুবিধা হচ্ছে?
0: আমার অসুবিধা হবে কেন, তোমার যে কষ্ট হচ্ছে তাই বলছি।
1: একজন অতিথি থাকবে, তাও আবার বিলেত ফেরত ব্যারিস্টার, তার জন্য কি যেমন তেমন ভাবে রাখলে চলে?
0: তা ঠিক, তবে সারা জীবন থাকবেন না, মাসখানেক।
1: সারা জীবন থাকবেন বা কেন, তার কি থাকার জায়গা নেই? কলকাতায় নিজেদের বাড়ি।
0: ও বাবা, এর মধ্যে বাড়ির খবরও নিয়েছো?
1: আমি নেব কেন, বাবার মুখে শুনেছি।
0: তবু ভালো।
1: শোন, উনি যে কদিন থাকবেন সাবধানে থাকবি, তোকে দেখে যেন না ভাবেন তাকে দেখে তুই বিরক্ত হচ্ছিস।
0: আমাকে তুমি এত অতিথি পরায়ণহীনা ভাবো?
1: ওরে বাবা, তুই দেখছি ভালো কথা শিখেছিস।
0: শিখবো না, আমি তো আগের মতো ছোট্টটি নেই, তোমার মতো বড় হচ্ছি।
1: হয়েছে, এবার যান দেখেন তিনি এসেছেন কিনা।
0: যথাজ্ঞা মহারানী।
1: ফাজিল কথাকার।
2: আসবো?
3: এসো বাবা, চলো ভেতরে চলো।
2: হ্যাঁ চলো।
3: এখানে তুমি থাকবে, শিউলি নিজের হাতে গুছিয়েছে, অসুবিধা হবে না তো?
2: না না, হোটেলের চেয়ে বরং এখানেই ভালোভাবে থাকতে পারবো।
3: হোটেলে থাকার চেয়ে খাবার কষ্ট বেশি। তুমি ঝাল খেতে পছন্দ করো না, ওরা ঝাল দিয়ে রাঁধবে। তুমি তেল বেশি খাও না, ওরা সেটা বেশি দিয়ে রাখবে।
2: একদম সত্যি বলেছেন।
3: এসব সাত পাঁচ ভেবেই তো আমি ঠিক করেছি তুমি আমার বাসায় অতিথি হয়ে থাকবে।
1: বাবা, মা এসেছেন।
3: হ্যাঁ, তোমার সাথে পরিচয় করিয়ে দিই, আমার স্ত্রী।
2: আদাব।
1: আমার ছোট বোন।
2: বাহ, চমৎকার একটি গুছানো সংসার।
3: আমরা সুখী পরিবার বই কি।
4: তোমরা কথা বলো, আমি ভিতরে গিয়ে রান্নার আয়োজন করছি।
3: আচ্ছা যাও। তুমি নিজের বাড়ি মনে করে থাকবে, হ্যাঁ? যখন যা দরকার হবে চেয়ে নেবে।
0: চাইতে হবে না বাবা, আমরা নিজের থেকেই দেব।
2: আপনার ছোট মেয়ে খুব বুদ্ধিমতী,
3: ছাত্রী হিসেবেও ভালো, স্কুলে বরাবরই ভালো রেজাল্ট করে।
2: সেটা ওর কথা শুনেই বোঝা যায়।
0: আপনার কথা শুনে তো বোঝা যায় না আপনি ব্যারিস্টার।

0: এই যে আপনি এখানে, আমি ভেবেছি বোধহয় পালিয়ে গেছেন।
1: এত সুন্দর বাংলো, এত সুন্দর আয়োজন, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর মানুষ, এদের ফেলে যে পালিয়ে যেতে পারে, সে আর যাই হোক মানুষ নয়।
0: আমি বোধহয় একটু বেশি বলে ফেলেছি।
1: না বললেও আমাদের মন মানসিকতার অবস্থান, ভাব আদান প্রদানের কথা জানবো কি করে বলুন।
0: আপনার এখানে ভালো লেগেছে, এটাই আমাদের কাছে আনন্দের।
1: আপনি কিন্তু তার বাইরে নন।
0: আমার কথা থাক।
1: কেন?
0: শিউলি বকুল ফুলের মতো বেশি দিন গন্ধ ছড়ায় না।
1: তা না ছড়াক, যতক্ষণ সে থাকে ততক্ষণ সে জানান দিয়েই থাকে।
0: আপনি ব্যারিস্টার মানুষ, আপনার সঙ্গে তো কথাই পারবো না।
1: আমাদের মুখ বেজে খেতে হয় সত্য, কিন্তু সবার কাছে বিক্রি হওয়া যায় না, ক্রেতাদেরও কিনতে হয়।
0: সে গুণ আমার আছে কিনা নিজেরই সন্দেহ।
1: গুণকে গৌরব ছায়ার মতো অনুসরণ করে।
0: আমি তো গুণই নই, শুধু ছায়া।
1: কি বলে আপনি কথা বলতে পারেন না, আপনার কথায় মাধুর্য আছে।
0: সে তো গুণীর গুণের কারণে বলা।
1: যার রূপ আছে তার মধ্যে যে গুণ, সে গুণ সে দেখতে পায় না।
2: শিউলি, শিউলি, মা শিউলি।
0: ওই যে বাবা ডাকছেন, নিশ্চয়ই দাবা নিয়ে বসে আছেন, আর সহ্য হচ্ছে না।
1: হয়তো বা তাই।
0: চলুন।
1: হ্যাঁ চলুন। আজ মন খারাপ কেন?
0: আপনার বিদায়ের দিন যত এগিয়ে আসছে ততই খারাপ লাগছে।
1: দিন যে কিভাবে চলে যায় ভাবাই যায় না।
0: তা ঠিক।
1: প্রথম যেদিন তোমার গান শুনেছিলাম সেদিন আমার চোখে পানি এসেছিল।
0: আমি দেখেছিলাম।
1: সেদিন ভেবেছিলাম কালির লেখা মুছে যায়, পানির লেখা মুছে না। এখন সত্যি তাই মনে হচ্ছে। কি কিছু বলছো না যে?
0: এর মধ্যে তো কোনো কথা চলে না।
1: আমার মনে হচ্ছে শিলংয়ে এসেই ভুল করেছি।
0: কেন?
1: এভাবে তোমাদের সঙ্গে দেখাও হতো না, তোমাদের কথা মনেও পড়তো না।
0: আপনার এত ব্যস্ততার মধ্যে আমাদের কথা কি মনে থাকবে?
1: তোমাদের কথা ভুলবো না বলেই হয়তো পেশার জীবনে পসার জমাবো না। হয়তো তার জন্য কেস নেবার জন্যে পীড়াপিড়ি করবে, কিন্তু কিন্তু আমি বেশি কিছু করবো না। শুধু চলার জন্য যা দরকার তাই করব।
0: তার মানে দাবা আপনি কোনো দিন ছাড়বেন না?
1: না, তোমাদের এখানে এসে সে সিদ্ধান্ত আরো পাকাপোক্ত করলাম।
0: আপনি কালই চলে যাচ্ছেন?
1: হ্যাঁ তাই।
0: আবার কবে আসবেন?
1: তা তো জানি নি, হয়তো আসব।
0: হয়তো কেন বললেন, নিশ্চিত ভাবেই বলতেন।
1: মানুষ যা চায় তা হয় না, যা হয় তা সে চায় না। আসা যাওয়া যতটা না নিজের, তার চেয়ে বেশি পরিবেশের।
0: আপনাকে কি কেউ কিছু বলেছিল?
1: এখানে থেকে বুঝেছি চৌধুরীদের বলার মতো কেউ নেই, চৌধুরীরা সমালোচনার ঊর্ধ্বে।
0: বাহ, আমাদের নিয়েও অনেক গবেষণা করেছেন।
1: যারা গবেষণার যোগ্য তাদের করতে হয় বই কি, তা না হলে অসমাপ্ত থেকে যায়।
0: আপনার জন্য একটি জিনিস নিয়ে এসেছিলাম।
1: বেশ তো, দাও।
0: আপনি চোখ বন্ধ করুন, আমি চলে গেলে দেখবেন।
1: এই এই চোখ বন্ধ করলুম। শিউলি ফুল কি চমৎকার, সতেজ ফুলের মূঢ়, জীবনের মহেন্দ্রক্ষণ তোরে এক মুহূর্তের জন্য এসেছিল, তুই তো হেলায় হারালি। জীবনে তোর দ্বিতীয়বার এই শুভ মুহূর্ত আর আসবে না, আসবে না। আজকের সন্ধ্যাটা আশ্চর্য, ভালো মানুষ সেজেছে, কোনো বেশভূষা নেই।
3: সন্ধ্যা আজ বিধবা হয়েছে।
1: আপনি অটল পাহাড়, আপনার পায়ের তলায় বসে শুধু ধ্যান করতে হয়, আপনাকে তো বড় ঝড় স্পর্শ করতে পারবে না।
3: আমিও

0: বিরাজ হতে ইচ্ছে করে।
1: ভেতরে আসব?
2: এই যে সন্ধ্যা, এসো।
0: বস মা। বাবাজি।
2: জি বলুন।
0: আজ একবার শেষ দাবা খেলতে হবে, আমি গিয়ে সাজাই।
2: শিউলি
1: বলুন।
2: আবার যখন এমনি আসছেন মা, সেমনি সন্ধ্যা আসবে, তখন কি করব বলতে পারো?
1: শিউলি ফুলের মালা নিয়ে জলে ভাসিয়ে দিও।
2: তাই হবে, তুমি কি করবে?
1: আশ্বিনের শেষে শিউলি ঝরেই পড়ে।
2: ঝরা শিউলিকে আমরা হাতে পাই, কিন্তু জীবন্ত শিউলিকে পাই না কেন?
1: জীবন্ত শিউলিকে নিয়ে কেউ ভাবে না, ভাবে ঝরা শিউলিকে নিয়ে, তাই মালা গাঁথে অঞ্জলি দেয়।
2: আমি ঝরা শিউলিকে পানিতে ভাসিয়ে দেব, আর পানিতে ভাসা সে শিউলি হবে আমার কাছে জীবন্ত।
0: মা শিউলি, শিউলি দাবা সাজানো, তুই আজহারকে নিয়ে আয়।
1: চলুন, বাবা দাবা নিয়ে অপেক্ষা করছেন।
2: হ্যাঁ চলো।
1: চলুন।
2: সেদিন দাবা খেলায় প্রফেসর চৌধুরী আমার কাছে হেরে গেলেন, আমি শিউলির কাছে হেরে গেলাম। জীবনে আমার সেই প্রথম এবং শেষ হার, আর সেই হারাই আমার গলার হার হয়ে রইল। আমাদের মালা বিনিময় হলো না, হবেও না জীবনে কোনোদিন, কিন্তু কণ্ঠবদল হয়ে গেল।
3: কণ্ঠবদল না, কণ্ঠী বদল বলো।
4: তাহলে তো আপনাকে দেরি করানো ঠিক হবে না, আপনি শিউলি মালাটা ভাসিয়ে দিয়ে আসুন।
5: তাই যাও আজাহার।
6: এতক্ষণ শিউলিমালা নাটকের অভিনয় শুনলেন। কাহিনী কাজী নজরুল ইসলাম, বেতার নাট্যরূপ ফজলুল করিম। এতে বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন অজিত, শেখ শারাফাত আলী দুলু, মুখার্জি, সুদীপন মোহাম্মদ, চৌধুরী দীপক চন্দ্র কর্মকার, বিনয়, এস এম শাহরুজ্জামান, শিউলি মোসাম্মদ, ফারজানা ইয়াসমিন, মা কাবেরী মোস্তফা, বোন তন্ডী ব্যানার্জি। শব্দ সংযোজনা ও আরিফুল আলম, সম্পাদনা ও আজাহারের চরিত্রে রূপদান করেছেন মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার, এবং নাটকটি প্রযোজনা করেছেন মোহাম্মদ শেখ মিজানুর রহমান। নাটকটি পুনঃপ্রচারিত হল। এখন বিকেল তিনটের বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
7: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি নার্গিস পারভিন এলিজা। বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। তিনি আজ রাজধানীর একটি হোটেলে বেঙ্গল ডেল্টা কনফারেন্স 2026 অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, অর্থনীতিকে পুনর্গঠন করা এবং জনগণের জীবনমান উন্নয়নই সরকারের প্রধান লক্ষ্য। তিনি আশা প্রকাশ করে বলেন, দেশের জনগণ তাদের সাহস, ঐক্য ও কর্মদক্ষতার মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলবে, যেখানে মানুষ উন্নত, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ পাবে। সম্মেলনে দেশি বিদেশি গবেষক, নীতি নির্ধারক, কূটনীতিক, উন্নয়ন বিশেষজ্ঞ, ব্যবসায়ী নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। থাইল্যান্ড সফর শেষে ঢাকায় ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীরবিক্রম। তিনি আজ দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। স্পিকার এক সংক্ষিপ্ত সফরে গত 19 জুলাই ঢাকা থেকে ব্যাংককে যান। ভারী বৃষ্টিপাত ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী সোমবার থেকে শুরু হবে। শিক্ষামন্ত্রী ডক্টর আনোয়ার এহসানুল হক মিলন গতকাল রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, আগামী 27 জুলাই 8 আগস্ট পর্যন্ত পূর্ব নির্ধারিত পরীক্ষাগুলো আগের রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে। কৃষি, মৎস্য ও পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, পেঁয়াজ সংরক্ষণের সক্ষমতা বাড়াতে কৃষক পর্যায়ে আরও 15,000 এয়ারফ্লো মেশিন দেওয়া হবে। গতকাল রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় কৃষিমন্ত্রী আরও বলেন, পেঁয়াজের সংরক্ষণ ব্যবস্থা বাড়ানোর মাধ্যমে পেঁয়াজ আমদানি শূন্যের কোটায় নামিয়ে আনা হবে এবং উৎপাদন বাড়িয়ে ভবিষ্যতে পেঁয়াজ রপ্তানি করা হবে। খুলনার আলোচিত এক্সিম ব্যাংক কর্মকর্তা পারভিন

0: সুলতানা ও তার বাবা ইলিয়াস চৌধুরী হত্যা এবং ধর্ষণ মামলার নিম্ন আদালতের দেয়া পাঁচ আসামির মৃত্যুদণ্ড হাইকোর্টেও বহাল রাখা হয়েছে। তবে ধর্ষণ মামলায় পাঁচ আসামির মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল হাইকোর্টের 29 নম্বর বিশেষ বেঞ্চে বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশিদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চে দীর্ঘ শুনানি শেষে এ রায় ঘোষণা করা হয়। দীর্ঘ 11 বছর পর এ রায় ঘোষণা করা হল। ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য 2026-27 করবর্ষের অনলাইন আয়কর রিটার্ন দাখিলের সেবা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। একই সঙ্গে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে নিট প্রদেয় করের উপর 5% প্রণোদনা দেওয়া হবে। এনবিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যুক্তরাজ্য, চীন, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, জাপান ও ভারতসহ বাণিজ্য অংশীদার 60টি দেশ থেকে আমদানিকৃত পণ্যের উপর নতুন করে 10-12.5% পর্যন্ত শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সাময়িক 10% শুল্কের মেয়াদ শেষ হওয়ার পর আজ থেকে এই নতুন শুল্ক কার্যকর হতে যাচ্ছে। ট্রাম্প প্রশাসন বলছে যেসব দেশ জোরপূর্বক শ্রম বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে তাদের উপর এই নতুন শুল্ক আরোপ করা হয়েছে। মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিড জানান, এই পদক্ষেপের উদ্দেশ্য হচ্ছে মানবাধিকার লঙ্ঘন ঠেকানো ও ত্রুটিপূর্ণ বাণিজ্য ব্যবস্থার সমাধান করা। যুদ্ধবিরতি ও চলমান আলোচনার মধ্যে ইসরায়েলের সেনাবাহিনী আজ লেবাননের দক্ষিণাঞ্চলের আল মানসুরি শহরে ব্যাপক হামলা ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে। লেবাননের দক্ষিণাঞ্চলে এ ধরনের হামলা ও ধ্বংসযজ্ঞ এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এর আগে গতকাল নাবাতিয়েহ আল ফাউকায় একটি অ্যাম্বুলেন্সের ওপর ইসরায়েলের হামলায় দুজন স্বাস্থ্যকর্মী আহত হন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এই হামলাকে আন্তর্জাতিক ও মানবিক আইনের চরম লঙ্ঘন বলে মন্তব্য করেছেন। খেলার খবর, কাবাডি। ঢাকায় 5 ম্যাচের কাবাডি নারী দ্বিপাক্ষিক সিরিজে নেপালের বিপক্ষে বাংলাদেশ 3-2 ব্যবধানে জয় পেয়েছে। বাংলাদেশে বৃষ্টি বিশ্বাস টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। অন্যদিকে নেপালের অধিনায়ক মেনুকা কুমারী রাজবংশী তার অসাধারণ পারফরমেন্সের জন্য ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে বাংলায় সংবাদ রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা। এখন আল্লাহ পাকের শানে হামদ এবং নাতে রাসুল শুনবেন।

তোমারই দয়ায় এই জিন্দেগি, তবু ইবাদত করি বন্দেগি। চাই না কখনো তবু দয়া ছাড়া কৃপার অন্য

0: এতক্ষণ নায়াতে রাসুল ও আল্লাহ পাকিস্তানের হামদ শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা শুরু হচ্ছে সাপ্তাহিক ধর্মীয় ম্যাগাজিন অনুষ্ঠান সিরাতুল মুস্তাকিম, পরিচালনা করছেন মুফতি মাসুম বিল্লাহ।
1: প্রিয় শ্রোতা, ইসলামের সুমহান শিক্ষা অর্জনের লক্ষ্যে যারা যেখানে বসে আমাদের আজকের এই অনুষ্ঠান শুনছেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও মোবারকবাদ। শুরু করছি আপনাদের প্রিয় সাপ্তাহিক ধর্মীয় ম্যাগাজিন অনুষ্ঠান সিরাতুল মুস্তাকিম। আমাদের অনুষ্ঠান অ্যাপসের মাধ্যমেও শুনতে পাবেন, দেশে এবং দেশের বাইরে যে কোনো জায়গা থেকে। বাংলাদেশ বেতার অ্যাপসটি ইনস্টল করেই শোনা যাবে বেতারের সকল অনুষ্ঠান। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের শুরুতে শুনব দৈনন্দিন জীবনে কোরআন ও সুন্নাহ পর্যায়ে হক নষ্ট করার ক্ষতিসমূহ। এ সম্পর্কে বলছেন মাওলানা শেখ মাসুদুর রহমান।
2: ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে হক বলতে আমরা বুঝি অধিকার। ইসলামী শরীয়তে হক বা অধিকার দুই প্রকার, একটি হকুল্লাহ বা আল্লাহর হক যা ইমান, সালাত, জাকাত, সাওম, হজ ইত্যাদির সঙ্গে সংশ্লিষ্ট, অন্যটি হকুল ইবাদ বা বান্দার হক যা বান্দার সঙ্গে সম্পৃক্ত, যেমন পারস্পরিক আর্থিক লেনদেন, আমানত গ্রহণ ও ফেরত, অন্যের মান সম্মান রক্ষা করা, ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সহ বিভিন্ন মানুষের সঙ্গে সদাচরণ ইত্যাদি। উভয় প্রকার হক অনাদায়ে মানুষ পাপী হয়। আল্লাহর হক আদায় না করলে আল্লাহ তাআলা ক্ষমা করতে পারেন, কিন্তু বান্দার হক আদায় না করলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তা ক্ষমা করবেন না। তাই পার্থিব জীবনে বান্দার হক আদায় করতে হবে। বান্দার হক বিনষ্টকারী কিয়ামতের দিন সর্বাধিক অসহায় ও নিঃস্ব হবে। তাদের সালাত, সাওম, জাকাত, হজ ইত্যাদি ইবাদত কবুল হলেও সেগুলোর সওয়াব যাদের হক নষ্ট করেছে তাদের দিয়ে দেওয়া হবে। কুরআনের আলোকে হক নষ্ট করার ক্ষতিসমূহ হল, আল্লাহ তাআলা সূরা বাকারার 188 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। অন্যের হক নেওয়া, চুরি করা, জুরুম করা, এগুলো আল্লাহর নিষিদ্ধ কাজ। আল্লাহ তাআলা আরো বলেন, যারা মানুষের হক নষ্ট করে নিশ্চয়ই তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। ওজন বা মাপে কম দেওয়া, মজুরি না দেওয়া, এগুলো হকের সুস্পষ্ট অন্যায়। হাদিসের আলোকে হক নষ্ট করার ভয়াবহতা হলো অনেক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতদের মধ্যে নিঃস্ব সেই ব্যক্তি যে দুনিয়া থেকে সালাত, সাওম, জাকাত আদায় করে আসবে, এবং সঙ্গে ওই লোকেরাও আসবে যাদের কাউকে সে গালি দিয়েছে, কাউকে অপবাদ দিয়েছে, কারো সম্পদ গ্রাস করেছে, কাউকে হত্যা করেছে বা প্রহার করেছে। তখন ওইসব পাওনাদারকে এই ব্যক্তির নেকি থেকে পরিশোধ করা হবে। এভাবে পরিশোধ করতে করতে যদি তার নেকি শেষ হয়ে যায়, তখন ওই লোকজনের পাপসমূহ ওই ব্যক্তির উপর চাপিয়ে দেওয়া হবে। এরপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। মুসলিম শরীফ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, যে ব্যক্তি তার ভাইয়ের উপর অত্যাচার করেছে সে যেন তার নেকি কর্তনের আগেই মাপ চেয়ে নেয়, কারণ আসরের মাঠে কোনো দিনার বা দিরহাম বা টাকা পয়সা পাওয়া যাবে না। নেকি না থাকলে ওই ভাইয়ের পাপসমূহ তার উপর চাপিয়ে দেওয়া হবে। বুখারী শরীফ 2449 নম্বর হাদিস। হক নষ্ট করার ফলাফল হল আখেরাতে নাজাত হারানো, নেক আমল ধ্বংস হওয়া, দোয়া কবুল না হওয়া, মুসলিম সমাজে অশান্তির সৃষ্টি হওয়া, জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করা। করণীয় কাজ হল কারো হক নষ্ট করে থাকলে দ্রুত ক্ষমা চাওয়া এবং ফেরত দেওয়া, পরকাল মনে রেখে প্রতিটি লেনদেন, কথা ও কাজের হিসাব রাখা। হক নষ্ট করা কোনো ছোট অপরাধ নয়, নিঃসন্দেহে এটা অনেক বড় অপরাধ। এটা দুনিয়ার সম্পর্ক নষ্ট করে আর আখেরাতে সফলতা নষ্ট করে। তাই আসুন কুরআন ও সুন্নার আলোকে হকের ব্যাপারে সচেতন হই এবং অন্যদের অধিকার আদায় সদা প্রস্তুত থাকি। আল্লাহ আমাদের সবাইকে হক আদায়কারী বানান, আমিন।
1: অনেক অনেক ধন্যবাদ মাওলানা শেখ মাসুদুর রহমান সাহেবকে হক নষ্ট করার ক্ষতিসমূহ বিস্তারিত সুন্দর করে বলার জন্য। অনুষ্ঠানের এ পর্যায়ে শুনব ইমানের সাথে মৃত্যুর জন্য করণীয় ও আকাবীরদের আমল সম্পর্কে বলছেন মাওলানা ইউসুফ আলী।
3: আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই বান্দার আমলসমূহ এটা নির্ভর করবে জীবনের শেষ অবস্থায় সে কোন আমল নিয়ে মৃত্যুবরণ করছে তার উপর। এ হাদিসের আলোকে জীবনের শেষ অবস্থায় বান্দার পরিস্থিতি কি দাঁড়াবে এটার উপর নির্ভর করবে মুমিন বান্দার আখেরাতের নাজাত ও মুক্তি। এ কারণে আকাবের গুণ জীবনের শেষ অবস্থা নিয়ে চিন্তায় বিভোর হয়ে অজ্ঞান হয়ে পড়তেন। আমাদের যাপিত জীবনে এমন কিছু আমলের কথা আমরা শুনব যা আমলের মাধ্যমে ইমানী জীবন যাপন ও ইমানী মৃত্যুর সৌভাগ্য অর্জন করতে পারব ইনশাআল্লাহ। আল্লাহর উপর দৃঢ় বিশ্বাসের মাধ্যমে কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরা, জীবন যাপন করা। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাহর উপর দৃঢ় বিশ্বাসের মাধ্যমে কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরে জীবন যাপন করা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমাদের প্রতিপালক অতপর অবিচল থাকে, মৃত্যু সময় তাদের কোনো ভয় নেই এবং চিন্তিত হবে না, তারাই জান্নাতের অধিকারী, তারা যা আমল করত তার পুরস্কার স্বরূপ তাতে চিরস্থায়ীভাবে থাকবে। সূরা আহকাফ 13-14। আর আল্লাহর উপর বিশ্বাসের সাথে সাথে কোরআন সুন্নাহর মোতাবেক জীবন যাপন করাই ইমানের সাথে মৃত্যুর একমাত্র হাতিয়ার। যে ব্যক্তি কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরে আমল করতে পারবে তবে সে সঠিক পথে থেকে ইমানি জীবন যাপন করতে পারবে এবং ইমানি মৃত্যু লাভ করতে পারবে। বুখারীর বর্ণনায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না যতক্ষণ তোমরা দুটো জিনিস আঁকড়ে ধরবে, আর তা হলো কোরআন এবং সুন্নাহ। নেক আমল ও পূর্ণ কর্মের উপর নিয়োজিত থাকা। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, প্রতিটি ক্ষেত্রে নেক আমল এবং ভালো কাজ, কথা ও সুন্দর আচরণ দিয়ে নিজেকে ব্যস্ত রাখতে পারলে জীবনের শেষ পর্যায়ে নেক কথা ও কাজের মাধ্যমে ইমানি মৃত্যু অসম্ভব। তিরমিজি শরীফের 1242 নম্বর হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ কোনো বান্দার কল্যাণ করার ইচ্ছা করলে তাকে নেক কাজ করার তৌফিক দান করেন। প্রশ্ন করা হলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাকে কিভাবে নেক কাজ করার তৌফিক দান করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ সেই বান্দাকে মৃত্যুর আগে সৎ কাজ করার সুযোগ করে দেন। নামাজের প্রতি যত্নশীল এবং আল্লাহর প্রতি সুধারণা। আমাদের জীবনের সবচেয়ে ইবাদতের ক্ষেত্রে উদাসীনতা হলো নামাজের প্রতি যত্নশীল না হওয়া বা নামাজের প্রতি অবহেলা। অথচ নামাজের প্রতি যত্নশীল হলে ইমানি মৃত্যু সহ জান্নাতের আগুন থেকে রেহাই পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ সংরক্ষণ করবে তথা উত্তমভাবে উজু করে যথাসময়ে উত্তমভাবে রুকু ও সিজদা করবে, আল্লাহ তাকে ইমানি মৃত্যু দান করবেন এবং জাহান্নাম থেকে মুক্তি দেবেন। মুসনাদ আহমদ 4 নম্বর খণ্ড 267 নম্বর হাদিস। আল্লাহর প্রতি সুধারণার বিষয়ে মুসলিম শরীফের হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে জাবির রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মৃত্যু 3 দিন পূর্বে আমি একথা বলতে শুনেছি যে তোমাদের সবাই যেন আল্লাহর প্রতি উত্তম ধারণা পোষণ অবস্থায় মৃত্যুবরণ করে। বেশি করে মৃত্যুর কথা স্মরণ করা এবং শেষ কথা কালেমার মাধ্যমে হওয়া। মৃত্যুর কথাকে অধিক পরিমাণ স্মরণ করার একটি বড় উপকার হচ্ছে অন্তর থেকে দুনিয়ার আসক্তি দূর হয় এবং পরকালে চিন্তা সৃষ্টি হয়। তিরমিজি শরীফে 2307 নম্বর হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সব ভোগ উপভোগ বিনাশকারী মৃত্যুকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো। এ অবিনাশ্য পৃথিবী ত্যাগের পূর্বে কালেমা নসিব হওয়া একান্ত সৌভাগ্যের বিষয়। মুসনাদে আহমদ গ্রন্থের 22034 নম্বর হাদিসে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তির শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে মৃত্যু হবে তার সহজ এবং সে হবে জান্নাতি। ইমানি হালাতে মৃত্যু এবং মৃত্যু যন্ত্রণা থেকে লাঘব পেতে হলে এ কালেমা পাঠের বিকল্প নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ অনুসরণ করতে হলে আকাবির গুণের জীবনী জানার মাধ্যমে তাদের নেক আমলের প্রতি আসক্তিতায় উদ্বুদ্ধ হয়ে জীবন পরিচালনা করতে পারলে ইমানি মৃত্যু হওয়া সম্ভব। আসুন আজ আমরা এগুলো আমলের মাধ্যমে আমরা ইমানি হালাতে জীবনযাপন করি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের ইমানি হালাতে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
1: অনেক ধন্যবাদ মাওলানা ইউসুফ আলীকে। অনুষ্ঠানে এবার রয়েছে মেহমানদারির গুরুত্ব ও ফজিলত বিষয়ে আকাবিরদের আমল সম্পর্কে আলোচনা। আলোচনা নিয়ে আসছেন মোহাম্মদ নুরুজ্জামান।
4: মেহমানদারির গুরুত্ব ও ফজিলত ইসলামে অনেক বেশি। এটি শুধু সামাজিক প্রথা নয়, বরং একটি ইবাদতও বটে। মেহমানকে সম্মান করা, তার যথাযথ যত্ন নেওয়া এবং খুশি করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। মেহমানকে সম্মান দেওয়া, কদর করা, আপ্যায়ন করা, কুশলাদি বিনিময় করা বিশ্বনবীর অন্যতম সুন্নাত। মেহমানদারির মাধ্যমে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় হয় এবং সামাজিক বন্ধন বৃদ্ধি পায়। মেহমানকে খুশি করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে সে যেন মেহমানকে সম্মান করে। মেহমানদারিকে একটি ইবাদত হিসেবে গণ্য করা হয়, এতে নেকি অর্জন করা যায় এবং আল্লাহর রহমত লাভ করা যায়। মেহমানদারির মাধ্যমে আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবের সাথে সম্পর্ক ভালো থাকে। মেহমানদারির মাধ্যমে সমাজে শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। মেহমানদারি করা নবী রাসূলের সুন্নত। মেহমানকে সম্মান করা ইমানদারের একটি গুরুত্বপূর্ণ গুণ। হাদিসে এসেছে, যে ঘরে মেহমানদারি করা হয় সে ঘরে আল্লাহ তাআলা বরকত নাজিল করেন। মেহমানদারির ক্ষেত্রে করণীয়, মেহমানের সাথে হাসি মুখে কথা বলা এবং আন্তরিক ব্যবহার করা, সাধ্যমতো মেহমানদের আরাম আয়েসের ব্যবস্থা করা, উপযুক্ত খাবার পরিবেশন করা, বিদায়ের সময় যথাযথ সম্মান ও আন্তরিকতা প্রদর্শন করা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে, মেহমানদের ভালো খাবার দেয়া একজন গোলাম মুক্ত করে দেওয়ার চেয়ে বেশি পছন্দনীয়। আবার কাউকে খাবারের মেহমানদারি করা উত্তম চরিত্রের অংশ বলে মনে করতেন সাহাবায়ে কেরাম। ইসলামের অন্যতম সৌন্দর্যগুলোর মধ্যে মেহমানদারি অন্যতম। মেহমানদারির কারণে আইএমএ জাহিলিয়াতের সময়ও বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবিশ্বাসীদের কাছে প্রশংসিত ছিলেন। এ কারণে মেহমানকে সম্মান করা একজন মুসলমানের জন্য ইমানি দায়িত্ব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিসে তা প্রমাণিত। বিশ্বনবী বলেছেন, যে মেহমানদারি করে না তার মধ্যে কোনো কল্যাণ নেই। মুসনাদে আহমদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ও পরকালের প্রতি যে ইমান রাখে সে যেন মেহমানের কদর করে। বুখারি। মেহমানদারির অন্যতম প্রতিফলন হল সহজেই মহান আল্লাহর বন্ধু হওয়া যায়, যেভাবে আল্লাহর ঘনিষ্ঠ বন্ধুতে পরিণত হয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। হাদিসে এসেছে, হযরত আতিয়া আওফি রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে যে কারণে বন্ধুরূপে গ্রহণ করেছেন তা হল তিনি মানুষকে মেহমানদারি খানা খাওয়াতেন, বেশি বেশি সালাম দিতেন, আর মানুষ রাতে ঘুমিয়ে পড়লে তিনি নামাজ আদায় করতেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তারা মেহমানদারির ক্ষেত্রে বিশেষ দৃষ্টান্ত স্থাপন করেছেন। তারা প্রতিদিন মেহমানের আপ্যায়ন করতেন এবং তাদের সাথে উত্তম আচরণ করতেন। একদিন এক আনসারী সাহাবি বিস্ময়কর মেহমানদারিতে মহান আল্লাহ খুশি হয়েছেন। কোরআনের আয়াত নাজিলের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ঘটনা জানিয়ে দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জনৈক ক্ষুধার্ত ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে এলেও তিনি খাদ্যদ্রব্য কিছু আছে কিনা তা জানার জন্য তার সহধর্মীদের কাছে লোক পাঠালেন। তারা জানালেন, আমাদের কাছে পানি ছাড়া অন্য কিছুই নেই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কে আছে এই ক্ষুধার্ত ব্যক্তিকে মেহমান হিসেবে নিয়ে নিজের সঙ্গে খাওয়াতে পারো? তখন জনৈক আনসারী সাহাবি আবু তালহা বলেন, আমি পারব। এ বলে তিনি মেহমানকে সাথে নিয়ে বাড়িতে গেলেন এবং স্ত্রীকে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমানের সম্মান করো। স্ত্রী বললেন, বাচ্চাদের আহার ছাড়া ঘরে অন্য কিছুই নেই। আনসারী বলেন, তুমি আহার প্রস্তুত করো এবং বাতি জ্বালাও, এবং বাচ্চারা খাবার চাইলে তাদের ঘুম পড়িয়ে দাও। স্বামীর কথা মতো তিনি বাতি জ্বালালেন, বাচ্চাদের ঘুম পড়ালেন, তারপর মেহমান সহ খেতে বসলেন। বাতি ঠিক করার বাহানা করে স্ত্রী উঠে গিয়ে বাতিটি নিভিয়ে দিলেন। তারপর তারা স্বামী স্ত্রী উভয়েই অন্ধকারের মধ্যে আহার করার মতো শব্দ করতে লাগলেন এবং মেহমানকে বোঝাতে লাগলেন যে তারাও সঙ্গে খাচ্ছেন। তারা উভয়েই সারা রাত অভুক্ত অবস্থায় কাটালেন। ভোরে যখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, তখন তিনি বলেন, আল্লাহ তোমাদের গত রাতের কার্যকলাপ দেখে খুশি হয়েছেন এবং আয়াত নাজিল করেছেন। অর্থ, উত্তম মেহমানদারি ও আপ্যায়ন প্রসঙ্গে মহান আল্লাহ এভাবে ঘোষণা দেন যে তারা নিজের উপর অন্যকে অগ্রাধিকার দিয়ে থাকে, যদিও নিজেরা ক্ষুধার্ত থাকে। আর যারা স্বভাবজাত লোভ লালসা এবং কামনা থেকে মুক্তি লাভ করে তারাই সফলকাম। সূরা হাশর আয়াত 9। মেহমানদারির ফজিলত বর্ণনা করে রসুলে আরবি ঘোষণা দেন যে, যতক্ষণ পর্যন্ত মেহমানের সামনে দস্তরখানে খাবার পরিবেশন করা থাকে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা মেজবানের জন্য আল্লাহর রহমতের দোয়া করতে থাকেন। মেহমানদারি করা উত্তম বৈশিষ্ট্য, কিন্তু এই মেহমানদারি এক নাগালে কতদিন চলবে সে সম্পর্কে দিক নির্দেশনা দিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে সে যেন মেহমানের সমাদর করে এবং তার হক আদায় করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করা হল, মেহমানের হক কি? তিনি বললেন, একদিন এক রাত, সর্বোচ্চ মেহমানদারির 3 দিন 3 রাত পর্যন্ত, এর অতিরিক্ত হলে তা হবে সদকা। বুখারি। অন্য বর্ণনা এসেছে, কোনো মুসলমানের জন্য বৈধ হবে না যে সে তার ভাইয়ের কাছে এত বেশি দিন অবস্থান করা যে তাকে গুনাহগার বানিয়ে ফেলে। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, হে আল্লাহর রসুল, তাকে গুনাহগার কিভাবে বানিয়ে ফেলে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার কাছে অবস্থান করতে থাকল আর তার কাছে আপ্যায়নের জন্য কিছুই থাকল না যা দ্বারা তাহাদের মেহমানদারি করবে। আল্লামা ইবনুল কাইম রাহিমাহুল্লাহ এ প্রসঙ্গে উল্লেখ করেন, মেহমানের হক বা অধিকার হলো তিনটি। তা হলো একদিন এক রাত মেহমানদারি করা ওয়াজিব, দ্বিতীয় তৃতীয় দিন মেহমানদারি করা মুস্তাহাব, তৃতীয় দিনের পর মেহমানদারি করা সাদকা বা অনুগ্রহ। মুসাফির এবং দূর দূরান্ত থেকে আগত মেহমানের জন্য এ হকগুলো প্রযোজ্য, আর নিজের এলাকার মেহমানের মেহমানদারি করা মেজবানের ইচ্ছাধীন। চাইলে তার জন্য মেহমানদারির ব্যবস্থা করা যেতে পারে, আবার চাইলে মেহমানদারি না করার সুযোগও আছে, তবে মেহমানদারি করাই উত্তম ও কল্যাণের। সুতরাং মেহমানদারিকে গুরুত্ব দেওয়া এবং এর হক আদায় করা আমাদের সকলেরই কর্তব্য। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে মেহমানদারির হকগুলো যথাযথ আদায় এবং কুরআন সুন্নাহর দিক নির্দেশনাগুলো মেনে চলার তৌফিক দান করুন, আমিন।
1: জনাব মোহাম্মদ নুরুজ্জামানকে সুন্দর আলোচনার জন্য ধন্যবাদ। এখন শুনব ইসলামের দৃষ্টিতে কৃপণতা থেকে বেঁচে থাকা ও সাহাবাদের আমল সম্পর্কে আলোচনা। আলোচনা করছেন মাওলানা জাকির হুসাইন।
5: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। কৃপণতা এমন এক রোগ যা আল্লাহর রাস্তায় খরচ, দান, সদকা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা এবং মানুষের উপকারের দরজা বন্ধ করে দেয়। কৃপণতা ও সফলতা একসাথে থাকতে পারে না। সূরা তাগাবুনের ১৬ নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, যারা মনের কার্পণ্য থেকে মুক্ত তারাই সফল কাম। সূরা আল ইমরানের ১৮০ নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, মানুষ যে ধন সম্পদ নিয়ে কৃপণতা করে কেয়ামতের দিন সেই ধন সম্পদই তার গলায় ফাঁস হবে। সহিহ মুসলিমের ইরশাদ হয়েছে, কৃপণতা থেকে বেঁচে থাকো, কারণ কৃপণতাই ছিল পূর্ববর্তী জাতিগুলোর ধ্বংসের কারণ। ইমাম নববী বলেন, কৃপণতা মানুষকে জুলুম, আত্মীয়তা ছিন্ন, গীবত ও কণ্ঠ নিরোধের দিকে ধাবিত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনের মধ্যে দুটি স্বভাব একত্রে জমা হতে পারে না, কৃপণতা এবং অসদাচরণ। ইসলামের দৃষ্টিতে কৃপণতা থেকে বেঁচে থাকার কয়েকটি উপায়। আল্লাহর পথে খরচের অভ্যাস গড়ে তোলা। সূরা আল বাকারার ৩ নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা খরচ করে। প্রতিদিন কিছু না কিছু সদকা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, খরচ করো, আমিও তোমার প্রতি খরচ করব। নফসের হিসাব নেওয়া ও আত্মসমালোচনা করা, কেননা কৃপণতা মূলত নফসের সমস্যা, এজন্য তাজকিয়ায়ে নফস জরুরি। সূরা হাশরের ১৮ নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, প্রত্যেকেই ভেবে দেখুক আগামীকালের জন্য সে কি অগ্রিম পাঠিয়েছে। আখিরাতের প্রতিদান স্মরণ রাখা, যে জানে সৎকার প্রতিদান অপরিসীম সে কৃপণ হতে পারে না। সালাফদের দানশীলতা স্মরণ করে অনুপ্রাণিত হওয়া এবং কৃপণতার অপমানজনক পরিণাম চিন্তা করা, যে মানুষ কৃপণ ব্যক্তিকে পছন্দ করে না, এমনকি আল্লাহর নিকটেও সে ঘৃণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দানশীল ব্যক্তি আল্লাহর নিকটবর্তী, জান্নাতের নিকটবর্তী এবং জাহান্নাম থেকে দূরবর্তী, কিন্তু কৃপণ ব্যক্তি যে অর্জিত ধনের হক আদায় করে না সে আল্লাহর থেকে দূরে, জান্নাত থেকে দূরে এবং জাহান্নামের নিকটবর্তী। নিশ্চয় আল্লাহ তাআলার নিকট আবিদ কৃপণ অপেক্ষা জাহিল দাতা অধিক প্রিয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নু সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় দান করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি বাড়িতে কি রেখে এসেছো? তিনি বললেন, আল্লাহ ও তার রাসূলকে রেখে এসেছি। তিনি পুরো ধন সম্পদ একবারে সদকা করে কৃপণতার নফসকে দমন করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর অর্ধেক সম্পদ আল্লাহর রাস্তায় দান করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি বাড়িতে কি রেখে এসেছো? তিনি বললেন, সমপরিমাণ রেখে এসেছি। সূরা আল ইমরানের ৯২ নম্বর আয়াত নাজিল হওয়ার পর হযরত আবু তালহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, আল্লাহ তাআলা তার কিতাবে বলেছেন, কর্ষিন কালেও তোমরা কল্যাণ লাভ করতে পারবে না যদি তোমাদের প্রিয় বস্তু হতে তোমরা ব্যয় না করো, আর আমার কাছে আমার সবচেয়ে প্রিয় সম্পদ বা ইরুহা ও আমি আল্লাহর জন্য সৎকা করলাম। কৃপণতা এমন একটি রোগ যা ইমান ও দানশীলতার বিরোধী, যার হৃদয়ে সফলতার আলো উদ্ভাসিত তার হৃদয়ে কৃপণতা থাকতে পারে না। অতএব আমাদের উচিত কোরআন সুন্নাহর নির্দেশনা ও সাহাবীদের আমল দ্বারা কৃপণতা থেকে মুক্ত হয়ে দানশীলতার গুণ অবলম্বন করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে কৃপণতার থেকে হিফাজত করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
1: মাওলানা জাকির হুসাইনকে সুন্দর আলোচনার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবশেষে থাকছে মাসআলা মাসাইল নিয়ে সাজানো আপনাদের পাঠানো জিজ্ঞাসার জবাব পর্ব। আপনাদের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন মোহতারাম মুফতি আব্দুল কুদ্দুস। আমাদের প্রশ্ন করেছেন মোহাম্মদ বাহারুল ইসলাম মদিরামপুর যশোর থেকে। তিনি লিখেছেন, একদিন আসরের নামাজের জন্য মসজিদে যাচ্ছিলাম, যাওয়ার পথে আমি থুতু ফেলি। দেখলাম থুতুর সাথে সামান্য রক্তও দেখা যাচ্ছে, তবে সে কারণে থুতু লাল হয়নি, বরং হলদে ভাব এসেছে। তখন আবার অজু করে মসজিদে প্রবেশ করি। মোহতারামের কাছে জানার বিষয় হল, এক্ষেত্রে নতুন করে অজু করা কি জরুরি ছিল না পূর্বের অজু দিয়েই নামাজ পড়া যেত?
6: শ্রোতা বন্ধু, আপনার বর্ণনা অনুযায়ী থুতু যেহেতু লালচে বর্ণের হয়নি বরং হলদে ভাবের ছিল, তাই এতে আপনার উজু ভাঙ্গেনি। কেননা থুতুতে রক্তের পরিমাণ সমান বা বেশি না হলে যার আলামত হল থুতু লালচে বর্ণের না হওয়া, অজু ভাঙ্গে না। সুতরাং এক্ষেত্রে নতুন করে অজু করা জরুরি ছিল না।
1: মোহাম্মদ আলম মোড়লগঞ্জ বাগেরহাট থেকে, তিনি লিখেছেন, একবার বাড়িতে কবুতর জবাই করার সময় আমার জামায় কিছু রক্ত লেগে যায়, ভালোভাবে ধোয়ার পরও লালচে ভাব থেকে যায়। জানার বিষয় হল, আমার জামা কি পবিত্র হয়ে গেছে নাকি ওই লালচে ভাব দূর করা জরুরি?
6: যেহেতু জামাটি পানি দ্বারা ভালোভাবে ধুয়ে নেওয়ার দ্বারা তা থেকে রক্ত দূর হয়ে গেছে, তাই তা পবিত্র হয়ে গেছে। এরপর তাতে লালচে ভাব রয়ে গেলেও কোনো সমস্যা নেই।
1: প্রশ্ন করেছেন মোহাম্মদ খাইবার কোটচাঁদপুর ঝিনাইদহ থেকে। তিনি লিখেছেন, ভীষণ অসুস্থতার কারণে আমি অজু করতে সক্ষম নই, তাই তায়াম্মুম করে নামাজ আদায় করতে হচ্ছে। মোহতারামের কাছে জানার বিষয় হল, তায়াম্মুমে হাত মাসেহ করার সময় আংটির নিচেও কি মাসেহ করা জরুরি?
6: শ্রোতা বন্ধু, হাতে আংটি পরিহিত থাকলে তায়াম্মুমের সময় তা খুলে বা সরিয়ে হলেও আংটির নিচের অংশ মাসেহ করতে হবে। এর নিচের অংশ মাসেহ না করলে তায়াম্মুম হবে না।
1: এবারে প্রশ্ন করেছেন মোহাম্মদ সারোয়ার বরিশাল থেকে। তিনি লিখেছেন, আমার দুগ্ধপোষ্য ভাগিনাকে কোলে নি, কিছুক্ষণ পর সে বমি করে দেয়। দুধ বমি আমার পাঞ্জাবিতে পড়ে, আমি টিস্যু দিয়ে মুছে ফেলি। হুজুরের কাছে প্রশ্ন হল, দুধের শিশুর বমি কি নাপাক, বিশেষত যদি তা দুর্গন্ধযুক্ত না হয়? দয়া করে জানাতে মর্জি হয়।
6: শ্রোতা বন্ধু, দুধের শিশু দুধ গিলে ফেলার পর যদি মুখ ভরে বমি করে তাহলে তা নাপাক। বমি দুর্গন্ধযুক্ত হোক বা না হোক, তার শরীর বা কাপড়ে লাগলে পানি দ্বারা ওই অংশ ধোয়া জরুরি। শুধু কাপড় বা টিস্যু দ্বারা মুছে নেওয়া যথেষ্ট নয়। তবে যদি এক দেড়াহাম তথা হাতের তালুর গভীরতা পরিমাণের চেয়ে কম লাগে তাহলে তা না ধুলেও নামাজ আদায় হয়ে যাবে। অবশ্য এক্ষেত্রেও ধুয়ে নেওয়া উত্তম। তবে দুধের শিশু দুধ গিলে ফেলার আগেই যদি মুখ থেকে তা বের করে দেয় তাহলে তা নাপাক নয়।
1: এবারে প্রশ্ন করেছেন সাইফুজ্জামান টুঙ্গিপাড়া গোপালগঞ্জ থেকে। তিনি লিখেছেন, গত জুমার দিন সকালবেলা ঢাকা থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হই। রাস্তায় মারাত্মক ভিড় থাকার কারণে গ্রামে পৌঁছে দেখি জুমার নামাজ প্রায় শেষের দিকে, অজু করে আসতে আসতে ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেলেন। পরে আমি একাকী দুই রাকাত জুমার নামাজ আদায় করে নি। হুজুরের কাছে জানার বিষয় হল, এমন ক্ষেত্রে জুমার জামাত পাওয়ার উদ্দেশ্যে তায়াম্মুম করার কি সুযোগ আছে? এক্ষেত্রে একাকী আদায় করার দ্বারা আমার জুমার নামাজ কি আদায় হয়েছে?
6: শ্রোতা বন্ধু, আপনার প্রশ্নের প্রথম অংশের উত্তর হল, জুমার নামাজ ছুটে যাওয়ার আশঙ্কা হলেও তায়াম্মুম করা সহি নয়, বরং অজু করাই জরুরি। অজু করে এসে জামাত না পাওয়া গেলে জোহরের নামাজ পড়তে হবে। জামাত ছুটে যাওয়ার আশঙ্কায় তায়াম্মুম করে জুমা পড়লে আদায় হবে না। আর প্রশ্নের দ্বিতীয় অংশের উত্তর হল, আপনার ওই জুমার নামাজ আদায় হয়নি, কারণ জুমার নামাজের জন্য জামাত শর্ত, একা একই জুমার নামাজ পড়লে আদায় হয় না। আপনি যেহেতু জুমা পাননি এবং তখন আপনি মুকিম ছিলেন, তাই সে সময় আপনার উপর জরুরি ছিল চার রাকাত জোহরের নামাজ আদায় করা। কিন্তু তা যেহেতু আপনি আদায় করেননি, তাই এখন আপনাকে চার রাকাত জোহরের কাজা পড়ে নিতে হবে। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদরাকাল জুমা ফাহিয়া রাকাআতানে ওয়া মান লাম ইউদরিক ফালিউসাল্লি আরবান। কেউ জুমা জামাতের কিছু অংশ পেয়ে গেলে তার নামাজ দুই রাকাত, অর্থাৎ এক্ষেত্রে সে জুমার নামাজ দুই রাকাত পূর্ণ করবে, আর জুমার জামাত না পেলে চার রাকাত জোহরের নামাজ পড়বে। মুসান্নাফে ইবনে আবি সাইবা, হাদিস নাম্বার 5376।
1: এবারে প্রশ্ন করেছেন মোহাম্মদ কবিরুর রহমান মাদারীপুর থেকে। তিনি লিখেছেন, গোসল ফরজ অবস্থায় যদি কেউ সিজদার আয়াত শোনে তাহলে পবিত্রতা অর্জন করার পর তার উপর ওই সিজদা আদায় করা ওয়াজিব কি?
6: ধন্যবাদ শ্রোতা বন্ধু। গোসল ফরজ অবস্থায় সেজদার আয়াত শুনলে তেলাওয়াতে সেজদা ওয়াজিব হয়, তাই পবিত্রতা অর্জনের পর তাকে ওই তেলাওয়াতে সেজদা আদায় করতে হবে। হযরত ইব্রাহিম নাখাঈ রহিমাহুল্লাহ ও সাঈদ ইবনে জুবাইর রহিমাহুল্লাহ বলেন, গোসল ফরজ অবস্থায় সেজদার আয়াত শুনলে গোসল করার পর সে ওই সেজদা আদায় করবে। মুসান্নাফে ইবনে আবি সাইবা, 4346। তবে মহিলাদের বিশেষ অপবিত্র অবস্থায় সেজদার আয়াত শুনলে সেজদা ওয়াজিব হয় না, তাই এক্ষেত্রে পবিত্র হওয়ার পর সেজদা আদায় করতে হবে না। হাম্মাদ রহিমাহুল্লাহ বলেন, আমি সাঈদ ইবনে জুবাইর রহিমাহুল্লাহ ও ইব্রাহিম নাখাঈকে জিজ্ঞাসা করেছি যে হায়েজ অবস্থায় কোনো মহিলা যদি সেজদার আয়াত শোনে তাহলে ওই সেজদা আদায় করা লাগবে কিনা। এর উত্তরে তারা উভয়ে বললেন, তাকে সেজদা আদায় করতে হবে না, নামাজ সেজদা থেকে আরও গুরুত্বপূর্ণ, অথচ ওই অবস্থায় তার উপর সেটি ফরজ নয়। মুসান্নাফে ইবনে আবি সাইবা, বর্ণনা নম্বর 4348।
1: শ্রোতা বন্ধুরা, আপনারা অনুষ্ঠান সংক্রান্ত সুচিন্তিত মতামত বা পরামর্শ ও অজানা বিষয়ে জানতে চেয়ে চিঠি লিখুন আমাদের কাছে। চিঠি লিখবেন এই ঠিকানায়: প্রযোজক সেরাতুল মুস্তাকিম, প্রযত্নে আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার, খুলনা, খুলনা 9000। কথা হবে আগামী শুক্রবার বিকাল 3:30 ইনশাআল্লাহ। ততক্ষণ আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন।
0: এতক্ষণ সাপ্তাহিক ধর্ম বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সিরাতুল মুস্তাকিম শুনলেন। পরিচালনা করছেন মুফতি মাসুম বিল্লাহ, সম্পাদনায় শেখ ইলিয়াস আহমেদ, তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম, প্রযোজনায় ফাহাদ হোসেন মোল্লা। অনুষ্ঠানটি পুনঃ প্রচারিত হল। বাংলাদেশ বেতার খুলনা,
7: শুনিল আকাশ

0: হরদাহে সৃষ্টি যখন ধুকে ধুকে মন।
1: আপনি আমার এটা আপু বাংলাদেশ বেতার খুলনা, এখন বিকেল 4টায় বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো।

আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি ঝর্ণা আলমগীর। বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। তিনি আজ রাজধানীর একটি হোটেলে বেঙ্গল ডেল্টা কনফারেন্স 2026 অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, অর্থনীতিকে পুনর্গঠন করা এবং জনগণের জীবনমান উন্নয়নই সরকারের প্রধান লক্ষ্য। তিনি আশা প্রকাশ করে বলেন, দেশের জনগণ তাদের সাহস, ঐক্য ও কর্মদক্ষতার মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলবে, যেখানে মানুষ উন্নত, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ পাবে। সম্মেলনে দেশি বিদেশি গবেষক, নীতি নির্ধারক, কূটনীতিক, উন্নয়ন বিশেষজ্ঞ, ব্যবসায়ী নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। দলমত নির্বিশেষে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় রাজশাহী মহানগরীকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু। আজ রাজশাহীতে 3 থেকে 18 বছর বয়সী শিশুদের হৃদরোগ শনাক্তকরণ ও 3 দিনব্যাপী চিকিৎসা সেবা কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী জানান, বর্তমান সরকার দলীয় অন্ধত্ব কিংবা ক্ষমতার অপব্যবহারের রাজনীতিতে বিশ্বাস করে না। শিশুদের চিকিৎসায় হার্ট ফাউন্ডেশনের এই উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় উল্লেখ করে ভবিষ্যতে তাদের অনুদান বৃদ্ধি ও সম্প্রসারণে সহায়তার আশ্বাস দেন মন্ত্রী। গত 22 জুলাই শুরু হওয়া এই চিকিৎসা ক্যাম্পে প্রায় 2600 শিশু শিক্ষার্থী নিবন্ধিত হয় এবং সেবা পেয়েছে প্রায় 2500 জন। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের শিশু হৃদরোগ বিভাগের সহযোগিতায় আয়োজিত এই ক্যাম্পে চীনের 4 সদস্যের একটি চিকিৎসক দল অংশ নেয়। ভারী বৃষ্টিপাত ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী সোমবার থেকে শুরু হবে। শিক্ষামন্ত্রী ডক্টর আ ন ম এহসানুল হক মিলন গতকাল রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, আগামী 27 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত পূর্ব নির্ধারিত পরীক্ষাগুলো আগের রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে। কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, পেঁয়াজ সংরক্ষণের সক্ষমতা বাড়াতে কৃষক পর্যায়ে আরও 15,000 এয়ারফ্লো মেশিন দেওয়া হবে। গতকাল রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় কৃষিমন্ত্রী আরও বলেন, পেঁয়াজের সংরক্ষণ ব্যবস্থা বাড়ানোর মাধ্যমে পেঁয়াজ আমদানি শূন্যের কোটায় নামিয়ে আনা হবে এবং উৎপাদন বাড়িয়ে ভবিষ্যতে পেঁয়াজ রপ্তানি করা হবে।

0: খুলনার আলোচিত এক্সিম ব্যাংক কর্মকর্তা পারভিন সুলতানা ও তার বাবা ইলিয়াস চৌধুরী হত্যা এবং ধর্ষণ মামলার নিম্ন আদালতের দেয়া পাঁচ আসামির মৃত্যুদণ্ড হাইকোর্টেও বহাল রাখা হয়েছে। তবে ধর্ষণ মামলায় পাঁচ আসামির মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল হাইকোর্টের 29 নম্বর বিশেষ বেঞ্চে বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চে দীর্ঘ শুনানি শেষে এ রায় ঘোষণা করা হয়। দীর্ঘ 11 বছর পর এ রায় ঘোষণা করা হল। ব্যক্তিশ্রেণীর করদাতাদের জন্য 2026-27 কর বর্ষের অনলাইন আয়কর রিটার্ন দাখিলের সেবা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। একই সঙ্গে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে নিট প্রদেয় করের উপর 5% প্রণোদনা দেওয়া হবে। এনবিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যুক্তরাজ্য, চীন, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, জাপান ও ভারতসহ বাণিজ্য অংশীদার 60টি দেশ থেকে আমদানিকৃত পণ্যের ওপর নতুন করে 10-12.5% পর্যন্ত শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সাময়িক 10% শুল্কের মেয়াদ শেষ হওয়ার পর আজ থেকে এই নতুন শুল্ক কার্যকর হচ্ছে। ট্রাম্প প্রশাসন বলছে যেসব দেশ জোরপূর্বক শ্রম বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে তাদের উপর এই নতুন শুল্ক আরোপ করা হয়েছে। মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিড জানান, এই পদক্ষেপের উদ্দেশ্য হচ্ছে মানবাধিকার লঙ্ঘন ঠেকানো ও ত্রুটিপূর্ণ বাণিজ্য ব্যবস্থার সমাধান করা। আগামীকাল হারারেতে 3 ম্যাচ টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত জিম্বাবুয়ের মোকাবেলা করবে। খেলাটি বাংলাদেশ সময় বিকাল 5টায় অনুষ্ঠিত হবে। এর আগে গতকাল সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে ভারত স্বাগতিক জিম্বাবুয়েকে 7 উইকেটে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে 125 রান করে। জবাবে 13 ওভার 2 বলে 3 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: এতক্ষণ বিকেল 4টার বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন ছায়াছবির গান। প্রথমেই শোনাব গোলাপী এখন ট্রেনে, শিল্পী সৈয়দ আব্দুল হাদি ও সঙ্গীরা।

ক্ষণস্থায়ী পৃথিবীতে ক্ষণস্থায়ী মানব জনম, চলে যেতে হবে সবাইকে চিরদরে সেই না ফেরার দেশে, হবে পাপ পুণ্যের চূড়ান্ত হিসাব। এই কথাটি সবাইকেই মনে রাখতে হবে যে আমাদেরকে চলে যেতে হবে আর সেইভাবে নিজের জীবনযাপন করতে হবে। হ্যাঁ শ্রোতা, শুনছেন ছায়াছবির গান। এবারে মাস্টার সামুরাই এই ছায়াছবির গান শোনাবো এন্ডু কিশোর ও রুনা লায়লার কণ্ঠে।

ছায়াছবির গান শুনছেন, প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে দোলনা ছায়াছবির গান শোনাবো এন্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিনের কণ্ঠে।

প্রিয় শ্রোতা, আপনারা ছায়াছবির গান শুনছেন, বাংলাদেশ বেতার থেকে প্রচারিত হচ্ছে। এবারে শোনাব দোলনা ছায়াছবির গান, এন্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিনের কণ্ঠে।

আপনারা ছায়াছবির গান শুনছেন, প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারই বুটপালিশ ছায়াছবির গান শোনাবো মোহাম্মদ আলী সিদ্দিকীর কণ্ঠে।

0: বজ্রপাত থেকে রক্ষা পেতে সবচেয়ে নিরাপদ হল কোনো পাকা ভবনের ভেতর আশ্রয় নেওয়া। খোলা স্থানে থাকলে গুটি সুটি হয়ে বসে পড়ুন, অর্থাৎ মাথা নিচু করে হাঁটুতে গুঁজে থাকুন, এবং কোনো ধাতব বস্তু, উঁচু গাছ বা জলাশয় থেকে সবসময় নিরাপদ দূরত্ব বজায় রাখুন। বজ্রপাতের সময় সুরক্ষিত থাকতে পাকা ভবনের নিচে অবস্থান করা সবচেয়ে নিরাপদ। বজ্রপাতের সময় জানালার কাছে বা বারান্দায় থাকা বিপজ্জনক। টিভি, ফ্রিজ ইত্যাদি বৈদ্যুতিক যন্ত্রপাতির প্লাগ খুলে রাখুন এবং কর্ডযুক্ত ফোন ব্যবহার থেকে বিরত থাকুন। বজ্রপাতের সময় গোসল করা, বেসিনে হাত ধোয়া বা পানির কল ব্যবহার করা থেকে বিরত থাকুন, কারণ ধাতু পাইপের মাধ্যমে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। খোলা মাঠ, পাহাড়ের চূড়া বা উঁচু গাছ এবং বিদ্যুতের খুঁটির নিচে কখনোই আশ্রয় নেবেন না। নদী, পুকুর বা সমুদ্র থাকলে দ্রুত ডাঙায় উঠে আসুন। যদি কোনো আশ্রয়স্থল না থাকে তবে পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে বসে দুই কানের ভেতর আঙ্গুল ঢুকিয়ে দিয়ে মাথা নিচু করে রাখুন, যেন শরীর মাটির সংস্পর্শে কম থাকে। মাটিতে শুয়ে পড়া থেকে বিরত থাকুন। ছাতা, সাইকেল, মোটরসাইকেল বা ধাতব কৃষি যন্ত্রপাতি থেকে দূরে থাকুন। গাড়ির ভেতর থাকাটা নিরাপদ, তবে গাড়ি বা কোনো ধাতব বাহনের গায়ে হাত দেওয়া থেকে বিরত থাকুন।
1: এতক্ষণ ছায়াছবির গান শুনলেন, বাংলাদেশ বেতার খুলনা। এখন আল্লাহ পাকের শানে হামদ শুনবেন।

শুনলেন ছায়াছবির গান। বাংলাদেশ বেতার খুলনা। এখন আল্লাহ পাকের সানে হামদ শুনবেন।

Alfa Kişan'ın Hound Kuruluşu. যে ব্যক্তি এটা পছন্দ করেছে তার আয়ু দীর্ঘ হোক এবং তার রিজিক বাড়িয়ে দেওয়া হোক, সে যেন পিতামাতার সাথে সৎ ব্যবহার করে এবং আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখে। গোপনে দান সৎকার করা আল্লাহ তাআলার ক্রোধকে প্রশমিত করে। যে ব্যক্তি নিজের গোলামকে অন্যায়ভাবে মারপিট করবে, কেয়ামতের দিন তার নিকট হতে প্রতিশোধ নেওয়া হবে। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে অপছন্দনীয় ব্যক্তি সে যে খুব ঝগড়াটে। আল হাদিস, বাংলাদেশ বেতার খুলনা। এখন প্রচারিত হচ্ছে আসরের নামাজের আজান এবং দোয়া।

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: ওই ব্যক্তি বেহেশতে প্রবেশ করতে পারবে না যার উপদ্রব হতে তার প্রতিবেশী নিরাপদ না। ওই ব্যক্তি পূর্ণ মুমিন নয় যে নিজে পেট ভরে খায় অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার পারিশ্রমিক দিয়ে দাও। যে ব্যক্তি বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না এবং আলেমকে ইজ্জত করে না, সে আমার উম্মত নয়। যে ব্যক্তি দুনিয়াতে কোনো বিপদগ্রস্ত মানুষের বিপদ দূর করে দেয়, আল্লাহ তাআলা তার আখিরাতের বিপদ দূর করে দেবেন। আল হাদিস। বাংলাদেশ বেতার খুলনা। এখন নাতে রাসুল শুনবেন।

0: ভালোবেসে দিলে পাকুরানির ভালো।
1: রাসুল শুনলেন বাংলাদেশ বেতার খুলনা, এখন থেকে পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: Japan and India. The measures took effect today after a temporary 10% tariff expired. The Trump administration says the tariffs are aimed at countries that fail to do enough to prevent forced labor. U.S. Trade Representative Jamison Greer said the move is intended to address human rights concerns and unfair trade practices. Spain has declared a national emergency as fast-moving wildfires continue to spread across the country. Around 10,000 people have been evacuated from the Madrid region after several fires burned out of control. Authorities have also been battling another major wildfire in the central province of Avila. Emergency crews, military units, and firefighting aircraft have been deployed to contain the blazes. So far this year, wildfires have burned about 1,300 square kilometers across Spain. Cricket, and India will take on Zimbabwe in the second of the three-match T20 series at Harare tomorrow. The match is scheduled to start at 5 p.m. Bangladesh time. Earlier, India defeated host Zimbabwe by 7 wickets in the first T20 yesterday to take the lead in the series. Finally, weather and forecast valid till 1 tonight says there are chances of rain or thunder showers with temporary south-southeasterly gusts or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Rajshahi, Pabna, Dhaka, Furidpur, Joshur, Kushtia, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumila, Chattogram, and Cox's Bazar. River posts in these areas are to hoist cautionary signal number 1. And that's the end of the news.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার বাণিজ্য সংবাদ পড়ছি এস এম কাইরুল আলম। নতুন শুল্কনীতিতে বাংলাদেশের জন্য সর্বনিম্ন 10% শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। এ সিদ্ধান্তের ফলে বৈশ্বিক প্রতিযোগিতার তুলনায় মার্কিন বাজারে বাংলাদেশে তৈরি পোশাক ও অন্যান্য রপ্তানি পণ্যের প্রতিযোগিতামূলক অবস্থান আরও শক্তিশালী থাকবে বলে জানিয়েছে সরকার। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আন্তর্জাতিক শ্রম বাজার রাখতে বাংলাদেশ সরকার সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে দেশে গুরুত্বপূর্ণ রপ্তানি খাতের টেকসই প্রবৃদ্ধি, আন্তর্জাতিক মানদণ্ডের প্রতিপালন এবং প্রতিযোগিতা সক্ষমতা আরও বাড়াতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাবে সরকার। চলতি মাসের প্রথম 22 দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে 2.17 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন, যা গত বছরের একই সময় তুলনায় 23.4% বেশি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী 21 জুলাই একদিনেই প্রবাসীরা 75 মিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন। চলতি অর্থবছরের প্রথম মাসে রেমিটেন্স প্রবাহের এ ধারাবাহিক ঊর্ধ্বগতি দেশের বৈদেশিক মুদ্রার আয়ের প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ অবদানের প্রতিফলন বলে সংশ্লিষ্টরা মনে করছেন। গত অর্থবছর রপ্তানি বিনিয়োগ আকর্ষণ ও কর্মসংস্থান সৃষ্টিতে রেকর্ড করেছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজা। বেবজার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত অর্থবছরে দেশে মোট রপ্তানি আয় হয়েছে 4,800 কোটি মার্কিন ডলার। এর মধ্যে বেবজার আওতাধীন রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ইপিজেড থেকে রপ্তানি হয়েছে 841 কোটি ডলার, যা দেশের মোট রপ্তানির 17.51%। বর্তমানে বেবজার অধীনে মোট 8টি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল এবং 1টি অর্থনৈতিক অঞ্চল পরিচালিত হচ্ছে। জুন 2026 পর্যন্ত এসব অঞ্চলে মোট বিনিয়োগ দাঁড়িয়েছে 737 কোটি ডলার এবং মোট রপ্তানি পরিমাণ 1,274 কোটি ডলার। ব্যক্তি শ্রেণী করদাতাদের জন্য 2026-27 করবর্ষের অনলাইন আয়কর রিটার্ন দাখিলের সেবা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। একই সঙ্গে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে নিট প্রদেয় করের 5% প্রণোদনা দেওয়া হবে। এনবিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তি তথ্য জানানো হয়। বিদেশে অবস্থানরত বাংলাদেশী নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধন, নতুন পাসপোর্ট ইস্যু ও পূর্ণ ইস্যু কার্যক্রমের সময়সীমা আরও 6 মাস বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই বিশেষ সুবিধা আগামী 31 ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, এর ফলে বিদেশে অবস্থানরত যেসব বাংলাদেশী নাগরিকের পাসপোর্টের নাম, জন্ম তারিখ, পিতামাতার নাম বা অন্যান্য তথ্য সংশোধনের প্রয়োজন রয়েছে, তারা নির্ধারিত সময়ের মধ্যে সংশোধিত তথ্যের ভিত্তিতে পাসপোর্ট ইস্যু বা পূর্ণ ইস্যুর আবেদন করতে পারবেন। দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। ভ্যাটসহ 22 ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম 3,324 টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে 2,20,858 টাকা। এছাড়া 21 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম 3,150 টাকা কমিয়ে 2,10,943 টাকা, 18 ক্যারেটের এক ভরিতে 2,683 টাকা কমিয়ে 1,81,200 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণের দাম 2,216 টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে 1,48,016 টাকা। আজ সকাল থেকেই এই দাম কার্যকর হয়েছে বলে জানায় বাজুস। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রা বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.85, ক্রয় 122.85, ইউরো বিক্রয় 142.98, ক্রয় 140.39, পাউন্ড স্টার্লিং বিক্রয় 167.49, ক্রয় 164.46, সৌদি রিয়াল বিক্রয় 33.22, ক্রয় 32.56, দিরহাম বিক্রয় 33.89, ক্রয় 33.28, কুয়েতি দিনার বিক্রয় 404.45, ক্রয় 397.06, সিঙ্গাপুর ডলার বিক্রয় 97.57, ক্রয় 94.78, মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 30.48, ক্রয় 29.89, এবং থাইবাদ বিক্রয় 3.69, ক্রয় 3.62। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 6টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা।
3: আসসালামু আলাইকুম।
4: ওয়া আলাইকুম আসসালাম।
3: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে।
4: হয় ইমাম সাহেব,
3: তাইলে একটা জরুরি কথা বলি।
4: বলেন, কোন বলেন।
3: শুনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকে শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
4: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
3: শোনেন, সরকার 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায় সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
4: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
3: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতে ও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
4: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
3: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ। টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা। অবশ্যই টিকার দরকার আছে।
4: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব। এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
3: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
4: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা। ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
3: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে। এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নিবেন, কেমন?
4: জি অবশ্যই। আমার নাতিটা টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইলো, 5 দিনেও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
3: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
4: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
3: আচ্ছা,
4: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছে সেই কথা।
3: তারপর?
4: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
3: তারপর কি হইল?
4: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
3: কিন্তু আবার কি,
4: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর, আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে নাই। আহারে,
3: আল্লাহ সবাইরে হেফাজত করুন,
4: আমিন।
3: শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন, মুসল্লিগণ, আপনারা 6 মাস থেকে 10 বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন। সবই তো শুনলেন, একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে, একটি শিশু যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।
0: এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা, আয়োজনে এখন শুনবেন ছায়াছবির গান। প্রথম গানে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা ও আসিফ। গানটি নেওয়া হয়েছে জ্যান্ত কবর ছায়াছবি থেকে। আর শুনবেন হাতে হাত ছুঁয়ে দিলে হয় কি।

প্রিয় শ্রোতা, এবার শুনবেন উত্থান পতন ছায়াছবির গান রংচটা জিন্সের প্যান্ট পরা। কণ্ঠ দিয়েছেন ডলি সায়ন্তনী।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ছায়াছবির গান। এবারের শিল্পী হাবিব ওয়াহিদ, মানচিত্র ইনসাফ।

শুনছেন ছায়াছবির গান। এবার গানটি নেওয়া হয়েছে বস গিরি ছায়াছবি থেকে, যুগলে কণ্ঠ দিয়েছেন ইমরান ও কণা।

প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ছায়াছবির গান। এ পর্যায়ে শুনবেন অগ্নিশিক্ষা ছায়াছবি থেকে গান বন্ধু চলে যেও নাকো। কণ্ঠ দিয়েছেন রুক্সি।

বন্ধুরা, তার কাটা ছায়াছবি থেকে আমি রোদ্দুরে ছায়া হব গানটি শুনবেন। যৌথভাবে কণ্ঠ দিয়েছেন আরফিন রুমি ও পূজা।

প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনলেন ছায়াছবির গান বাংলাদেশ বেতার ঢাকা। আয়োজনে এবারে শোনাব দেশের গান। কণ্ঠ দিয়েছেন সুমন রাহাত, গীতিকার হুমায়ুন খালিদ, সুর করেছেন হাসান আলী।

0: দেশের গান শুনলেন, শিল্পী ছিলেন সুমন রাহাত, বাংলাদেশ বেতার ঢাকা।
1: হাসান,
2: হ্যাঁ,
1: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
2: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে, দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকবো।
1: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
2: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
1: আচ্ছা,
3: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
1: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
1: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
3: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছ তো?
2: জি আপা, শুনেছি, আমরা তো সে বিষয়ে কথা বলছিলাম।
1: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
3: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
2: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
3: হাসান একদম ঠিক বলেছে, বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হলো এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
1: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি, খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিকমতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
3: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
2: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
3: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
1: জি আপা, আমরা বুঝতে পারছি, বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
3: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
2: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
3: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
1: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
3: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
2: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
3: ঠিক বলেছ, খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
4: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের রেশ।
0: বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে, আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়িঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি করে গাছ লাগান। বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত পরিবেশ বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সবুজ প্রান্তর।
5: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সবুজ প্রকৃতির অনন্ত ধারায় ভরে উঠুক আমাদের জীবন, এই প্রত্যাশায় শুরু করছি পরিবেশ বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সবুজ প্রান্তর। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, এনিল আকাশের নিচে মৃদুমন্দ বাতাসে দোল খাওয়া গাছপালার ছায়ায় দাঁড়িয়ে আমরা যেন প্রতিনিয়ত অনুভব করি প্রকৃতি আমাদের জীবনের আসল আশ্রয়। বৃক্ষ শুধু আমাদের জীবনের গল্প নয়, এটি আমাদের বর্তমানের ভরসা আর ভবিষ্যতের প্রতিশ্রুতিও বটে। গাছ আমাদের দেয় অক্সিজেন, খাদ্য ও আশ্রয়। তবে তার চেয়েও বড় কথা, এটি পৃথিবীর ভারসাম্য রক্ষা করে, দুর্যোগের বিরুদ্ধে পাহারাদারের মতো দাঁড়িয়ে থাকে। এই বৃক্ষরাজি ও বনভূমি আমাদের নৈসর্গিক সৌন্দর্যের মূলে, আমাদের সবুজ বাংলার প্রাণস্পন্দন। তাই আজ আসুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি, আমরা গাছ লাগাবো, গাছ বাঁচাব, আর আমাদের এই প্রিয় বাংলাকে আরো সবুজ করে তুলব। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, বাংলার প্রকৃত রূপ আমাদের সবুজ বাংলায়, আর এখানে লুকিয়ে আছে অরণ্য, পাখি, নদী আর প্রকৃতির ছায়া। সবুজ বাংলা পর্বে এখন শোনাব একটি গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার। আজকের বিষয় ইকো ট্যুরিজম ও টেকসই বন ব্যবস্থাপনা। চলুন আর দেরি নয়, শুনে আসি সাক্ষাৎকারটি।
6: প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ সামিনিয়া স্যার। আজকের বিষয় ইকো ট্যুরিজম ও টেকসই বন ব্যবস্থাপনা। এ বিষয়ে বলার জন্য আমাদের সাথে আজ রয়েছেন নাসিমা সুলতানা, ঊর্ধ্বতন গবেষণা কর্মকর্তা বন অধিদপ্তর। স্বাগত আপনাকে। শুরুতেই আপনার কাছে জানতে চাই, টেকসই বন ব্যবস্থাপনা বলতে কি বোঝায়?
7: টেকসই বন ব্যবস্থাপনা হল বনের ও অন্যান্য ইকোসিস্টেমের কোন প্রকার ক্ষতি না করে স্থানীয়, জাতীয় ও বৈশ্বিক পর্যায়ে বর্তমান ও ভবিষ্যতের বাস্তুতান্ত্রিক, অর্থনৈতিক ও সামাজিক চাহিদা পূরণে বন ও বনভূমিকে একটি নির্দিষ্ট মাত্রায় তত্ত্বাবধান ও ব্যবহার করা। এটি বন ও বনাঞ্চলের জীববৈচিত্র্য, উৎপাদন ও পুনর্জন্মের সক্ষমতা ধরে রাখতে পারে। টেকসই বন ব্যবস্থাপনা সামাজিক, অর্থনৈতিক এবং পরিবেশগত দিকগুলো বিবেচনা করে থাকে। 1992 সালে ব্রাজিলে রিও ডি নেরিওতে অনুষ্ঠিত সম্মেলনে যে বন ব্যবস্থাপনার নীতিমালা আলোচিত হয়, সেটি সম্মিলিতভাবে টেকসই বন ব্যবস্থাপনার নীতিমালা হিসেবে আন্তর্জাতিক মহলে স্বীকৃত ও গৃহীত হয়।
6: এবারে জানতে চাই, পরিবেশ পর্যটন বলতে কি বোঝায়?
7: পরিবেশ পর্যটন হল প্রাকৃতিক বৈচিত্র্যপূর্ণ বা বৈশিষ্ট্যমণ্ডিত এলাকায় দায়িত্ববোধ সম্পন্ন ভ্রমণ, যার ফলে পরিবেশ সংরক্ষিত হয় এবং ওই এলাকার জনগণের অবস্থার উন্নয়ন ঘটে। ইকো ট্যুরিজম বা পরিবেশ বান্ধব পর্যটন স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণ, ওই এলাকার জনগণের সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ সুরক্ষা, পরিবেশ রক্ষায় বিভিন্ন সাবধানতার বিষয়ে সচেতন করতে শিক্ষা প্রদান এবং পর্যটক ও স্থানীয় জনগোষ্ঠীদের মধ্যে পরিবেশ রক্ষার প্রবণতা তৈরি ও মানসিক বিকাশের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকে।
6: এবারে আমাদের দেশে পরিবেশ বান্ধব পর্যটনের সম্ভাবনা সম্পর্কে কিছু বলুন।
7: বাংলাদেশে পরিবেশ বান্ধব পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে সুন্দরবন, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন যা জাতিসংঘ কর্তৃক বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে ঘোষিত হয়েছে। সুন্দরবনে বিভিন্ন প্রজাতির গাছ, প্রাণী, মাছ, পাখি ইত্যাদি এবং দুবলার চর, কচিখালী, নীল কমল, করম জল এলাকা পর্যটন আকর্ষণ হিসেবে পরিচিত। কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত যা দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণ করে থাকে। কুয়াকাটা বঙ্গোপসাগরের কোলে একটি পর্যটন আকর্ষণ সমৃদ্ধ সমুদ্র সৈকত। পার্বত্য চট্টগ্রাম, এখানে পাহাড়, রেইন ফরেস্ট, কৃত্রিম হ্রদ, চিম্বুক, নীলগিরি, বগালেক, সাজেক ভ্যালি ইত্যাদি প্রাকৃতিক জীববৈচিত্র্য সমৃদ্ধ পর্যটন কেন্দ্র। সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, যেখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ, কচ্ছপ ও প্রবাল দেখার জন্য একটি উত্তম পর্যটন স্থান হতে পারে। এছাড়া ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা ও সিলেট বিভাগে যে সকল ঐতিহাসিক স্থান ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে, সেগুলো আকর্ষণীয় পর্যটন স্থান রয়েছে।
6: সবশেষে আপনার কাছে জানতে চাই, টেকসই বন ব্যবস্থাপনার মাপকাঠি কি?
7: টেকসই বন ব্যবস্থাপনা সঠিকভাবে হচ্ছে কিনা তা পরিমাপ করার জন্য বেশ কিছু সূচক রয়েছে, যেমন জীববৈচিত্র্য সংরক্ষণ, বনের উৎপাদন ঠিক রাখা, বনের বাস্তুতন্ত্রের সার্বিক দিক মানসম্মত রাখা, মাটি ও পানি সম্পদের সংরক্ষণ করা, কার্বন চক্রে বনের অবস্থান ধরে রাখা, স্থানীয় জনগণের চাহিদা পূরণে বনের অবদান সমুন্নত রাখা, বনের সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনার জন্য আইনগত, প্রাতিষ্ঠানিক ও আর্থিক ভিত্তি ঠিক রাখা। পরিবেশ পর্যটনের মাধ্যমে প্রাকৃতিক বনাঞ্চল থেকে আর্থিকভাবে আমরা বিভিন্ন উপকার পেয়ে থাকি। যেমন বনাঞ্চল থেকে আহরণ করে বা আহরণ ব্যতীত ইকোসিস্টেম থেকে সুবিধা লাভের জন্য পানি ব্যবস্থাপনার মাধ্যমে, কেউ যদি বন সংরক্ষণের জন্য অর্থ ব্যয় করতে চায় তার মাধ্যমে, এবং কার্বন চক্রের জন্য বনজ সম্পদ ব্যবহার না করে। বন নির্ভর ইকোট্যুরিজম বন থেকে কোন প্রকার বনজ সম্পদ আহরণ না করে বন সংরক্ষণের মাধ্যমে আর্থিক সুবিধা লাভের দিকটি তুলে ধরে। বনের সংরক্ষণ স্থানীয় জনগোষ্ঠীর আর্থিকভাবে লাভবান হওয়া এবং পর্যটকদের বন সংরক্ষণের ক্ষেত্রে জ্ঞান বিকাশে ইকোট্যুরিজম ইতিবাচক প্রভাব ফেলে থাকে।
6: অনেক ধন্যবাদ আপনাকে। আশা করছি আজকের এই বিষয় থেকে শ্রোতা বন্ধুরা অনেক উপকৃত হবেন।
5: জলবায়ু পরিবর্তনের প্রভাবে মানুষ ও বন্যভূমি আজ নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। প্রবল খরা, ঝড়, তাপপ্রবাহ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, হিমবাহ গলে যাওয়া, এসব এখন বাস্তবতায় রূপ নিয়েছে। এগুলো যে শুধু প্রাণীকুলকে ক্ষতি করছে তা নয়, মানুষের জীবিকা এবং আবাসভূমিকেও কিন্তু সম্পূর্ণরূপে ধ্বংস করে দিচ্ছে। তাই সময় এসেছে আমাদের আরও সচেতন হবার, পরিবেশ রক্ষায় জীবনের অন্যতম দায়িত্ব হিসেবে নিজেকে নিয়োজিত করা। এবার শুনবেন পরিবেশ বিষয়ক একটি গান। গানের কথা সাজিয়েছেন খন্দকার আব্দুল মোতালেব, সুর করেছেন এস এম আব্দুল্লাহ ওয়াল, কণ্ঠ দিয়েছেন সৈয়দা সাবিনা সুলতানা।

সময় যে কত দ্রুত কেটে যায় টেরই পাওয়া যায় না। দেখতে দেখতে এসে পড়েছি আজকের সময়ের প্রান্তসীমায়। শেষ করার আগে শুধু একটি কথা বলবো, আসুন প্রতিদিন একটু একটু করে আমরা আমাদের সবুজ প্রান্তরকে আরো সবুজ করে তুলি। বন্ধুরা, আজকের অনুষ্ঠান গ্রন্থনা এবং উপস্থাপনায় ছিলাম জি এম তারিক, সম্পাদনায় মরিয়ম আক্তার, তত্ত্বাবধানে খালেদা পারভিন, এবং সবুজ প্রান্তর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন হরবিলাস রায়।

আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৬টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি জেসমিন আক্তার। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। তিনি আজ জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজুদ্দিন আহমদ বীরবিক্রমের কাছে পদত্যাগপত্র দাখিল করেন। বিকেলে জাতীয় সংসদে এক জরুরি সংবাদ সম্মেলনে স্পিকার জানান, তিনি রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন। তিনি জানান, গুরুতর শারীরিক অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত স্পিকার হাফিজুদ্দিন আহমেদ বীরবিক্রম রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক এবং শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। তিনি আজ রাজধানীর একটি হোটেলে বেঙ্গল ডেল্টা কনফারেন্স ২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, অর্থনীতিকে পুনর্গঠন করা এবং জনগণের জীবনমান উন্নয়নই সরকারের প্রধান লক্ষ্য। তিনি আশা প্রকাশ করে বলেন, দেশের জনগণ তাদের সাহস, ঐক্য ও কর্মদক্ষতার মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলবে, যেখানে মানুষ উন্নত, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ পাবে। সম্মেলনে দেশি বিদেশি গবেষক, নীতি নির্ধারক, কূটনীতিক, উন্নয়ন বিশেষজ্ঞ, ব্যবসায়ী নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। দলমত নির্বিশেষে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় রাজশাহী মহানগরীকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু। আজ রাজশাহীতে শিশুদের হৃদরোগ শনাক্তকরণ ও তিন দিনব্যাপী চিকিৎসা সেবা কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। ভূমিমন্ত্রী জানান, বর্তমান সরকার দলীয় অন্ধত্ব কিংবা ক্ষমতার অপব্যবহারে রাজনীতিতে বিশ্বাস করে না। তিনি শিশুদের চিকিৎসায় হার্ট ফাউন্ডেশনের এই উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় উল্লেখ করে ভবিষ্যতে তাদের অনুদান বৃদ্ধি ও সম্প্রসারণে সহায়তার আশ্বাস দেন। ভারী বৃষ্টিপাত ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী সোমবার থেকেই শুরু হবে। শিক্ষামন্ত্রী ড. আনম এহসানুল হক মিলন গতকাল রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, আগামী ২৭ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত পূর্ব নির্ধারিত পরীক্ষাগুলো আগের রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে। খুলনার আলোচিত এক্সিম ব্যাংক কর্মকর্তা পারভিন সুলতানা ও তার বাবা ইলিয়াস চৌধুরী হত্যা এবং ধর্ষণ মামলার নিম্ন আদালতের দেয়া ৫ আসামির মৃত্যুদণ্ড হাইকোর্টেও বহাল রাখা হয়েছে। তবে ধর্ষণ মামলায় ৫ আসামির মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল হাইকোর্টের ২৯ নম্বর বিশেষ বেঞ্চে বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশিদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চে দীর্ঘ শুনানি শেষে এ রায় ঘোষণা করা হয়। দীর্ঘ ১১ বছর পর এ রায় ঘোষণা করা হল। যুক্তরাজ্য, চীন, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, জাপান ও ভারতসহ বাণিজ্য অংশীদার ৭টি দেশ থেকে আমদানিকৃত পণ্যের উপর নতুন করে ১০-১২.৫% পর্যন্ত শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সাময়িক ১০% শুল্কের মেয়াদ শেষ হওয়ার পর আজ থেকে এই নতুন শুল্ক কার্যকর হতে যাচ্ছে। ট্রাম্প প্রশাসন বলছে, যেসব দেশ জোরপূর্বক শ্রম বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে তাদের উপর এই নতুন শুল্ক আরোপ করা হয়েছে। মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিড জানান, এই পদক্ষেপের উদ্দেশ্য হচ্ছে মানবাধিকার লঙ্ঘন ঠেকানো ও ত্রুটিপূর্ণ বাণিজ্য ব্যবস্থার সমাধান করা। যুদ্ধবিরতি ও চলমান আলোচনার মধ্যে ইসরায়েলের সেনাবাহিনী আজ লেবাননের দক্ষিণাঞ্চলের আলমানসুরি শহরে ব্যাপক হামলা ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে। লেবাননের দক্ষিণাঞ্চলে এই ধরনের হামলা ও ধ্বংসযজ্ঞ এখন

0: অবিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এর আগে গতকাল নাবাতিয়ে আল ফাওকায় একটি অ্যাম্বুলেন্সের উপর ইসরায়েলের হামলায় দুজন স্বাস্থ্যকর্মী আহত হন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এই হামলাকে আন্তর্জাতিক ও মানবিক আইনের চরম লঙ্ঘন বলে মন্তব্য করেছে। খেলার খবর ক্রিকেট। আগামীকাল হারারেতে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত জিম্বাবুয়ের মোকাবেলা করবে। খেলাটি বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় অনুষ্ঠিত হবে। গতকাল সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে ভারত স্বাগতিক জিম্বাবুয়েকে সাত উইকেটে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১২৫ রান করে। জবাবে ১৩ ওভার ২ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। সবশেষে আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগের দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্ধ সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে ৭টায়।
1: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন প্রচারিত হচ্ছে স্থানীয় ইংরেজি সংবাদ। আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা। দ্য নিউজ রেড বাই সারওয়ারে আক্তার। State Minister for Environment, Forest and Climate Change Affairs, Dr. Sheikh Faridul Islam, has said the government is working to resolve the crisis of pure drinking water. Water tanks will be delivered to every house on the coast. Besides, all government ponds in the area will be renovated so that the ponds become a source of clean water to meet the demand for pure drinking water. He said this while distributing rainwater harvesting tanks among the helpless poor at the Rampal Upajila Purishad premises in Bagerhat today as chief guest. The state minister said the government has taken different initiatives to solve the unemployment among the people of Mongla and Rampal Upajilas. However, it is not government's the responsibility of government only. Students and youth should develop themselves to be skilled for the self-employment too. He urged all to keep the region drug-free. Presided over by Rampal Upajila Nirvahi Officer, the function was attended among others by the Executive Engineer of Bagerhat Public Health Engineering and concerned officials. The Department of Public Health Engineering arranged it with the financial assistance of the Climate Trust Fund. The inaugural ceremony of Sri Sri Jagannath Dev Ulto Rath Jatra Festival was held at Jorhagate Premkanon Angon in Khulna City today. Deputy Commissioner Hure Jannath attended it as chief guest, while Deputy Commissioner North of Khulna Metropolitan Police Sudarshan Kumar Roy, Chief Advisor of ISKCON Khulna Dr. Tapo Chaitanya Brahmachari, and Divisional President of ISKCON Khulna Goreshwar Nimai Das Brahmachari as the guests of honor. President of Khulna মহানগর পূজা উদযাপন পরিষদ শ্যামুল হালদার এন্ড জেনারেল সেক্রেটারি প্রশান্ত কুমার কুণ্ডু অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ডেভোটিজ ওয়ার প্রেজেন্ট অ্যাট দ্য টাইম। দ্য মহানগর পূজা উদযাপন পরিষদ অ্যারেঞ্জড ইট। A non-government healthcare institution was inaugurated at Shonatola area in Bagerhat town today. Member of Parliament Sheikh Manjurul Haq Rahat inaugurated the institution as chief guest. Superintendent of Bagerhat 250-bed district hospital, Dr. Oshim Kumar Samattar, chairman of the non-government healthcare institution, Professor Mujibur Rahman, and concerned officials were present at that time. It may be mentioned the healthcare institution will be provided treatment for various diseases at low cost by special doctors. A discussion meeting on the importance of July mass uprising was held at the office of Shalikha Upajila Jubodol in Magura today. The meeting discussed on the importance and role of the mass uprising in the formation and reconstruction of the country. A large number of party leaders and workers were present at that time. Later, a special munajat were offered for the eternal peace of the souls of the martyrs, including Shohid Rabbi Abu Said and Mugdho, and for the recovery of the injured at the same place. The Upojila Jubodol arranged it. The orientation class for the SSC program 2026-27 academic year was held at the Madhusudan Taraprasanna Girls School in Joshua today under the Open School run by Bangladesh Open University BOU. Regional Director of Joshua Regional Center Sheikh Sohel Ahmed attended it as chief guest. In a festive atmosphere, floral greetings were given to the students and they were wished for their success. The students and the tutors were present at the time. A tree plantation program was inaugurated at Benapol Purushabha premises under Sharsha Upojila in Joshua today. Former Member of Parliament Mofikul Hasan Tripti inaugurated the program as chief guest. General Secretary of Benapol Puro BNP Abi Tahir Varot, Organizing Secretary Ahad and a large number of leaders and workers were present at that time. Under the program, sapling of trees will be planted in all government, semi-government institutions and government khas land in the Benapol Poro area. Football and Gangarampur 11 become champion, defeating Panighata 11 by 3-2 in the four-team football tournament at Beroil Palita Sundarbun Club under Mohammadpur Upojila in Magura today. The president of Sundarbun Club distributed prizes among the winners as chief guest. Meanwhile, Palam 11 defeated Shimakhali 11 by 42-38 in the Anti-Tobacco Kabaddi Tournament at Khashipur Sindail Ball Field Ground under Mohammadpur Upojila in Magura today. Finally, weather and forecast valley till 1 tonight says temporary south-southeasterly gusty to squally wind at a speed of 45 to 60 kilometers per hour is likely over the regions of Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, and Cox's Bazar. River ports in these areas are towards cautionary signal number 1. And that is the end of the news. Dear listeners, you are welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Allah Hafiz.
2: Bangladesh Betar Khulna Porikroma Shaptahik Ghatanabolir Opor Betar Biboroni.
3: Porikroma Shaptahik Ghatanabolir Opor Bhitti Kore Betar Biboroni. গত 16 জুলাই পালিত হয় জুলাই শহীদ দিবস 2026। এ উপলক্ষে বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসন খুলনা জুলাই শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। সকাল 9টায় নগরীর শিববাড়ি মোড়স্থ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। এতে অংশ নেয় বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সকল সরকারি দপ্তর সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সমূহ। ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে বেলা 10টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রশাসক খুলনা মিস হুরে জান্নাত।
4: একটি রাষ্ট্রের প্রকৃত শক্তি তার দমনের ঐক্য, নৈতিক সাহস এবং ন্যায়ের পক্ষে অবিচল অবস্থানের মধ্যে নিহিত। তাদের সংগ্রাম আমাদের মনে করিয়ে দেয় যে আইনের শাসন, ন্যায় বিচার, জবাবদিহিতা, মানবাধিকার এবং মানবিক মর্যাদা নিশ্চিত করেই একটি উন্নত ও কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তোলা সম্ভব। আজকের এই আলোচনা সভা কেবল অতীতকে স্মরণ করার সাথে সাথে সেই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের পথ চলার অধিকার পুনর্ব্যক্ত করারও একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। আমাদের তরুণ প্রজন্মকে জুলাই আন্দোলনের ইতিহাস জানতে হবে, শহীদদের আত্মত্যাগের মূল্য উপলব্ধি করতে হবে এবং দেশের সততা ও নাগরিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ করতে হবে। বাংলাদেশ সরকার জুলাই শহীদ পরিবার এবং আহত জুলাই যোদ্ধাদের কল্যাণে পুনর্বাসন, চিকিৎসা, শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা সহ বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। পাশাপাশি তাদের আত্মত্যাগের ইতিহাস সংরক্ষণ এবং গবেষণার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে। জেলা প্রশাসন খুলনা সরকারের গৃহীত এসব কর্মসূচি যথাযথ বাস্তবায়নে আত্মীয়তার সঙ্গে কাজ করে যাচ্ছে। শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের প্রাপ্য সম্মান, অধিকার এবং সেবা নিশ্চিত করার পাশাপাশি জুলাইয়ের চেতনাকে সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে প্রশাসনের কার্যক্রম অব্যাহত থাকবে।
3: বক্তব্য রাখেন মেহেদি হাসান সাইমন, সদস্য সচিব ছাত্র শক্তি, খুলনা মহানগর।
5: 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা এক নয়া বাংলাদেশ পাই, যার পরিক্রমায় আজ 2 বছর যে দাঁড়াচ্ছে। কিন্তু নয়া বাংলাদেশের যে অবস্থান এবং জানান দেওয়ার যে বিষয়টি, এক কথায় স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা আমাদের গুরুভার দায়িত্ব। আমি আজ স্মরণ করছি 24-এর গণঅভ্যুত্থানের সেই সকল বীর শহীদদের, মহান শহীদদের, যাদের আত্মত্যাগ এবং বুকের তাজা রক্তের বিনিময়ে আজ আমরা এখানে দাঁড়িয়ে আওয়ামী ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে। অর্থাৎ জুলাইয়ের যে চেতনা শুধু এই আলোচনা সভা টেবিল চেয়ারে আবদ্ধ না রেখে বরং তা হয়ে উঠুক আমাদের তরুণ প্রজন্মের বুকে, মেধা মননে, ছড়িয়ে পড়ুক জেলা, উপজেলা, ইউনিয়ন সহ বাংলাদেশের সকল স্তরে। আমি শুধু বলতে চাই আবু সাইদ, মীর মুগ্ধ সহ শহীদ ওয়াসিম, আনাজ সহ যারা তাদের বুকের রাজপথে রঞ্জিত করেছে রক্তের মাধ্যমে, তাদের ঋণ আমাদের পরিশোধ করতে হবে। তাহলে কি করতে হবে? নয় বাংলাদেশ, নয় বাংলাদেশ বলে মুখে বলি ফাটা চলবে না। জুলাইয়ের চেতনাকে আসলভাবে বুকে ধারণ করতে হবে এবং এগিয়ে যেতে হবে আমাদের সকলের ঐক্যবদ্ধতায়।
3: আরো বক্তব্য রাখেন মোহাম্মদ মেহেদি দরদার, ছাত্র অধিকার পরিষদ, খুলনা।
6: আমি প্রথমে স্মরণ করছি আমার ভাই আবু সাইদকে, যে প্রথম শহীদ হয়েছিল যে 16 জুলাই, তাকে আমরা স্মৃতিচারণের মাধ্যমে আন্দোলন শুরু করি, তার স্মৃতির মাধ্যমে আমাদের আন্দোলন শুরু হয়। এখান থেকেই যে শহীদ জুলাই আহতদের যে 16 জুলাই আন্দোলনটা শিববাড়িতে বেগমান করি।
3: মোহাম্মদ রাকিব হাসান, সভাপতি, বাংলাদেশ ছাত্র শিবির, খুলনা মহানগর।
7: আমাদের 24 জুলাই মাসে যে আন্দোলন শুরু হয়েছিল, এটি মূলত একটি স্বৈরাচার এবং ফ্যাসিস্টের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলমান ছিল। আমরা বলতে চাই বাংলাদেশের 24-এর আন্দোলনে যেভাবে ছাত্র জনতা সহ বাংলাদেশের সকল সাধারণ জনগণ মিলে একটি স্বৈরাচার সরকারকে দেশ থেকে বিতাড়িত করেছিল, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই আজকে যারা এখানে উপস্থিত আছেন প্রশাসনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বিন্দু, আপনারা জুলাইয়ে যারা শহীদ হয়েছেন সেই শহীদ পরিবারের প্রতি আপনাদের সদয় দৃষ্টি রাখবেন আশা করছি, আপনারা রাখছেন এটা আমরা শুনেছি। আমরা আশা করছি জুলাই থেকে যারা ফিরে আসছেন আহত হয়ে, গাজী হয়ে, তাদের চিকিৎসার ব্যবস্থা আপনারা করছেন, আমি আশা করি আপনারা আপনাদের সেই চিকিৎসার ধারা অব্যাহত রাখবেন। পাশাপাশি জুলাইয়ে আমরা যারা সবাই মিলে এদেশটাকে নতুন করে একটি স্বাধীনতা পেয়েছি, আমরা চাই আমরা স্বাধীনভাবে চলতে চাই, আমরা স্বাধীনভাবে কথা বলতে চাই। আমরা আশা করি আগামী দিনের যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশ দেশ হবে সুশাসন এবং নিপীড়নের বিরুদ্ধে। আমরা চাই সমাজের প্রত্যেকটা সেক্টরে থাকবে ধর্ম নিরপেক্ষতা, আমাদের সমাজের প্রত্যেকে থাকবে, কোনো বৈষম্য থাকবে না।
3: জুলাই যোদ্ধা এসএম সাকিব রেজা।
8: 16 জুলাইয়ের কথা মনে পড়লে মনে পড়ে আমাদের যে জুলাইয়ের প্রথম শহীদ আমাদের আবু সাইদ ভাইয়ের কথা, অসীম ভাইয়ের কথা। সেদিন আমাদের মোট 6 জন পুলিশের গুলিতে নিহত হয়। এর পরবর্তীতে সারা দেশে আমাদের যে আন্দোলন আরো বেগবান হয়, আমাদের সেই জুলাইয়ের 16 তারিখে তাদের রক্ত আমাদের আবু সাইদের বুক চিতিয়ে থাকা সেই হাত দেখে কান্না করিনি অনেকেই কম রয়েছে। আমরা প্রত্যেকেই সেদিন আন্দোলনেও যারা ছিলাম 16 জুলাই, অনেকেই আন্দোলনে যাওয়ার পরে আমরা কান্না করছি, আমরা নিজেরাও দেখছি। সেই জায়গা থেকে আজকে জুলাই আন্দোলন শেষে আমরা এখানে যারা রয়েছি অনেকেই পরিচিত মুখ, আন্দোলনে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলেছি আপনাদের সাথে, সেইখান থেকে বেঁচে ফিরেছি অনেকেই। চোখ হারানো আমাদের জুলাই যোদ্ধা আছে, অনেকে পঙ্গু, অনেকে বিভিন্নভাবে আহত রয়েছে। আমরা সকলের সুস্থতা কামনা করি এবং আজকে যারা রয়েছেন সকলকে আজকের এই দিবসের গম্ভীরতা বজায় রাখে।
3: জুলাই কন্যা ইশরাত সুলতানা লামিয়া।
9: 2024 সালের 16 জুলাই এই দিনে আমরা হারিয়েছিলাম বাংলাদেশের সাহসী ও গর্বিত সন্তান শহীদ আবু সাইদকে। তার আত্মত্যাগ শুধু একটু প্রাণের বিদায় ছিল না, বরং তার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের এক অগ্নিশিখা হয়ে সমগ্র বাংলাদেশকে জাগিয়ে তুলেছিল। সেদিন আবু সাইদ যে ওয়াসিম সাহস, দৃঢ়তা ও আত্মত্যাগের পরিচয় দিয়েছিলেন সেই দৃশ্য আজও জাতির স্মৃতিতে অশ্লান। তার বীরত্ব আজ বরং ইতিহাসের একটি অধ্যায় নয়, বরং বাংলাদেশের প্রতিটি তরুণের হৃদয় সাহস, প্রতিবাদ ও ন্যায়ের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়ানোর অনুপ্রেরণা হয়ে আছে। তার আত্মত্যাগ আমাদের শিখিয়েছে সত্য ও ন্যায়ের সংগ্রামে সাহস কখনো পরাজিত হয় না। আজকের এই দিনে আমি শহীদ আবু সাইদ সহ সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তিনি যেন আমাদের সকল ভাই বোনদের, শহীদ ভাই বোনদের জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করেন, আমিন। একই সঙ্গে আমার সকল সহযোদ্ধার জন্য নেক হায়াত, সুস্বাস্থ্য ও ইমানের সঙ্গে সত্যর পথে অটল থাকার তৌফিক কামনা করছি। আল্লাহ আমাদের সবাইকে ন্যায়, ইনসাফ ও মানবিক বাংলাদেশের জন্য কাজ করার শক্তি দান করুন। ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ।
3: আহমেদ হামিম রাহাত, সংগঠক এনসিপি খুলনা মহানগর।
7: 5ই আগস্ট পরবর্তী সময়ে নিশ্চয়ই এর প্রভাব আমাদের যারাই প্রোগ্রাম বাস্তবায়ন করেছেন তাদের মধ্যেও পড়েছে। আমরা প্রধান অতিথিরা, আমাদের বিশেষ অতিথিরা আমাদের সামনে উপস্থিত আছেন। আমরা তাদের নিকট থেকে 5ই আগস্ট পরবর্তী সময়ে যে নতুন বাংলাদেশ, তাদের অনুভূতি কি সেটা জানতে চাই। তারা আমাদেরকে, তারাই আমাদেরকে ইন্সপায়ার করুক যে হ্যাঁ, আমরা আপনাদের মাধ্যমেই নতুন একটি জুলাই অভ্যুত্থানে নতুন একটি বাংলাদেশ পেয়েছি। যে বাংলাদেশ পাওয়ার কারণে আজকে আমরা দীর্ঘদিন নিপীড়িত এবং পিছনে থাকার পর আজকে এই সুযোগটি তৈরি হয়েছে আমাদেরকে সামনে এগিয়ে আসার।
3: আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগর, মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন,
10: এই আন্দোলন কোন ব্যক্তি, কোন গোষ্ঠী বা কোন শ্রেণী ছিল না। এই আন্দোলন সকলে একসাথে ধারণ করে মাঠে ময়দানে নেমেছিল। সুতরাং এই আন্দোলনের সফলতা সকলের, এখানে বিভেদ করার কোন সুযোগ নেই। আজ যারা আমরা অন্তত এখানে বসে আছি, অন্তত প্রশাসনেও আপনারা যারা আছেন দৃঢ়ভাবে বিশ্বাস করবেন, 5ই আগস্ট পূর্ববর্তী সময়ে আপনাদের অবস্থানটাও এরকম ছিল না। সুতরাং এই আন্দোলনের সাথে আপনারাও, আমরা সকলে মিলে এই আন্দোলন করে এই পর্যায়ে এসেছি। যারা আন্দোলনের জন্য শহীদ হলেন, জীবন দিলেন, ত্যাগ কুরবানি স্বীকার করলেন, শাহাদাতকে আল্লাহ কবুল করুন, সেই দোয়া করি আল্লাহর কাছে। তাদের পরিবার পরিজনকে আল্লাহ সবরে জামিল দান করুন। তারা যে জন্য শহীদ হয়েছিল সেই কাজটিকে যাতে আমরা সকলে মিলে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করে
3: বক্তব্য রাখেন মোহাম্মদ মনিরুজ্জামান, চেয়ারম্যান খুলনা ওয়াসা।
11: এই দেশ স্বাধীন থাকবে, এই মানুষ নিরাপদে থাকবে, এই মানুষ ভবিষ্যৎ বংশধর যারা আসবেন তাদের জন্য আর একটা সুন্দর বিকশিত পরিবেশ দেবেন, এই লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি। আমাদের হয়তো অবস্থান বা মতের ভিন্নতা থাকতে পারে, আর এটা বাস্তবায়ন করবেন আমাদের সরকারের প্রতিনিধিত্বশীল যে সমস্ত সংগঠন বা অফিস, তারা বাস্তবায়ন। আমরা আশাবাদী, 6 মাস আগে সরকার গঠন হয়েছে, সরকারের মেয়াদ 5 বছর, এখনো সরকারের আচরণে বেশ মানুষের আগ্রহ আছে। আমরা আশা করব এই আগ্রহ আরো বৃদ্ধি পাবে। বিরোধী দলের আচরণে মানুষের অনেক আগ্রহ আছে, তাদের যে সমস্ত যুক্তি তর্ক সেগুলো মানুষ আলোচনা করে, এগুলোই হওয়া উচিত। সমৃদ্ধ হতে হবে আমাদের এই সহনশীল গণতান্ত্রিক পরিবেশ, এবং সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এর কোনো বিকল্প নেই। সরকার প্রধান, আমাদের পার্টির চেয়ারম্যান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাকে খুলনা ওয়াসার চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছেন। খুলনা ওয়াসা প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে, এবং এই নাগরিকরাই কিন্তু আন্দোলনের সেই সামনের সারির মানুষ। সেই জন্য বলছি যে প্রত্যেকটা ভালো কাজ আমাদের আন্দোলনের মাধ্যমে এসেছে, এবং সেটা যেন আমরা বুঝে পাই।
3: পুলিশ সুপার খুলনা মোহাম্মদ তাজুল ইসলাম বলেন,
12: এই দিনে আমরা সেই সকল শহীদদের স্মরণ করি যারা ন্যায়, অধিকার এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় নিজেদের জীবন উৎসর্গ করেছেন। শহীদদের আত্মত্যাগ আমাদের স্মরণ করিয়ে দেয় যে স্বাধীনতা, ন্যায় বিচার এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠা কখনোই সহজে অর্জিত হয় না। তাদের সাহস, দেশপ্রেম এবং আত্মোৎসর্গ আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। আমরা তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হোক আমরা আইন শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ এবং পারস্পরিক সম্মান বজায় রেখে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করব। আসুন আমরা সবাই শহীদদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে দেশপ্রেম, সততা এবং মানবিকতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে একযোগে সবাই কাজ করব। এই হোক আমাদের অঙ্গীকার। জুলাই শহীদ দিবসে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। মহান আল্লাহ তাআলা আমাদের দেশকে শান্তি, সমৃদ্ধি এবং ঐক্যে সমৃদ্ধ করুন, এই আশাবাদ করছি।
3: মোহাম্মদ জাহিদুল হাসান, পুলিশ কমিশনার খুলনা মেট্রোপলিটন পুলিশ বলেন,
13: আমরা আজকে এখানে যারা একত্রিত হয়েছি, যারা এখানে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছি, যারা সামনে অতিথি হিসেবে উপবিষ্ট আছেন, আজকে ভিন্ন এক প্রেক্ষাপট থাকতো যদি এই অভ্যুত্থান গণ অভ্যুত্থান সফল না হতো। বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করে, গণতন্ত্র হরণ করে এক ফ্যাসিস্ট স্বৈরাচার বাংলাদেশের মানুষের বুকের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল। তার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমাদের ছাত্ররা, শিশু কিশোররা রাস্তায় নেমেছিল, তাদের গার্ডিয়ানরা রাস্তায় নেমেছিল। এই আন্দোলনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে আবু সাঈদ হত্যার মধ্য দিয়ে আত্মহুতি আমি বলবো তারা। ফ্যাসিস্ট সরকারের আইনশৃঙ্খলা বাহিনী তাকে গুলি করেছে, নিরস্ত্র আবু সাইদকে। কিন্তু আবু সাইদ বুক পেতে দিয়েছে মাতৃভূমিকে নতুনভাবে স্বাধীন করার জন্য, গণতন্ত্র মুক্ত করার জন্য। যে অর্জনগুলো আমাদের হয়েছে, এই যে আজকে এখানে বসে সরকারের সমালোচনা করা যাচ্ছে, আমার ইচ্ছে মতো মত প্রকাশ করতে পারছি, এটাই আমাদের একটা বড় অর্জন। যে অর্জনটা ছিল না, তো আজকে আমরা তো অন্তত আমাদের মতামত প্রকাশ করতে পারছি, কথা বলতে পারছি, সমালোচনা করতে পারছি। ইনশাল্লাহ আস্তে আস্তে ধীরে ধীরে আমি মনে করি সব কিছুই বাস্তবায়ন হবে। এই কথাটা সবাই জানেন যে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা অনেক কঠিন। তো আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, গণতন্ত্র অর্জন করেছি, সেটাকে আমার এই জুলাই যোদ্ধারা অতন্দ্র প্রহরী হয়ে সারা জীবন পাহারা দিবে বলে আমি বিশ্বাস করি।
3: বক্তব্য রাখেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, ডিআইজি, খুলনা রেঞ্জ।
14: আমরা এক ঐতিহাসিক মুহূর্তে এখানে সমবেত হয়েছি। আমাদের ক্যালেন্ডারে তারিখ জ্বলজ্বল করে জ্বলছে, একটি হচ্ছে 16 জুলাই, আর একটি 5 আগস্ট। একটি আমাদের বেদনার, প্রতিবাদের এবং আত্মত্যাগের দিন, অন্যটি হচ্ছে আমাদের চূড়ান্ত বিজয়ের দিন। বর্তমানে এই দিনগুলোকে যথাক্রমে জুলাই শহীদ দিবস এবং জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসাবে জাতীয় স্বীকৃতি দেওয়া হয়েছে। আপনারা জানেন কোটা সংস্কারের যে যৌক্তিক দাবি নিয়ে শুরু হওয়া আন্দোলন, এটার আসলে টার্নিং পয়েন্টটাই ছিল 16 জুলাই। এই দিনে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু ছাইদ বুক পেতে দিয়েছিলেন বুলেটের সামনে। তিনি প্রমাণ করেছিলেন অন্যায় ও শোষণের বিরুদ্ধে দেশের তরুণ প্রজন্ম কখনোই মাথা নত করেন। শুধু আবু ছাইদ নয়, 16 জুলাইয়ের পর সারা দেশে ঝরে যায় শত শত তাজা প্রাণ। তাই 16 জুলাই কেবল একটি তারিখ নয়, এটি হলো অবিচার অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর একটা প্রতীক। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় প্রতিটি অর্জনের পিছনেই থাকে আসলে রক্ত ভেজা একটা ইতিহাস। তবে মনে রাখতে হবে স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা অনেক বেশি কঠিন। আমাদের তরুণ সমাজ যেভাবে রাজপথে জীবন বাজি রেখে দেশকে স্বৈরাচার মুক্ত করেছে, ঠিক তেমনি ভাবে তাদের মেধা শ্রম দিয়ে দেশ গঠনেও একই ভূমিকা পালন করতে হবে।
3: প্রধান অতিথির বক্তব্য রাখেন আমির এজাজ খান, মাননীয় সংসদ সদস্য, খুলনা এক।
15: আমি এখানে কথা বলতে পারছি, আপনারা কথা বলতে পারছেন, এটা তো গণতন্ত্র, এটা তো ছিল না। আমরা কি 17 বছরে এইভাবে আলোচনা করতে পেরেছি? 17 বছরে কি আমরা একটা মিছিল করতে পেরেছি? 17 বছরে কি আমরা একসাথে একত্রিত হতে পেরেছি? আমরা কিছুই পারি নাই। আমাদের উপরে অত্যাচার, নির্যাতন, গায়েবী মামলা, খুন, গুম, জেল। আমি লাস্ট যখন 24 সালে সাজানো পাতানো নির্বাচন শেখ হাসিনা বলল, আমি ওই সময় কিন্তু জেলখানায়, আমি 4 মাসের অধিক জেলে ছিলাম। ঢাকার বিচারপতি ভবন ভাঙার মামলা, পল্টন থানা ভাঙলার মামলা, পুলিশের গাড়ি পোড়ানোর মামলা, একবার কেরানীগঞ্জে নিয়ে যায় খুলনা থেকে, আর একবার কাশিমপুর নিয়ে যায়। সেই দুর্বিষহ যন্ত্রণা থেকে আল্লাহ আমাকে রেহাই করেছেন এই ছাত্র এবং জনতার গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে। আমি কৃতজ্ঞতা ভরে তাদের স্মরণ করি, যে সকল শহীদরা আত্মহতির মধ্য দিয়ে বাংলাদেশের এই গণতন্ত্র, এই গণ অভ্যুত্থান ঘটিয়েছেন। সেই সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। মহান রব্বুল আলামিন যেন তাদেরকে বেহেশতের সব থেকে উৎকৃষ্ট মকাম জান্নাতুল ফেরদাউস দান করে। যারা আহত রয়েছেন, পঙ্গু রয়েছেন, আল্লাহ যেন তাদেরকে দ্রুত সুস্থ করে। আমি আপনাদেরকে কথা দিতে চাই, যারা শহীদ হয়েছেন তাদের প্রাপ্য শতভাগ তারা পাবে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, যারা আহত হয়েছেন তাদের ক্যাটাগরি করা হয়েছে ক খ গ করে, তারা প্রতি মাসে ভাতা পাবেন। আইন করা হয়েছে জুলাই যোদ্ধাদের অবমাননা করে বর্তমান সরকার, গণতান্ত্রিক সরকার কখনোই তাদের পাশ কাটিয়ে যাবে না। যতদিন বাংলাদেশ থাকবে অবশ্যই জুলাই যোদ্ধাদের মনে রাখবে এই সরকার জনবান্ধব সরকার, এই সরকার জনগণের সরকার, এই সরকার জনগণ ভোট দিয়ে এই সরকার নির্বাচিত করেছেন। আমরা আপনাদের পাশে আছি, আমরা আপনাদের পাশে ছিলাম যখন আপনারা জুলাই আগস্ট বিপ্লব করছিলেন, মিছিল করছিলেন, আমরা সর্বোত্তভাবে আপনাদের সহযোগিতা করেছি। মন খুলে বক্তব্য রেখেছেন, তাদের আশা যেন আমরা যথাযথভাবে আমরা পালন করতে পারি। তারা যে আশা করেন, আমরা সেই আশা যেন যথাযোগ্য মর্যাদায় আমরা তাদের আশা পূরণ করতে পারি।
3: সভাপতির বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার খুলনা মোহাম্মদ আব্দুল্লাহ হারুন।
16: গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সকল শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের, যাদের চরম ত্যাগ ও রক্তের বিনিময়ে আমরা পেয়েছি এক নতুন বাংলাদেশ। তাদের আত্মত্যাগ আমাদের ন্যায়, মানবিকতা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং বৈষম্যহীন সমাজ বিনির্মাণ এবং দেশের কল্যাণে নিবেদিত থাকার প্রেরণা যোগায়। শহীদদের আত্মত্যাগ কেবল ইতিহাসের একটি অধ্যায় নয়, এটি আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ নির্মাণের এক মূল্যবান শিক্ষা। জুলাই গণ অভ্যুত্থান ছিল গণতন্ত্র ও ন্যায় বিচার নিশ্চিত করার আন্দোলন, দীর্ঘ 16 বছরের গুম খুম হত্যা বৈষম্যের বিরুদ্ধে এক আন্দোলনের ফসল। যাতে অংশ নিয়েছিল দেশের ছাত্র, জনতা, কৃষক, শ্রমিক, মজুর, গৃহিণী, এমনকি শিশু বাবার সঙ্গে হাজির হয়েছিল মুক্তির মিছিল। যে মিছিলে বলি হয়েছে অজস্র তাজা প্রাণ, অনেকেই হারিয়েছেন চোখ পান অথবা সারা জীবনের মতো বিসর্জন দিয়েছেন স্বাভাবিক। এই গণতান্ত্রিক অগ্রযাত্রা শিকড় থেকে তুলে আনা প্রান্তিক মানুষের কল্যাণে শুরু করা এক বিশাল কর্মযজ্ঞ। সবকিছুই হতো না যদি জুলাই না আসে। জুলাই আমাদের দিয়েছে নতুন দিনের প্রেরণা, কল্যাণ রাষ্ট্র গঠনের এক সূত্র, তাদের প্রতি প্রকৃত সম্মান প্রদর্শন সর্বোত্তম উপায় হল এমন একটি সমাজ গড়ে তোলা যেখানে আইনের শাসন, ন্যায় বিচার, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্প্রীতি, বৈষম্যহীনতা এবং মানবিক মূল্যবোধ সমুন্নত থাকবে। রাষ্ট্রের উন্নয়ন তখনই অর্থবহ হবে যখন তার সুফল সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছাবে এবং সবাই সমান মর্যাদা ও সুযোগ লাভ করবে।
3: আলোচনা শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
17: রব্বুল আলামিন জুলাই শহীদ দিবসের শুভ মাহেন্দ্রক্ষণে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি সকল বীর শহীদদের, যারা এদেশের মানুষের অধিকার, ন্যায় বিচার এবং কল্যাণের আকাঙ্ক্ষায় নিজেদের জীবনকে বাজি রেখে শাহাদাত বরণ করেছেন। তাদের ভুল ত্রুটি ক্ষমা করে মাহবুব গো মেহরবানি করে শাহাদাতের মর্যাদায় তাদেরকে আপনি সমাসীন করে দেন। রব্বুল আলামিন শোক সন্তপ্ত পরিবারকে সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, এই জুলাই আন্দোলনে আহত ও পঙ্গুত্ব বরণকারীদের মেহরবানি করে আপনি শেফায়ে কামেলা দ্রুত সুস্থতার নিয়ামত দান করেন। ইয়া আল্লাহ, আমাদের এই জন্মভূমি বাংলাদেশকে শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধির পথে পরিচালিত করেন। ইয়া আল্লাহ, এদেশ থেকে সকল প্রকার অন্যায়, অবিচার, চোরাকারবারি, কালোবাজারি, সন্ত্রাসী, উগ্রবাদী, জঙ্গিবাদী, অদেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের সকল ষড়যন্ত্রকে মেহরবানি করে নস্যাত করে দেন। ইয়া আল্লাহ, সকল প্রশাসনিক ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উপস্থিত সকল প্রকার সুধীবৃন্দদের সুস্বাস্থ্য নেক হায়াত কামনা করছি, মেহরবানি করে আপনি কবুল করে নেন। রব্বুল আলামিন আমাদের সকলের এই নেক দোয়াগুলিকে আপনি কবুল করে নেন এবং আমাদের অন্তর থেকে সকল প্রকার হিংসা, বিদ্বেষ, পরশ্রী কাতরতা, পরনিন্দা পরিহার করে সম্প্রীতির অপূর্ব বন্ধনে আবদ্ধ হয়ে এদেশের অগ্রযাত্রায় সামিল হওয়ার তৌফিক দান করেন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।
3: সাপ্তাহিক ঘটনাবলীর উপর ভিত্তি করে বেতার বিবরণী পরিক্রমা শেষ হলো। ধারা বর্ণনা শেখ মঞ্জুর ইমাওলা, বহিরাঙ্গন অনুষ্ঠান বাণীবদ্ধকরণ, গ্রন্থনা ও সম্পাদনা মোহাম্মদ রেজাউল হক, তত্ত্বাবধানে রিপন কুমার ভদ্র এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা।

শ্রোতা বন্ধু, আপনারা পরিক্রমা শুনলেন, সাপ্তাহিক ঘটনাবলীর উপর বেতার বিবরণী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটার ব্যান্ডে, অর্থাৎ 558 কিলোহার্সে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে। এছাড়াও পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের সকল অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমে। শ্রোতাবন্ধু, অধিবেশনের এ পালার অনুষ্ঠান ঘোষণায় রয়েছি আমি SM শাহরুজ্জামান। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন শারমিন মিমি। প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন শেখ আমির হোসেন এবং প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ আতাউর রহমান গাজী। শ্রোতাবন্ধুরা, পুরোটা সময় জুড়ে অনুষ্ঠানে সারথি হয়ে রয়েছেন আপনারা। বাংলাদেশ বেতার খুলনা, একটি ঘোষণা। আগামী 27 জুলাই সোমবার বিকেল 4টায় বাংলাদেশ আর্মি স্টেডিয়াম নতুন করে স্পোর্টস 2025-26 সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটার ব্যান্ডে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে। এছাড়াও বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে শুনতে পাবেন এই অনুষ্ঠানটি। অনুষ্ঠান সম্পর্কিত আরও একটি ঘোষণা। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আগামী 25-26 জুলাই 2026 তারিখে নব থিয়েটার ঢাকায় 2 দিনব্যাপী বায়োটেকনোলজি ইলেকট্রনিক্স AI অ্যান্ড রোবোটিক্স BEAR সুমিতের 2026 অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে 25 জুলাই 2026 তারিখ শনিবার সকাল 10টায় নব থিয়েটার বিজয় সরণী তেজগাঁও ঢাকায় অনুষ্ঠেয় BEAR সুমিত 2026 উদ্বোধন অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটার ব্যান্ডে, অর্থাৎ 558 কিলোহার্সে, একই সাথে FM 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমে। বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র শিক্ষা তথ্য বিনোদন নিয়ে রয়েছে সবসময় আপনার পাশে। শ্রোতা বন্ধু, আপনি বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র অনুষ্ঠান শুনুন, শিক্ষা তথ্য বিনোদনে নিজেকে সমৃদ্ধ করুন, আপনার সমৃদ্ধি আমাদের কাম্য। চলছে বর্ষা মৌসুম, ঝুম বৃষ্টিতে প্রকৃতি নিশ্চয়ই অনেক ভালো লাগছে, আর এই প্রকৃতিকে সুসজ্জিত করতে আপনার কিন্তু অনেক অবদান আপনি রাখতে পারেন। যেভাবে, অবশ্যই পরিবেশ সুরক্ষায় গাছ লাগিয়ে, গাছ লাগান পরিবেশ বাঁচান, এই স্লোগানকে কিন্তু ধারণ করতে হবে এবং এই স্লোগান অনুযায়ী আপনাকে অবশ্যই বর্ষা ও মৌসুমে পতিত জমিতে আপনি চাইলেই আপনার পছন্দের ফলজ, বনজ, ঔষধি যে কোনো প্রকারের গাছ কিন্তু আপনি লাগাতে পারেন। আর সেই গাছ একটি সময় দেখা যাবে আপনার উপকারে আসছে। ফলজ গাছ থেকে আপনি ফল পেতে পারেন, বনজ গাছ থেকে কিন্তু আপনি কাঠ বিক্রির মাধ্যমে লাভবান হতে পারেন, আর ঔষধি গাছ থেকে আপনি রোগ নির্মূল করার ঔষধ পেতে পারেন। তাই বলবো, পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে যেমন আপনি অবদান রাখছেন, ঠিক তেমনি আপনি আপনার সুরক্ষায়ও কিন্তু নিজেকে নিয়োজিত রাখতে পারছেন। আপনার সুস্বাস্থ্য এবং সুরক্ষা যেমন আমাদের প্রত্যাশা, ঠিক তেমনি অপরের সুস্বাস্থ্য রক্ষা, পরিবেশ সুরক্ষাও আপনার দায়িত্ব। আসুন না আমরা সকলে মিলে আগামীতে একটি সুস্থ সুন্দর পরিবেশ, সুস্থ পৃথিবী আগামী প্রজন্মকে উপহার দিই এবং এই প্রজন্মের সকলকে এই বিষয়টি উপলব্ধি করতে শেখাই। রয়েছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের সাথে। বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রয়েছে আপনাদের জন্য। অনুষ্ঠান ঘোষণায় এই মুহূর্তে রয়েছে SM শাহরুজ্জামান। শ্রোতা বন্ধু, অনুষ্ঠান সংক্রান্ত আরও একটি ঘোষণা জানিয়ে দিতে চাই এই মুহূর্তে। আগামী 26 জুলাই 2026 তারিখ রবিবার বেলা 2:30
শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনমূলক প্রচার কার্যক্রমের আওতায় শিশুদের পানিতে ডুবে যাওয়ার ক্ষেত্রে সচেতনতা ও প্রাথমিক চিকিৎসায় করণীয় বিষয়ক একটি ফোন ইন অনুষ্ঠিত হবে। প্রিয়শ্রোতা, আপনারা 01974121970 নম্বরে ফোন করে আপনার মূল্যবান যে কোনো মতামত এবং প্রশ্ন উত্তর করতে পারেন অনুষ্ঠানটি সরাসরি যুক্ত হয়ে। অনুষ্ঠান সংক্রান্ত বিশেষ ঘোষণাটি শুনলেন। শিক্ষা হচ্ছে মনের চোখ, শেষ চোখের দেখা কখনো ভুল হয় না। আপনি শিক্ষিত, আপনি জাতির কাছে ঋণী, তাই অপরকে শিক্ষিত করেও কিছুটা হলে আপনার ঋণ পরিশোধ করুন। সম্রাট নেপোলিয়ন বলেছিলেন, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব। তাই শিক্ষিত জাতি গড়ে তোলার পেছনে মায়ের ভূমিকা অপরিসীম। আমরা প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনার পূর্বেই কিন্তু প্রাথমিক যে শিক্ষা গ্রহণ করি তা কিন্তু আমার মায়ের থেকে। এমনকি বাচ্চা অনেক ক্ষেত্রে মায়ের গর্ভ থেকেই অনেক কিছু শিখে আসে মায়ের চালচলনের মাধ্যমে। তাই অবশ্যই একজন মাকে সন্তান সম্ভবা যখনই হবে অধিক যত্নশীল রাখতে হবে, এবং এই কারণে যে তার মাধ্যমেই পরবর্তী প্রজন্ম আসছে এবং সুস্থ সুন্দরভাবে শিশু যেন বেড়ে উঠতে পারে তেমন পরিবেশ কিন্তু আমাদেরকে নিশ্চিত করতে হবে। তাই আমি আপনি সকলে আসুন এই বিষয়টি বিবেচনা করি। বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধু, মোহাম্মদই আমাদেরকে চিনিয়েছেন স্রষ্টাকে। মহান আল্লাহ তাআলার করুণা ধারায় সিক্ত হতে তিনি সাহায্য করেছেন। দুনিয়াতে সৎ, সাহসী এবং নির্ভীকভাবে পথ চলার শক্তি তিনি যুগিয়েছেন। আপনাদের জন্য এই মুহূর্তে রয়েছে নাতি রাসুল। শুনবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচনায় হারুন আর রশিদের কণ্ঠে।

0: মহান আল্লাহ পাকের শানে হামদ শুনলেন মোহাম্মদ গোলাম মুস্তাফার কথায় খালিদ হোসেনের কণ্ঠে। বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটার ব্যান্ডে, অর্থাৎ 558 কিলো হার্সে। একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে। এছাড়াও পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ইন্টারনেটের কল্যাণে আপনারা আমাদের সকল আয়োজন শুনছেন বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমে। তোমরা কখনোই এমন সব বিষয়ে ঈর্ষান্বিত হো না যা আল্লাহ তাআলা তোমার চেয়ে অপরকে বেশি দিয়েছেন। দুনিয়াতে এমনভাবে বসবাস করো যেন তুমি প্রবাসী কিংবা পথিক। সম্মানজনকভাবে যা উপার্জন করেছ তা হতেই তোমরা দান করো। আল কোরআন, বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী প্রচারিত হচ্ছে পবিত্র মাগরিবের নামাজের আজান এবং দোয়া।
1: আল্লাহু আকবার, আল্লাহ

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة، آت محمدا الوسيلة والفضيلة، وابعثه مقاما محمودا الذي وعدته، إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: সমস্ত জমিনই তোমার জন্য মসজিদ, যখনই নামাজের সময় হবে তখনই নামাজ পড়বে। আল হাদিস, বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতাবন্ধু, আপনারা শুনছেন অর্থাৎ উপভোগ করছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান, যা আপনাদের জন্যই। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের শ্রেষ্ঠতম পুরুষ। তার নির্দেশিত পথে আমরা চলতে চাই, তার আদর্শ ধারণ করতে চাই। হ্যাঁ শ্রোতা বন্ধু, এই মুহূর্তে আপনাদের জন্য রয়েছে নাতে রাসুল স্বরচিত, শিল্পী মাহমুদুন নবী।
3: অরভূমির গুলবাগিচায় ফুটলো একটি ফুল,

0: ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হবে।
1: আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৭টা, বাংলাদেশ বেতার খুলনা। খবর পড়ছি ইরামনি মণ্ডল। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, সুপেয় পানির সংকট নিরসনে সরকার কাজ করছে। উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাঙ্ক পৌঁছে দেওয়া হবে। এর পাশাপাশি সুপেয় পানির চাহিদা পূরণে এলাকার সকল সরকারি পুকুর সংস্কার করা হবে। পুকুরগুলো সুপেয় পানির আধারে পরিণত করা হবে। সংস্কার করা পুকুরে কেউ মাছ চাষ করতে পারবে না। তিনি আজ বাগেরহাটের রামপাল উপজেলা চত্বরে অসহায় দরিদ্রদের মাঝে রেইন ওয়াটার হারভেস্টিং ট্যাঙ্কি প্রদানকালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, মোংলা ও রামপালের মানুষের বেকারত্ব দূর করার জন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে, তবে শুধু সরকারের দিকে তাকিয়ে থাকলে হবে না। শিক্ষার্থী ও যুবকদের আত্মকর্মসংস্থানের জন্য নিজেদের দক্ষ করে তুলতে হবে। তিনি এই অঞ্চলকে মাদকমুক্ত করার জন্য সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান। রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতিত্বে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী ও উপজেলা বিএনপি সভাপতি হাফিজুর রহমান তুহিন সহ উপকারভোগীরা এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আজ ৮২ জন দরিদ্রের মাঝে ট্যাঙ্কি বিতরণ করা হয়। পর্যায়ক্রমে মোংলা ও রামপাল উপজেলায় ৩০০০ পানির ট্যাঙ্ক বিতরণ করা হবে। উৎসবমুখর পরিবেশে প্রাক্তন শিক্ষার্থী সম্মেলন ২০২৬ আজ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে পবিত্র কোরআন তেলাওয়াত এবং অত্র বিশ্ববিদ্যালয়ের প্রয়াত শিক্ষক ও শিক্ষার্থীদের রুহের মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ এবং কুয়েটের সার্বিক উন্নতি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদ বক্তৃতায় দায়িত্ব গ্রহণের পর কুয়েটে গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং গবেষণা একাডেমিক ক্ষেত্রে অর্জিত অগ্রগতির চিত্র তুলে ধরেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা এবং কুয়েটকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে গৃহীত বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন। প্রাক্তন শিক্ষার্থীরা কুয়েটকে বিশ্বমানের শিক্ষা, গবেষণা ও শিক্ষার্থীবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে তাদের অভিজ্ঞতা, মেধা ও সামর্থ্য দিয়ে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। এ সম্মেলনে কুয়েটের বিভিন্ন ব্যাচের প্রায় ৬ জন প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক আরও সুদৃঢ় করা, তাদের অভিজ্ঞতা ও দক্ষতাকে কুয়েটের ভবিষ্যৎ উন্নয়নে কাজে লাগানো এবং বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় প্রাক্তন শিক্ষার্থীদের আরও সম্পৃক্ত করার লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়। বাগেরহাট শহরের সোনাতলা এলাকায় আজ একটি বেসরকারি হাসপাতালের উদ্বোধন করা হয়। সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাত এতে অতিথি হিসেবে উদ্বোধন করেন। বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার অসীম কুমার সমাদ্দার, বাগেরহাট ইসলামী হসপিটালের চেয়ারম্যান অধ্যাপক মুজিবুর রহমান সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান আজ জোড়া গেটস্থ প্রেমকানন অঙ্গনে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মিস হুরে জান্নাত এতে প্রধান অতিথি এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার উত্তর সুদর্শন কুমার রায়, ইস্কন খুলনার প্রধান উপদেষ্টা ডক্টর তপচৈতন্য ব্রহ্মচারী ও ইস্কন খুলনা বিভাগীয় সভাপতি গৌরেশ্বর নিমাই দাস ব্রহ্মচারী সম্মানিত অতিথি ছিলেন। খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল হালদার এবং সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুণ্ডু সহ ভক্তবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। মহানগর পূজা উদযাপন পরিষদ এর আয়োজন করে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবি পরিচালিত এসএসসি প্রোগ্রাম ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন ক্লাস আজ যশোরের মধুসূদন তারাপ্রসন্ন বালিকা বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। যশোর আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক শেখ সোহেল আহমেদ এতে প্রধান অতিথি ছিলেন। প্রধান শিক্ষক ও প্রকল্প সমন্বয়কারী সভাপতিত্বে শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বেনাপোল পৌর বিএনপির উদ্যোগে আজ পৌর গেট থেকে বেনাপোল পোর্ট থানা পর্যন্ত রাস্তার দুপাশের শতাধিক ফলদ বৃক্ষরোপণের মধ্য দিয়ে আজ বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি প্রধান অতিথি হিসেবে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সহ পৌর বিএনপির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। খেলার খবর, ফুটবল। ঝিনাইদহের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে জেলা পরিষদ প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে প্রথম সেমিফাইনাল খেলায় আজ ঝিনাইদহ জেলা একাদশ ৩-২ গোলে কুষ্টিয়া জেলা একাদশকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। এদিকে মাগুরার মোহাম্মদপুর উপজেলার বেরোইল পলিতা সুন্দরবন ক্লাব মাঠে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় আজ গঙ্গারামপুর একাদশ ৩-২ গোলে পানিঘাটা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। কাবাডি। মাগুরার মোহাম্মদপুর উপজেলার কাশীপুর সিন্দাইল বলফিল্ড মাঠে মাদক বিরোধী কাবাডি টুর্নামেন্টের আজকের খেলায় পুলুম একাদশ ৪২-৩৮ পয়েন্টে সীমাখালী একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে

0: দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শুনবেন।
2: রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
3: মাঠে
4: মনে কাম করতেছিল,
3: বকুলির
5: বিষয়টা আমি কই, বকুলির বিষয়টা আমি কই, ছাতিও ঠিকই নিয়েছিল। আবার কি কামের জন্য যিনি ঘরে গেছিল, যায় ছাতিটা বুলে
4: বুইলা থুই আইছে।
3: আরে বাবু, আর কইও না ওই কথা, তো অর্ধেক তো সেই জন্য নিতে পারছি থেকে আসতে, আর ওই যে অর্ধেক তো ওই যে বুঝে
4: যায়। আবার শোনো রাজা ভাই,
6: একটু মুসো গার বেশি জ্বর আসতে পারে,
4: ওই যে মাঠেও তো কাম করন লাগে, বেশি বৃষ্টি হইতেছে না?
3: আরে ওরে তো মেলা কিছু
4: যার যার যে
5: ফসল গেছিল মাঠে, ওই যে অতি বৃষ্টি হইতেছে না, ওই মাঠ পরিচর যা কি জানি কাজ করতে গেছিল,
6: অতিবৃষ্টিতে যে পানিটা জমে যায় গাছের যে অনেক ক্ষতি হয়ে যায়, এই জন্য করতে হবে কি, আমাদের গাছের পাশ দিয়ে সুন্দর নালা নর্দমা ড্রেন যারে কয় সেটা করে দিতে হবে, কেননা গাছের ঘরে যে পানি জমে যায়
4: তা তো পয়সাই যায়,
6: পয়সা যাবে গাছটা এটা সহ্য করতে
3: পারে। বেশি পানি হলে মাটি নরম হয়ে যায় না, গাছের গোড়া নরম হয়ে যায়, তখন পড়ি যায়, তখন তাক তুলিয়ে ফি ঢোকা দেয় অনেক দিয়ে বাঁধি দেয় অনেক দিয়ে কোন একটা লাঠির সাথে, তারপরে মনে করো যে ফির ওই যে গাছের পাতা পুঁতে পচি যায়, কি কি হয় গাছের ডাল ভাঙ্গি যায়, ওগুলা আবার ছাটি ছুটিয়ে আবার পরিষ্কার
6: পরিষ্কার করে,
3: তাহলে আবার ক্ষতি আরো বেশি।
4: আবার যেসব ফসল পাইকে গেছে না সেগুলা কাইটা ঘরে আনন লাগবো তাড়াতাড়ি, দুই বা না যায়।
5: দেখো এই যে আমরা কিন্তু অনেক কিছু মোটামুটি ভাবে জানি, তাহলে আসো আমরা তাহলে কৃষিজীবী ভাই বোনকে একটু খবর নিয়ে নিই অতিবৃষ্টির মধ্যে। কৃষিজীবী ভাই বোনেরা, আপনারা যারা আমাকে আসো শুনতেছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইরে আমাদের দেশ আমার মাটি আমার পরিবারের পক্ষ থেকে জানাই অনেক অনেক প্রীতি আর
4: শুভেচ্ছা।
5: তো আপনারাও এই যে বৃষ্টিতে আশা করি যে আপনাদের এই মাঠের যে ফসলের যে করণীয় কাজগুলি আশা করি আপনারা সেগুলি করতেছেন, তো আসেন আপনাকে সবাই নিয়ে আমরা আজকের আসরের কাজটা আরম্ভ করি, কি কও? তো আসরে শুনো, আসরে একটা বিষয়টা হলো আমরা আমন ধান করি তো না, আমন ধান তো চিনি সবাই, চাষ করি কৃষক মানুষ আমরা আমন ধান চিনি সবাই। তো এই আমন ধানের বীজ শোধনের উপকারিতা, এই আমন ধানের বীজটা শোধন করা যায় উপকারিতা কি এটার, আর হলো
3: মানে শোধন করিয়ে,
5: হ্যাঁ শোধন
3: রোপণ করালে,
5: হ্যাঁ শোধন উপকারিতা ও বীজ শোধন পদ্ধতি
4: যেন ভালো সারা হয়।
5: এই যে তুমি জোরে নেবো একটু, কি জানি মনে করলো কি জানি চিন্তা, তোমার চিন্তাটা দূর করতেছি,
4: ভালো করে শুনে নি,
5: এই বিষয়ে একটা আলোচনা আছে, আমরা আলোচনাটা শুনি।
4: আচ্ছা শুনি,
7: আমাদের মাঝে আজকে উপস্থিত রয়েছেন ডক্টর রিপন কুমার শিকদার, ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর, পার্টনার বিএডিসি সেচ ভবন, বিএডিসি ঢাকা। আজ আমরা তার কাছ থেকে জানব আমন ধানের বীজ শোধনের উপকারিতা এবং শোধন পদ্ধতি সম্পর্কে। আমরা শুরুতেই জানতে চাই, বীজ শোধন বলতে আসলে আমরা কি বুঝি?
8: আসলে বীজ শোধনটা কি, কেন আমরা করব, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তো বীজ শোধন হচ্ছে বীজের বাইরে অথবা বীজের মধ্যে অতি ক্ষুদ্রাকারে জীবকণা থাকে সেটার হাত থেকে রক্ষা পাওয়ার একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া। বীজ শোধন করা হলে অতি ক্ষুদ্র জীবাণুর হাত থেকে বীজ ও চারাগাছকে রক্ষা করা সম্ভব হবে। পাশাপাশি বীজ শোধন করে যদি আমরা ফসল লাগাই সেক্ষেত্রে গাছের সার্বিক বৃদ্ধি অব্যাহত থাকবে এবং ফসলের উৎপাদনও বাড়বে।
7: আমন ধানের বীজ শোধন সম্পর্কে আজকে আমরা আপনার কাছ থেকে শুনছিলাম। এই আমন ধানের বীজ শোধনের উপকারিতাগুলো সম্পর্কে যদি বলতেন।
8: অবশ্যই, শুধু আমন ধান না, সকল ধানের বা সকল ফসলের বীজই যদি আমরা শোধন করে জমিতে রোপণ করতে পারি তাহলে অনেক উপকারিতা আছে। তো আমি এখানে কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা তুলে ধরতে চাই। কৃষিক্ষেত্রে সফলতা অর্জনের জন্য বীজ শোধনকে এখন অনেক গুরুত্ব দেওয়া হচ্ছে। যেমন আমরা যদি বীজ শোধন করি তাহলে বীজ শোধনের কারণে বীজবাহিত যে সমস্ত রোগ আছে, মাটিজাত রোগ এবং পাতায় জমে থাকা বিভিন্ন রোগ, এই রোগগুলি বীজকে রক্ষা করে। সুতরাং বলা যাচ্ছে যে রোগাক্রান্ত বীজ বপন করলে সম্পূর্ণ ফসল নষ্ট হতে পারে, সেখানে আমরা বীজ শোধনের মাধ্যমে সেটাকে সম্পূর্ণভাবে ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারি। পাশাপাশি আমরা পোকামাকড়কে নিয়ন্ত্রণ করতে পারি, কারণ আমরা জানি বীজের মধ্যে নানা রকম পোকা লুকিয়ে থাকে, সেই পোকাগুলো, এবং তারা ডিমও পারে বীজের মধ্যে। সো বীজ শোধন প্রক্রিয়ায় আমরা সেগুলিকে দূরে সরিয়ে রাখতে পারি। পাশাপাশি আমাদের জমিতে অনেক আগাছা হয়ে থাকে, সেই আগাছাগুলোকেও আমরা বীজ শোধন প্রক্রিয়ার মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারি। এবং একটি মজার বিষয় হচ্ছে, আমরা কেন এত সমস্ত কিছু করতে যাব, আলটিমেটলি হচ্ছে আমরা ফলনটা বৃদ্ধি করতে পারি। বীজ শোধনের মাধ্যমে আমরা উচ্চ ফলন পেতে পারি এবং বীজের গুণগত মানও উন্নত করতে পারি। এবং এখন খুব বেশি আলোচিত একটা বিষয় হচ্ছে আমাদের পরিবেশ নিয়ে। আমরা বিভিন্ন রাসায়নিক দ্রব্য ব্যবহার করে থাকি, বিভিন্ন রাসায়নিক দ্রব্য ব্যবহার করার ফলে আমাদের পরিবেশ দূষিত হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা বীজ শোধনের মাধ্যমে যদি জৈবভাবে আমরা বীজ শোধনটা করতে পারি তাহলে রাসায়নিক পদার্থ ব্যবহার না করার ফলে যে বিষয়গুলো আসবে সেটা থেকে আমরা পরিবেশকে রক্ষা করতে পারবো। সর্বোপরি কৃষক ভাইরা লাভবান হবেন এবং তাদের ফলন বৃদ্ধি পাবে, আয় বৃদ্ধি পাবে।
7: অনেকগুলো বিষয় আপনি উল্লেখ করলেন, অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য দিলেন। এখন আমরা জানতে চাইব চাষি ভাইয়েরা এই যে বীজ শোধন করবেন কি কি পদ্ধতি তারা ব্যবহার করবেন।
8: আমি আগে প্রথমে কয়েকটি পদ্ধতির নাম উল্লেখ করি। একটা ভেজা পদ্ধতিতে বীজ শোধন করা যেতে পারে, একটা শুষ্ক পদ্ধতিতে, আর একটা হচ্ছে বীজের উপরে কোটিং, মানে বীজকে প্রলেপন দিয়ে বীজ শোধন করা যেতে পারে, আর একটা হচ্ছে বায়োকন্ট্রোল বা জৈবিকভাবে বীজকে কোটিং করার মাধ্যমে আমরা বীজ শোধন করতে পারি। যেমন ভেজা বীজ শোধন পদ্ধতিতে আমরা কি করতে হবে, বীজকে 24 ঘন্টা বা একদিন পানিতে ভিজিয়ে রাখতে হবে। এরপর থিরাম বা কার্বন ডাজিম, এই গ্রুপের যে সমস্ত রাসায়নিক পদার্থ আছে সেগুলি দিয়ে 30 মিনিট বীজকে ভিজিয়ে রাখতে হবে। তবে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, 0.2% কার্বন ডাজিম ইউজ করতে হবে। তো এখানে পদ্ধতিটা কি, বীজকে 24 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, কার্বন ডাজিমের 0.2% দ্রবণ তৈরি করে নিতে হবে, অতপর ভেজা বীজকে ওই দ্রবণের মধ্যে 30 মিনিট ডুবিয়ে রাখতে হবে, পরিশেষে বীজকে শুকিয়ে ফেলতে হবে। আর একটা পদ্ধতি আছে বীজকে প্রলেপন বা সিডকে কোটিং করা। এই ক্ষেত্রে আমরা থিরাম এবং কার্বন ডাজিম একসাথে মিশ্রিত করে প্রলেপ প্রদান করতে পারি। এখানকার নিয়মটা কি হবে, প্রতি 10 কেজি বীজের জন্য 8 থেকে 10 গ্রাম থিরাম বা কার্বন ডাজিম ইউজ করতে হবে। আরেকটা আছে যেটা জৈবিক পদ্ধতি, এবং আমরা এখন আমরা কৃষি বিশেষজ্ঞগণ আমরা এই পদ্ধতিটাকেই বেশি সাজেস্ট করে থাকি, সেটা হচ্ছে বায়োকন্ট্রোল পদ্ধতি। কারণ এই পদ্ধতিতে পরিবেশের ক্ষতি খুবই কম হচ্ছে এবং হচ্ছে না বললেই চলে। তো এই ক্ষেত্রে আমরা কিছু মাইক্রো অর্গানিজম বা জীবাণু ব্যবহার করব, সেটা হচ্ছে ট্রাইকোডার্মা ভিরেডি বা সিউডোমোনাস ফ্লুরেসেন্স এর মতো জৈব নিয়ন্ত্রক এজেন্ট এখানে ব্যবহার করতে হবে। এগুলো আমরা কিভাবে ব্যবহার করব, প্রতি 10 কেজি বীজের জন্য 4 থেকে 5 গ্রাম ট্রাইকোডার্মা ভিরেডি অথবা সিউডোমোনাস ফ্লুরেসেন্স ইউজ করতে পারি। পাশাপাশি আমাদের গ্রামে অনেকগুলো বীজ শোধন পদ্ধতি প্রচলিত আছে, সেটা হচ্ছে নিম পাতা ব্যবহার করা হয়, বাসক পাতা ব্যবহার করা হয়, নিশিন্দা পাতা ব্যবহার করা হয়, আমরা সেগুলো ইউজ করেও বীজ শোধন করতে পারি। তবে বর্তমানে আরেকটি কেমিক্যাল বা আরেকটি রাসায়নিক পদার্থ খুব বেশি ব্যবহৃত হচ্ছে বিভিন্ন লেভেলিং, তো সেটাকে আমি একটু পরিচিত করতে চাই আপনাদের মাধ্যমে। সেটা হচ্ছে ভিটাভ্যাক্স বা প্রোভ্যাক্স 200। এটা এক ধরনের ছত্রাকনাশক এবং এটা বীজের বিভিন্ন ছত্রাকজনিত রোগের আক্রমণ থেকে রক্ষা করে থাকে। এটার ব্যবহার পদ্ধতি সম্পর্কে একটু বলি। সেটা হচ্ছে প্রতি 10 কেজি বীজের জন্য 20 থেকে 25 গ্রাম ভিটাভ্যাক্স বা প্রোভ্যাক্স প্রয়োজন হয়। একটি পাত্রে প্রয়োজনীয় পরিমাণ পানি নিয়ে এই ভিটাভ্যাক্স 200 ভালো করে মিশিয়ে নিতে হবে পানিতে, অতপর পরিষ্কার বীজ এবং শুকনা বীজ বা ভেজা বীজ যেটা, সেটা ওই পানিতে ভিজিয়ে রাখতে হবে, অতপর বীজটাকে শুকিয়ে নিতে হবে, তারপর আমরা সেটা জমিতে রোপণ করতে পারি।
7: বীজ শোধনের নানা পদ্ধতি সম্পর্কে তো আমরা জানলাম, আর একটা বিষয় জানা খুব জরুরি মনে হচ্ছে, সেটা হচ্ছে বীজ শোধনের সময় কোন কোন বিষয়গুলোকে একটু বেশি গুরুত্ব দিতে হবে চাষি ভাইদের।
8: এটার বিষয়ে আমি একটু বলি, সেটা হচ্ছে সঠিক পদ্ধতি নির্বাচন করতে হবে। যেমন বীজের ধরন, রোগ ও পোকামাকড়ের উপর নির্ভর করে উপযুক্ত পদ্ধতি নির্বাচন করা গুরুত্বপূর্ণ। আবার চাষি ভাইয়েরা যখন বিভিন্ন রাসায়নিক দ্রব্য পানিতে মিশাচ্ছে বা বীজটাকে ডুবাচ্ছে পানিতে, সেক্ষেত্রে তাদের হাতে গ্লোভস পরতে হবে, মুখে মাস্ক পরতে হবে, নাইলে তাদের শারীরিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হতে পারে। সর্বোপরি বলা যায় যে প্রত্যেকটা প্যাকেটে যে কেমিক্যালটা আমরা কিনছি তার গায়ে একটা সতর্কবাণী লেখা থাকে বা একটা পদ্ধতি লেখা থাকে, ঠিক সেই পদ্ধতিগুলো অবশ্যই অনুসরণ করতে হবে। সর্বোপরি বিশোধনের সময় পরিবেশের ক্ষতি এড়িয়ে চলার চেষ্টা করতে হবে।
7: আপনাকে অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য।
3: গুরুত্বপূর্ণ বিষয়গুলো আবার আমরা ওটি আলোচনা করি।
5: তাহলে আসো আমরা
4: একটা গান শুনি ভাই। শোনাও
5: একটা গণ অভ্যুত্থানের গান শুনি। শিল্পী কে এম আবদুল্লাহ আল মুর্তুজা মহিন ও সঙ্গীরা গীতিকার এস এম নাসিরুদ্দিন, সুরকার মকসুদ জামিল মিন্টু। তা আসো আমরা গানটা শুনি।
4: আচ্ছা শুনি। আচ্ছা

0: হ্যাঁ, আমরা গণ অভ্যুত্থানের গানটা শুনলাম, খুব ভালো লাগলো। কি কথা,
1: অনেক ভালো লাগছে।
2: চেতনার গান
0: গানটা শুনলাম, তারপর আরেকটা বিষয় এখন আলোচনা শুনবো। এটা হলো কাঁঠালের গুরুত্ব ও বাণিজ্যিক সম্ভাবনা। আমরা তো খালি কাঁঠাল খাই, কিন্তু এটার গুরুত্বটা কি,
2: কাঁঠালের চলো বালকরা শুনি,
0: আর এর বাণিজ্যিক এটা কি সম্ভাবনাটা আছে, এ বিষয়ে একটা আলোচনা আছে। আসো আলোচনাটা শুনি আমরা।
2: আচ্ছা শুনি।
3: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের আসর থেকে। আজকের আসরে আমরা কথা বলব গ্রীষ্মকালীন চমৎকার একটি ফল কাঁঠাল নিয়ে। কাঁঠালের বহুবিধ ব্যবহার রয়েছে যা আমরা অনেকেই হয়তো জানি না, এবং এর গুরুত্ব কিন্তু বেশ রয়েছে। আর এই কাঁঠালের কিন্তু বাণিজ্যিক সম্ভাবনাও কম না। এই সব বিষয় নিয়ে কথা বলবো আজকের আসরে। আজকের আসরে এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে যুক্ত আছেন সেলিনা বেগম, উপপরিচালক প্রশিক্ষণ উইং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, আর তিনি কথা বলবেন কাঁঠালের গুরুত্ব এবং বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে। একেবারে শুরুতে আপনার কাছে জানতে চাইব, এই যে গ্রীষ্মকালীন ফল কাঁঠাল, এর পুষ্টিগুণ এবং উপকারিতা কি এ সম্পর্কে।
4: কাঁঠাল পুষ্টি সমৃদ্ধ ফল। এতে আছে থায়ামিন, রিবোফ্লাভিন, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, সোডিয়াম, জিঙ্ক এবং নায়াসিন সহ বিভিন্ন প্রকার পুষ্টি উপাদান। অন্যদিকে কাঁঠালে প্রচুর পরিমাণে আমিষ, শর্করা, ভিটামিন থাকায় তা আমাদের দেহের জন্য বিশেষ উপকারী। কাঁঠালে চর্বির পরিমাণ নিতান্তই কম। এ ফল খাওয়ার কারণে ওজন বৃদ্ধির আশঙ্কাও নেই। কাঁঠাল পটাশিয়ামের উৎকৃষ্ট উৎস। 100 গ্রাম কাঁঠালে পটাশিয়ামের পরিমাণ 303 মিলিগ্রাম। পটাশিয়াম আমাদের যে উচ্চ রক্তচাপ সেটা কমাতে সাহায্য করে। পাকা কাঁঠালে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। কাঁঠালের অন্যতম উপযোগিতা হল ভিটামিন সি। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আমাদের দাঁতের মাড়িকেও শক্তিশালী করে এই ভিটামিন সি।
3: এবার একটু জানতে চাইব, এই যে কাঁঠাল আমরা বলছি, কাঁঠালের জাত এবং এর চাষাবাদ নিয়মগুলো কি কি।
4: কাঁঠাল যৌগিক ফল, অর্থাৎ অনেকগুলো ফুলের সমন্বয়ে এর সৃষ্টি। রোপণের 7 থেকে 8 বছর পরেই ফল ধরা শুরু হয়, তবে সরষে গাছেই সবচেয়ে বেশি ফল ধরে। সাধারণত ডিসেম্বর থেকে মার্চের মধ্যে ফুল আসে। আর কাঁঠালের বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয়ে ময়মনসিংহ এর জার্মপ্লাজম সেন্টারে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এ পর্যন্ত 91টি জার্মপ্লাজম সংযোজিত হয়েছে। এছাড়া বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র এ পর্যন্ত বাড়িকাঁঠাল 1, বাড়িকাঁঠাল 2, বাড়িকাঁঠাল 3 নামে 3টি উচ্চ ফলনশীল জাত অবমুক্ত করেছে, এবং সর্বশেষ জাতটিতে অমৌসুমেও, অর্থাৎ অক্টোবর থেকে মে পর্যন্ত ফল পাওয়া যায়। যেহেতু এটা সিজনের বাইরে আবার নতুন করে হচ্ছে, তো এর প্রতি কিন্তু আমাদের বেশ আগ্রহ আছে। হাজারি কাঁঠাল নামে অতি জনপ্রিয় এই একটি জাত রয়েছে, ছোট ছোট অনেক ফল ধরে, এবং বাংলাদেশের প্রতিটি গাছে গড়ে আমাদের 25 থেকে 200টি কাঁঠাল ধরে, এবং প্রত্যেকটা ফলের ওজন 3 থেকে 25 কেজি পর্যন্ত হতে পারে।
3: এবারে আসলে আপনার কাছে জানতে চাই, কাঁঠালে তো বহুবিধ ব্যবহার রয়েছে, এটা হয়তো অনেকেই আমরা জানি না, আপনি যদি একটু বলেন কাঁঠালকে কেন বহুবিধ ব্যবহার উপযোগী গাছ বলা হয়।
4: কাঁঠাল গাছকে বহুবিধ ব্যবহার উপযোগী গাছ বলা হয় কারণ এ থেকে আমরা খাদ্য, কাঠ, জ্বালানি, গোখাদ্য, ঔষধ ও শিল্প উপকরণ এসবই পেয়ে থাকি। কাঁঠালের ফল কাঁচা ও পাকা উভয় অবস্থাতেই খাওয়া যায়, এবং বসন্তকাল থেকে গ্রীষ্মকাল পর্যন্ত কাঁচা কাঁঠাল সবজি হিসেবে খাওয়া যায়। আবার পাকা ফল বেশ পুষ্টিকর, কিন্তু এর গন্ধ আমাদের অনেকের কাছে খুব বেশি আকর্ষণীয় নয়, তবে মৃদু আঁশযুক্ত সুমিষ্ট স্বাদ ও স্বল্প মূল্যের জন্য অনেকেই এটা পছন্দ করে। আর একটা বিষয় হচ্ছে কাঁঠালের যে আটি, সেটা কিন্তু আমরা বীজ তরকারি হিসেবে রান্না করি। আর এর আরেকটা বড় বিষয় হচ্ছে এর যে আটি, এটা অনেকদিন আমরা ঘরে রেখে দিতে পারি, এবং আমাদের যখন দরকার তখনই আমরা এটাকে ভর্তা করে হোক কিংবা সবজির সাথে হোক দিয়ে কাজ করতে পারি এবং খেতে পারি। এবং পাকা ফলের কোষ মানুষ সহ এর যে পশু পাখি, যেমন গবাদি পশুরও এটা কিন্তু খায়, এবং এটা একটা ভালো উৎস তাদের। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে পাকা ফলের বোটার সাথে আঠালের যে অংশটি, সেটা কুমড়া জাতীয় সবজির মাচায় ঝুলিয়ে দিলে ফলের মাছির পোকাটাও নিয়ন্ত্রণে খুব কার্যকর ভূমিকা রাখে।
3: অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনি বলছিলেন যে বহুবিধ ব্যবহার। এবারে একটু আমরা জানতে চাইব সংক্ষেপে, কাঁঠালের তো অর্থনৈতিক গুরুত্ব রয়েছে, সেই অর্থনৈতিক গুরুত্বের পাশাপাশি আপনার কাছে একটু জানতে চাইব যে বাণিজ্যিকভাবে কাঁঠাল কিভাবে আরো বিস্তার লাভ করা যায়, এটাকে বিস্তৃত করা যায়, সেই বিষয়টা একটু বলবেন।
4: কাঁঠালের প্রাথমিক অর্থনৈতিক গুরুত্ব হচ্ছে যে এর ফল, যা কিনা আমরা কাঁচা ও পাকা উভয় অবস্থাতেই ব্যবহার করে থাকি। কাঁচা মানে সবুজ অবস্থায় এটিকে মুরগির মাংসের বুনটের সাথে তুলনা করা হয়। পরিপক্ক ফল চিপস করার উপযোগী বা অন্যান্য তরকারির সাথে রান্না করা যায়। পাকা ফলের কোষ সরাসরি খাওয়া যায়। আবার পাকা ফলের কোষ পাল্প বা পাল্প থেকে ক্যান্ডি, ফ্লেক্স, চকলেট, পাপড়, বরফি, পিঠা, আইসক্রিম, জ্যাম, জেলি, হালুয়া সহ রকমারি খাবার তৈরি করা যায়। কাঁঠালের আটি অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ। এই আটি দিয়ে আমরা বাদাম বা কাজু বাদামের মতো খাওয়ার প্রচলনও করতে পারি। মিশ্র সবজি রান্নায় কাঁঠালের আটি দিয়ে উপাদেয় খাবারও তৈরি করা হয়। তো সেক্ষেত্রে আমাদের যেহেতু এই কাঁঠালের এমনি অনেক গুণ আছে, উচ্চ প্রোটিন ও কার্বোহাইড্রেট সমৃদ্ধ এবং পানি ও তেল শোষণ করার ক্ষমতা থাকায় কাঁঠালের আটি থেকে তৈরি করা আটা গমের আটার বিকল্প হিসেবেও ব্যবহার করা হয়। আর বাণিজ্যিক যে বিষয়টা, সেটা হচ্ছে যে বর্তমানে ভিয়েতনাম, শ্রীলঙ্কা, চায়না, ব্রাজিল সহ বিশ্বের অনেক দেশ কাঁচা কাঁঠাল ফ্রেশ কাট সবজি হিসেবে আর শুকনা কাঁঠাল, হিমায়িত কাঁঠাল কোষ বা ক্যানজাত করে স্থানীয় বাজার বা সুপার শপে সরবরাহ সহ জাপান, কোরিয়া, সংযুক্ত আরব আমিরাত, ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশে রপ্তানি করছে। ভিয়েতনাম, শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশ কাঁঠাল প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে উঠেছে। এর মধ্যে আমাদের দেশ থেকে পাকা কাঁঠাল সীমিত পরিসরে রপ্তানি হয়, আর এটা একটা সম্ভাবনাময় উৎস যেখানে এই বিপুল সম্ভাবনা আমরা কাজে লাগাতে পারি। এ খাতে সরকারি পৃষ্ঠপোষকতার পাশাপাশি যদি বেসরকারি পর্যায়ে উদ্যোক্তাগণ এগিয়ে আসে, তাহলে জাতীয় সমৃদ্ধিতে এটা অসামান্য অবদান রাখতে পারে বলে আমরা মনে করি।
3: একেবারে আপনার কথার সাথে আমরাও কথা মিলিয়ে বলতে চাই যে আসুন আমরা কাঁঠালের উৎপাদন বৃদ্ধিতে সকলেই সচেষ্ট হই এবং এই যে সম্ভাবনা সেটাকে কাজে লাগাই, আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের কাঁঠালকে আরও বেশি সমৃদ্ধ করে তুলি রপ্তানি করার মাধ্যমে। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতার সময় দেওয়ার জন্য।

0: আপনাদের মেয়েকে দেখলাম, ওর বয়স কত?
1: 16 বছর। আপা,
0: এই বয়সে তো ওর প্রচুর খাওয়া দাওয়া করার কথা। অনেক দুর্বল হয়ে গেছে মেয়েটি, না খেয়ে খেয়েই মনে হয় এমন অবস্থা হয়েছে।
2: কি কমু ডাক্তার আপা, খাবার আমি নিয়মিত দেই, কত কিছু বানাই, খাইতে চায় না। কয়দিন ধইরা কয় খাওনের স্বাদ নাই, ঘিরান নাই, কেমন যেন অরুচি লাগে।
1: আমি তো মাঠে কাম করে সময়ই পাই না, মায়ের চোখের সামনে এমন দেখুম ভাবি নাই। আপনি আপনি ডাক্তার, আমার মায়ের ঠিক করে দেন, আর কিছু হইলে আমরা বাঁচুক না।
0: আপনি বসুন, আপনি বসুন, চিন্তা করবেন না, যেভাবে লিখে দিয়েছি ওভাবেই ওষুধ দেবেন, যা যা খাওয়াবেন সেগুলো সময় মতো খাওয়াবেন।
2: ওর কি হয়েছে ডাক্তার আপা?
0: তেমন কিছু না, ওর শরীরে জিঙ্কের ঘাটতির কারণে এই সব উপসর্গ দেখা দিয়েছে।
2: জিঙ্ক কই পামু আপা?
0: জিঙ্কের অন্যতম উৎস হচ্ছে সামুদ্রিক মাছ, অন্যান্য খাবারেও রয়েছে, এই যেমন ধরুন চিংড়ি, মাংস, গরুরও হতে পারে, ছাগলের মাংস হতে পারে, এরপর বলতে পারি দুধ, ডিম, বাদাম, শিম, মাশরুমেও জিঙ্ক রয়েছে।
2: যা খাওয়াইতে কইলেন এইসব খাওয়াইলে তো আমার মাইয়া আবার ঠিক হয়ে যাইব।
0: হুম,
2: আবার আগের মতো হাসবো, খেলবো, পড়বো।
0: হুম, ও আবার আগের মতো সুস্থ হয়ে উঠবে।
1: আমার অনেক ভুল হয়ে গেছে ডাক্তার আপা, বাইরে কাম করতে করতে, হিসাব করতে করতে, নিজের সংসার, ঘর, ময়না পাখির খবর রাখতে পারি নাই, আর ভুল করুন যাইব না।
2: চলো মাইয়ারে নিয়ে বাড়ি যাই, আর বাড়ি যাওয়ানোর পথে প্রেসক্রিপশন মতো জিং সমৃদ্ধ খাবার গুলো নিয়ে যাই, আমার ময়না পাখিরে তাড়াতাড়ি সুস্থ করে দাও আল্লাহ।
0: জি, আপনার সামর্থ্য অনুযায়ী পরিবারের সদস্যদের পরিমাণ মতো জিং সমৃদ্ধ খাবার খাওয়ান, নিজে সুস্থ থাকুন, পরিবারের সকলকে সুস্থ রাখুন।
1: জি আপা।
3: হ্যাঁ, আমরা অনেক কিছু শুনলাম, অনেক কিছু,
4: হ্যাঁ ভাই, শুনতে জানলাম,
3: শুনতে হলে এগুলো আমাদের কাজে লাগাইতে হইব,
4: কাজে লাগাতে হবে, শুনলেই তো হইবে না,
3: শুনতে হইব না। এই যে বকুলি, তুমি তো আবার মাঝে মাঝে ভুলে যাও, এটা যে তুমি শুনলা, তোমার আশপাশে যারা আছে সবাইকে কইবা যে এই জিনিসগুলো যা যা শুনলাম আমরা, এই যে জিঙ্ক সমৃদ্ধ খাওয়ার যে জিনিসটা,
4: জানে
3: না কিন্তু, অনেকে কিন্তু জিঙ্ক কি জিনিস জানে না,
4: আমাদের
3: বুঝাইতে হবে যে জিঙ্ক কি জিনিস, ভিটামিন। তো আমরা আসরের প্রায় শেষ প্রান্তে চলে আসছি, তো আমরা সবাই ভালো থাকবো, এই যে অতি বৃষ্টি হইতেছে যে আমরা ভিজবো না, ভিজলে সর্দি কাশিব, বাচ্চা এবং ছোট বাচ্চাদের আমরা পানিতে নামতে দিব না, ঘরে রাখবো। হ্যাঁ, এই প্রত্যাশা, চলো আজকে তাহলে আমরা উঠি। যাওয়ার আগে জানিয়ে দিই, আজকের আসরে তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন, আর প্রযোজনা করলেন হর বিলাস রায়। তাহলে কি, চলো।
4: আচ্ছা আচ্ছা।

0: বাংলাদেশ বেতার প্রিয় শ্রোতা, আমাদের এই পালার অনুষ্ঠান ঘোষণায় রয়েছে আমরা কজন: জুবায়ের আল মাহমুদ, আহসান হাবিব বাপ্পি, শিরিন বানু, মোহাম্মদ আলমগীর হোসেন এবং আমি সুরাইয়া সুলতানা। প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ খুসরু সিদ্দিক, সুলেমান হোসেন খান, রাহাত তরফদার, মোহাম্মদ রাসেল খান এবং মোহাম্মদ রফিকুল ইসলাম। এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন শারমিন রহমান।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর।

আসসালামু আলাইকুম। সেনা, নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের দুর্বার অনুষ্ঠানে। দুর্বারে আজ আপনারা শুনবেন দেশের গানের অনুষ্ঠান উদ্দীপন। অনুষ্ঠানে প্রথম গানের শিল্পী বশির আহমেদ, গীতিকার ফজলে খোদা, সুরকার শিল্পী নিজেই।

সেনা, নৌ ও বিমানবাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, দুর্বারী উদ্দীপন অনুষ্ঠানে আপনারা দেশাত্মবোধক গান শুনছেন। এবারের গানের রচয়িতা নয়ুম গাহর, সুরারোপ করেছেন আজাদ রহমান। জন্ম আমার ধন্য হল মাগু, গেয়েছেন সাবিনা ইয়াসমিন।

দুর্বারে উদ্দীপন অনুষ্ঠানের এবারের গানের রচয়িতা মুন্সি ওয়াদুদ, সুরারোপ করেছেন শেখ সাদী খান, গেয়েছেন আলোমারা মিনু ও সহশিল্পী বৃন্দ।

দুর্বারে আপনারা শুনছেন দেশের গানের অনুষ্ঠান উদ্দীপন। এবারে গানের কথাগুলো সাজিয়েছেন গাজী আব্দুর রাজ্জাক, সুর আরোপ করেছেন কাজী দেলোয়ার হোসেন এবং গানটি দ্বৈতকণ্ঠে গিয়েছেন মোহাম্মদ রাশেদ উদ্দিন ও সালমা জাহান।

উদ্দীপন অনুষ্ঠানের এবারের গানের রচয়িতা নুরুল ইসলাম মানিক, সুর আরোপ করেছেন আলী আশরাফ। আমার বাংলাদেশ, আমার সোনার বাংলাদেশ গেয়েছেন চম্পা বণিক ও সহশিল্পীবৃন্দ।

এবারে গানের শিল্পী মিজান মাহমুদ রাজীব। গানের কথাগুলো লিখেছেন কৃষিবিদ মোহাম্মদ হাবিবুর রহমান, সুরারোপ করেছেন অশোক কুমার সরকার।

দুর্বারে উদ্দীপন অনুষ্ঠানের সবশেষ গান মাগতর মায়াবী স্নিগ্ধ রূপে বিভোর আমার মন। গেয়েছেন জানিতা আহমেদ ঝিলিক, লিখেছেন গানটি মোহাম্মদ শাহিন আক্তার, সুরারোপ করেছেন ওয়াদুদ সরকার।

0: এই গানটির মধ্য দিয়ে শেষ হয়ে গেল দূরবারে আজ দেশের গানের অনুষ্ঠান উদ্দীপন।
1: দূরবার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
2: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূরবার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: পাকিস্তানকে 3-2 সেটে পরাজিত করে। তবে দ্বিতীয় ম্যাচে লাল সবুজ জার্সিধারীরা স্বাগতিক পাকিস্তানের কাছে 3-0 সেটে পরাজিত হয়। আগামী রোববার একই ভেন্যুতে বাংলাদেশ চতুর্থ ম্যাচে নেপালের বিপক্ষে খেলবে। 29তম আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্টে বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজউদ্দিন অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। গতরাতে বাংলাদেশ দাবা ফেডারেশনের হলরুমে অনুষ্ঠিত শেষ রাউন্ডের খেলায় মিনহাজউদ্দিন 7.5 পয়েন্ট লাভ করে শিরোপা লাভ করেন। নবম ও শেষ রাউন্ডে মিনহাজ মাহফুজুর রহমানের সঙ্গে ড্র করলে দুইজন পয়েন্ট সমান হলে টাই ব্রেকিং পদ্ধতিতে মিনহাজউদ্দিন চ্যাম্পিয়ন হন। আগামীকাল হারারেতে ভারত ও স্বাগতিক জিম্বাবুয়ের মধ্যে দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বিকেল 5টায় খেলা শুরু হবে। সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে জিম্বাবুয়ের জয় ছাড়া বিকল্প নেই। 3 ম্যাচ সিরিজে ভারত 1-0 এগিয়ে রয়েছে। এদিকে আগামীকাল তারুদায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের মধ্যে 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে। বাংলাদেশ সময় রাত 8টায় খেলা শুরু হবে। আগামী মাসের 2 তারিখে পোর্ট অব স্পেনে দুদলের মধ্যে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে। গাজীপুরে ফুটসাল ফুটবল টুর্নামেন্টে মনোহরদী ফুটবল একাদশ সেমিফাইনালে উঠেছে। আজ স্থানীয় মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মনোহরদী ফুটবল একাদশ 1-0 গোলে সিঙ্গুয়া পূর্বপাড়া ফুটবল একাদশকে পরাজিত করে। প্রাইম মিনিস্টার গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতা আগামী মাসের 9 তারিখে শুরু হবে। এ উপলক্ষে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সকল প্রতিষ্ঠানে ছাত্র ছাত্রীদের ফুটবল দল গঠন এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। কারিগরি শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী 9 আগস্ট চট্টগ্রাম স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে প্রাইম মিনিস্টার গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করা হবে। একই তারিখে একযোগে সারাদেশে এই টুর্নামেন্ট শুরু হবে। এই প্রতিযোগিতায় দেশের নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ থাকবে। আগামী 27 জুলাই রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত নতুন ক্রীড়া স্পোর্টসের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ সংক্রান্ত উপকমিটির এক সভায় ইতিমধ্যে সিদ্ধান্তের কথা জানানো হয়। জাতীয় পর্যায়ের এই অনুষ্ঠানটি যথাযথ মর্যাদা উৎসবমুখর পরিবেশে আয়োজনের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এদিকে দেশের তৃণমূল পর্যায়ে ক্রীড়াঙ্গনে নতুন করে স্পোর্টসের দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে। আগামী 31 আগস্ট পর্যন্ত এ কার্যক্রম চলবে। 12-14 বছর বয়সী কিশোর কিশোরীদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ব্যাডমিন্টন, দাবা ও মার্শাল আর্ট ইভেন্টে খেলাগুলো আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে। দেশের 4,500-এর বেশি ইউনিয়নে খেলাগুলো অনুষ্ঠিত হবে। 2 ম্যাচ টেস্ট সিরিজে অংশ নিতে বাংলাদেশ দল আগামী মাসের প্রথম সপ্তাহে অস্ট্রেলিয়া সফরে যাবে। টেস্টের আগে বাংলাদেশ সেখানে স্থানীয় দলের বিপক্ষে 3 দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। 2003 সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের এটিই হবে প্রথম টেস্ট সিরিজ, যা দেশের ক্রিকেটের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এদিকে বাংলাদেশের বিপক্ষে অনুষ্ঠিতব্য টেস্ট সিরিজে ইঞ্জুরি কাটিয়ে অস্ট্রেলিয়া দলে ফিরেছেন অভিজ্ঞ 3 বোলার অধিনায়ক প্যাট কামিন্স, জোস হ্যাজেলউড ও নাথান লিও। আগামী 13 আগস্ট ডারউইনে বাংলাদেশ এবং স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট শুরু হবে। 22 আগস্ট থেকে 26 আগস্ট পর্যন্ত ম্যাকাওয়ে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে। এই টেস্ট সিরিজের জন্য অস্ট্রেলিয়া প্যাট কামিন্সের নেতৃত্বে 13 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। সেখানে ন্যাথান লায়ন, মিচেল স্টার্ক এবং জস হ্যাজেলউডের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা রয়েছেন। আগামী 19 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর পর্যন্ত জাপানের আইচি নাগোয়ায় অনুষ্ঠিত হবে 20তম এশিয়ান গেমস। এই গেমসের নারী ফুটবলের ড্র ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুযায়ী বাংলাদেশ নারী দল বি গ্রুপে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া এবং মিয়ানমারের বিপক্ষে খেলবে। এছাড়া এ গ্রুপে স্বাগতিক জাপান, চাইনিজ তাইপে, ভিয়েতনাম ও থাইল্যান্ড এবং সি গ্রুপে চীন, ফিলিপাইন, উজবেকিস্তান, হংকং নারী দল অংশগ্রহণ করবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ 2টি দল এবং সেরা 2টি তৃতীয় স্থান অধিকারী দল কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় আনুষ্ঠানিকভাবে 17 বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন তিনি। আর্জেন্টিনার জার্সিতে 139টি ম্যাচ এবং 4টি বিশ্বকাপে খেলেছেন ওটামেন্ডি। দেশের হয়ে 2022 সালের কাতার বিশ্বকাপ এবং 2টি কোপা আমেরিকার শিরোপাও জিতেছেন তিনি। খেলাধুলার খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।
1: বাংলাদেশ বেতার ঢাকা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়ারং শুনবার জন্য। শুরুতেই শোনাব প্রেমের জ্বালা ছায়াছবির গান শিল্পী কনক চাপা।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, খেলাধুলার খবর পড়ছি এস এম আসাদুজ্জামান। পাকিস্তানের ইসলামাবাদে লিয়াকুত জিমনেশিয়ামে আজ অনুষ্ঠিত কাভা ভলিবল কাপ প্রতিযোগিতায় কাজাখস্তানকে 2-3 সেটে হারিয়েছে বাংলাদেশ। এটি বাংলাদেশ দলের দ্বিতীয় জয়। এর আগে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ উজবেক

তুমি কই তুমি কই তোমার বুকের মধ্যখানে। শোনাব ইতিহাস ছায়াছবির গান, শিল্পী আসিফ ও বেবি নাজনীন।

0: শুনছেন নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়ারং। এর বাকি অংশ শুনতে পাবেন পবিত্র এশার নামাজের আজানের পর।
1: তোমরা গর্ব ও অহংকারী মেতে লোকদের থেকে মুখ ফিরিয়ে রেখো না এবং জমিনে দাপট ও দর্পের সঙ্গে চলবে না। নিশ্চয়ই আল্লাহ কোনো অহংকারী ও গর্বকারীকে পছন্দ করেন না। আল কোরআন, বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন পবিত্র ঈশার নামাজের আজান।
2: Allah

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: يا الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: পবিত্র ইশারাজানের পরে ফিরে এলাম আবারও ছায়া রঙে। শুনব তাণ্ডব ছায়াছবির গান শিল্পী প্রীতম এবং জেফার এবং সহশিল্পীবৃন্দ।

0: এই গানটির সাথেই শেষ হল নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়া রং।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান শস্য শ্যামল।
2: অনুষ্ঠানের নাম শস্য শ্যামল, আর এই অনুষ্ঠান থেকে আমরা কৃষক বন্ধুদেরই সুনাম করতে চাই, কারণ তারাই তো এই দেশটাকে শস্য শ্যামল দেশে পরিণত করেন।
0: তাই আমাদের কৃষক বন্ধুদের অবদানকে আমরা কৃতজ্ঞতার সঙ্গেই স্মরণ করতে চাই। তাদের ঘামে আর শ্রমে ফলে ফসল, তাদের আন্তরিকতায় মেলে কৃষিকাজের সার্বিক সফলতা।
2: তাই আজও আবার কবিতার ছন্দে আমরাও বলে যাই, শস্য শ্যামল দেশটাকে পাই কৃষক ভাইয়ের থেকে,
0: তাদেরকে তাই বরণ করি শ্রদ্ধায় ডেকে ডেকে।
2: একথা সত্যি যে কোনো কাজে কোনো না কোনো সমস্যা হতেই পারে, কিন্তু তারও আছে উপযুক্ত সমাধান,
0: কৃষিকাজের সমাধানে অথবা সহযোগিতায়। এই অনুষ্ঠান সবারই পাশে থাকতে চাই, তাই সবাইকে আজ আবার মন দিয়ে অনুষ্ঠান শোনার আহ্বান জানাই।
2: আমাদের কৃষিকাজে জলাবদ্ধতা যদি কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে, সেই প্রতিবন্ধকতা দূর করারও আছে উপায়। কি সেই উপায়? তাহলে তো কৃষি কথা পর্বটি শোনা চাই।
0: শুনব জলাবদ্ধতা প্রসঙ্গে কিছু কথা, জানব এই জলাবদ্ধতার ভেতরে কিভাবে মানানসই ফসল ফলানো যায়,
2: জানব জলাবদ্ধতায় সহনশীল ফসল নির্বাচন প্রসঙ্গে।
0: আর এ প্রসঙ্গে এখন বলবেন কৃষিবিদ শাকিল আরভিন ঝুমু।
3: জলাবদ্ধতা বলতে বোঝায় কোনো জমিতে অতিরিক্ত বৃষ্টি, নদীর পানি, জোয়ার বা নিষ্কাশন ব্যবস্থার দুর্বলতার কারণে দীর্ঘ সময় ধরে পানি জমে থাকা। সাধারণভাবে 2-3 দিন বা তার বেশি সময় জমিতে পানি জমে থাকলে অধিকাংশ ফসলের স্বাভাবিক বৃদ্ধি বাধা পায়। গাছের শিকড় পর্যাপ্ত অক্সিজেন না পাওয়ায় শিকড় পচে যায়, গাছ দুর্বল হয়ে পড়ে, পাতার রং হলুদ হয়ে যায় এবং ফলন উল্লেখযোগ্যভাবে কমে যায়। অনেক ক্ষেত্রে পুরো ফসলই নষ্ট হয়ে যেতে পারে। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাবে অতিবৃষ্টি ও আকস্মিক বন্যার ঘটনা ঘটে, তাই যেসব এলাকায় প্রতি বছর জলাবদ্ধতা দেখা যায় সেখানে সাধারণ ফসলের পরিবর্তে জলাবদ্ধতা সহনশীল ফসল ও জাত নির্বাচন করা অত্যন্ত জরুরি। এতে কৃষক কম ক্ষতির মধ্যে ভালো ফলন পান, উৎপাদন ব্যয় কমে এবং আয় বৃদ্ধি পায়, তাছাড়া খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়। সঠিক ফসল নির্বাচন কৃষকের ঝুঁকি কমানোর পাশাপাশি টেকসই কৃষি ব্যবস্থারও গড়ে তোলে। জলাবদ্ধ এলাকায় এমন ফসল নির্বাচন করা উচিত যেগুলো কিছুদিন পানি সহ্য করতে পারে অথবা পানির মধ্যেও স্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। বাংলাদেশে ধানের মধ্যে বৃধান 51, বৃধান 52, বৃধান 79, বৃধান 91, বৃধান 102 এবং বিনাধান 11 ও বিনাধান 17 জলাবদ্ধতা সাময়িকভাবে তলিয়ে যাওয়া অবস্থায় তুলনামূলকভাবে ভালো ফলন দেয়। অন্যান্য ফসলের মধ্যে পাট একটি জলাবদ্ধতা সহনশীল ফসল। পাটের CBL-1 এবং BJRI দেশি পাট 8 অনেক এলাকায় ভালো ফলন দেয়। জলাবদ্ধ এলাকায় উপযোগী ফসল চাষ করলে জমির সঠিক ব্যবহার নিশ্চিত হয় এবং বছরের বিভিন্ন সময়ে উৎপাদন চালিয়ে যাওয়া সম্ভব হয়। এছাড়া পরিবারের খাদ্য নিরাপত্তাও বজায় থাকে, বাজারে খাদ্যশস্য ও সবজির সরবরাহ অব্যাহত থাকে এবং কৃষকের জীবনযাত্রার মান উন্নত হয়। জলবায়ু পরিবর্তনের বর্তমান পরিস্থিতিতে জলাবদ্ধতা সহনশীল ফসল নির্বাচন একটি কার্যকর অভিযোজন কৌশল। তাই প্রত্যেক কৃষকের উচিত নিজের এলাকায় পরিবেশ, মাটির ধরন ও পানির অবস্থার কথা বিবেচনা করে উপযুক্ত ফসল ও জাত নির্বাচন করা।
0: এতক্ষণ কৃষি কথা পর্বটি আমরা শুনলাম, জানলাম কৃষিকাজের কিছু কথা।
2: শস্য শ্যামল অনুষ্ঠানের এবারের পরিবেশনায় আমরা শুনব কৃষি বিষয়ক একটি গান।
0: এ গান যেন কৃষক ভাইদেরকেই করে আহ্বান,
2: শুনলেই ইচ্ছে শক্তিতে জেগে উঠবে প্রাণ।
0: তাহলে চলুন শুনি সবাই সেই গান,
2: গানটি রচয়িতা রফিকুল ইসলাম,
0: সুরকার এস এম আব্দুল আওয়াল,
2: আর গানটির শিল্পী মরিয়ম বেগম।

0: দরকার হলো জানা, দরকার হলো শোনা।
1: আর এই জানা শোনার কাজটিও হতে পারে অনেকভাবে।
0: নিশ্চয় সবাই ভাবছেন কিভাবে, তাই তো?
1: কেন এভাবে?
2: হুজুর, আপনাকে বেশ চিন্তিত দেখাচ্ছে।
3: আমার চিন্তার কারণ ভালো করেই জানেন। সবকিছু থাকার পরেও খাদ্যের স্বাদ কমার কারণে আফসুসে দিন কাটাচ্ছি।
2: হুজুর, তার যথার্থ কারণ অনুসন্ধানে আমি 2 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছি।
3: জানেন গতকালকে কি হয়েছিল? আমার স্ত্রী খুব শখ করেছিল মাছের ঝোল খাবে, কিন্তু সে মাছের পেটে প্লাস্টিক পাওয়া গেছে। কি সর্বনাশ, মাছে কোনো স্বাদই নেই।
4: হুজুর, শুধু কি মাছের স্বাদ গেছে? না।
3: হুজুর সাহেব, মনে হয় খুব মজা করে খাবার খান, তাই হাত গুটিয়ে বসে আছেন।
2: জিনা হুজুর, আমারও একই অবস্থা। নিজের কথা কিভাবে বলি?
3: বলা বলি শুনতে চাই না, আমি এর সমাধান চাই।
4: তার জন্য খাদ্য পরামর্শক এবং কর্ম ব্যবস্থাপক 2 জনকে দায়িত্ব প্রদান করা হয়েছে। তারা সরজমিনে তদন্ত করতে গেছে, আশা করি একটা ভালো ফলাফল নিয়ে আসবে।
2: ওই যে তাহারা আসছেন হুজুর।
5: আমরা আসতে পারি হুজুর?
3: আসুন। কি কারণে খাদ্যের স্বাদ বিনষ্ট হচ্ছে তার সরাসরি কারণ এবং সমাধান বলুন।
6: অতীব দুঃখের সাথে জানাচ্ছি, আমাদের জমি এবং পানির গুণাগুণ নষ্ট হয়ে গেছে, যে কারণে আজ ফসল ফলছে ঠিকই কিন্তু স্বাদ নেই।
5: প্রচুর পরিমাণে মাছ চাষ হচ্ছে ঠিকই, কিন্তু তাতেও স্বাদ নেই।
4: হুজুর সেসব জানেন, কি কারণে হচ্ছে তার ব্যাখ্যা দিন এবং সমাধানের পথ বলুন।
5: কারণ হচ্ছে প্লাস্টিক।
3: প্লাস্টিক যা আমি মাছের মধ্যে পেয়েছি?
6: জি হুজুর, প্লাস্টিক পণ্যের প্রতি আজ সবাই অতি মাত্রায় ঝুঁকে পড়েছে, কিন্তু বুঝতে পারছে না কি ক্ষতির বাহককে সাদরে আমন্ত্রণ জানাচ্ছে।
5: অজান্তে নিজের এবং পরিবেশের ক্ষতি করে যাচ্ছে।
3: তাড়াতাড়ি আর ব্যাখ্যা করুন।
6: হুজুর, প্লাস্টিক একটি সিনথেটিক বস্তু যা বড় জৈব পলিমার থেকে তৈরি হয়, যেমন পলিথাইলিন, পিভিসি, নাইলন ইত্যাদি। প্লাস্টিক অপচনশীল বর্জ্য বলে এটি পরিবেশে 500 থেকে 1000 বছর পর্যন্ত টিকে থাকতে পারে।
5: প্লাস্টিকের কারণে মাটি, পানি ও বায়ু দূষণ বাড়ছে। এর ফলে আমাদের জলাভূমি, কৃষিভূমি, মৎস্য ও জলজ উদ্ভিদ এবং অন্যান্য সম্পদ হুমকির মুখে পড়তে পারে।
3: কেন প্লাস্টিক পণ্যের ব্যবহার এত তীব্র হল?
2: আমার মতে সহজলভ্য ও সস্তা হওয়ায় প্লাস্টিক পণ্যের জনপ্রিয়তা বেড়ে গেছে।
6: প্লাস্টিকের রিসাইকেল ও রিইউজের পরিমাণ না বাড়ায় এসব প্লাস্টিকের অধিকাংশই সরাসরি চলে যাচ্ছে পরিবেশে।
5: প্লাস্টিক পলিথিন দীর্ঘদিন প্রকৃতিতে অবিকৃত অবস্থায় থেকে মাটিতে সূর্যের আলো, পানি এবং অন্যান্য উপাদান প্রবেশে বাধা সৃষ্টি করছে।
6: মাটির উর্বরতা শক্তি হ্রাস করে, উপকারী ব্যাকটেরিয়া বিস্তারে বাধা সৃষ্টি করে, যার ফলে মাটির উর্বরতা শক্তি এবং ফসলের উৎপাদনের ক্ষমতা দিন দিন হ্রাস পেতে থাকে।
5: ব্যবহৃত প্লাস্টিক নদী, সাগর ও কৃষি জমিতে স্থান পায় এবং সেসব গলতে বা টুকরো হতে বহু বছর সময় লেগে যায়। এর ফলে মাটি ও পানির দূষণ অব্যাহত থাকছে।
3: হ্যাঁ, বুঝতে পেরেছি কেন আমাদের খাদ্যের গুণাগুণ নষ্ট হচ্ছে। এর সমাধান বলুন।
6: প্লাস্টিকের পণ্য ব্যবহার না করাই ভালো। যদি করা লাগে তবে তা ব্যবহারের পর রিসাইকেল ও রিইউজের পরিমাণ বাড়াতে হবে।
3: প্লাস্টিক পণ্য ব্যবহার না করে তার পরিবর্তে কি ব্যবহার করা হবে তার ব্যবস্থা বলুন।
5: এই যেমন ধরুন পাটের তৈরি পরিবেশ বান্ধব ব্যাগ এবং প্রয়োজনীয় অন্যান্য পণ্য উৎপাদন হতে পারে।
6: পাট যেমন স্বাস্থ্যকর শাক, তেমনি পাট থেকে তৈরি হয় মজবুত সুতা। পাট প্রাকৃতিক আঁশ এবং দামেও সস্তা।
4: ঠিক বলেছেন, ব্যবহারের দিক থেকে তুলার পরেই পাটের স্থান।
5: তাছাড়া পাট মজবুত ও টেকসই বলেও তা রিসাইকেল করা সম্ভব। পাটের তৈরি ব্যাগ দেখতে সুন্দর, আধুনিক ও মজবুত। এই ব্যাগ ব্যবহারে যেমন পকেটের পয়সা বাঁচবে, তেমনি পরিবেশেরও সুরক্ষা হবে।
3: উজির সাহেব।
2: জি হুজুর।
3: আজ থেকে প্লাস্টিক পণ্য ব্যবহারে সবাইকে নিরুৎসাহিত করতে হবে।
2: জি হুজুর।
3: তার পরিবর্তে পাটের তৈরি পণ্য ব্যবহারে উৎসাহিত করতে হবে।
2: জি হুজুর, আমি আজই ব্যবস্থা নিচ্ছি।
3: কারণ উদ্ঘাটন এবং চমৎকার সমাধান বের করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। নিজেদের ভালো চিন্তা করে আমরা সবাই প্লাস্টিক পণ্যের পরিবর্তে
7: পাটের তৈরি পণ্য ব্যবহার করব।
1: আমাদের সময় এসে দাঁড়িয়েছে শেষ সময়ের প্রান্তে। তাই এবার শেষ কথা রেস্টেনে বলে যাই। আজকের এই অনুষ্ঠানটির গ্রন্থনায় ছিলেন শফিকুল ইসলাম বাহার, উপস্থাপনায় ছিলাম আমি সুরাইয়া সুলতানা মুনিরা। অনুষ্ঠানটি সম্পাদনা করেছেন আলী আহমদ,
0: তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন
1: এবং শস্য শ্যামল। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন হরবিলাস রায়।
0: সবার ভালো চাই
1: আর এমনই শুভকামনায় আজকের মতো বিদায়।
7: কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান শস্য শ্যামল শুনলেন।
8: নদীর পানি আগামী তিন দিন হ্রাস পেতে পারে। উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজশাহী বিভাগের আত্রাই ও ছোট যমুনা নদীর পানি আগামী তিন দিন হ্রাস পেতে পারে। তবে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ছোট যমুনা নদী, নওগাঁ এবং আত্রাই নদী, নওগাঁ ও নাটোর জেলার কিছু স্থানে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। ব্রহ্মপুত্র, যমুনা ও পদ্মা নদ নদীর পানি আগামী দুই দিন স্থিতিশীল থাকতে পারে এবং পরবর্তী তিন দিন হ্রাস পেতে পারে। অপরদিকে গঙ্গা নদীর পানি আগামী দুই দিন বৃদ্ধি পেতে পারে ও পরবর্তী তিন দিন স্থিতিশীল থাকতে পারে। কেন্দ্র আরও জানায়, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ব্রহ্মপুত্র ও যমুনা নদ নদী কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার কিছু স্থানে সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে এবং নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে। উত্তর পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানি আগামী দুই দিন হ্রাস পেতে পারে ও তৃতীয় দিন স্থিতিশীল থাকতে পারে। আগামী তিন দিনে সিলেট ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। পূর্ব ও দক্ষিণ পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের গোমতী, হালদা, সাঙ্গু ও মাতামোহরী নদীর পানি আগামী একদিন বৃদ্ধি পেতে পারে এবং পরবর্তী দুই দিন স্থিতিশীল থাকতে পারে। আজ সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এ সময় হাম ও হামের উপসর্গ নিয়ে ১১৩৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
9: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
10: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
9: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
8: এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাজ্য, চীন, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, জাপান ও ভারত সহ বাণিজ্য অংশীদার ৭টি দেশ থেকে আমদানিকৃত পণ্যের উপর নতুন করে ১০-১২.৫% পর্যন্ত শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সাময়িক ১০% শুল্কের মেয়াদ শেষ হওয়ার পর আজ থেকে এই নতুন শুল্ক কার্যকর হল। ট্রাম্প প্রশাসন বলছে, যেসব দেশ জোরপূর্বক শ্রম বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে তাদের উপর নতুন এই শুল্ক আরোপ করা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্যিক শুল্ক ব্যবস্থায় সর্বনিম্ন ১০% শুল্ক হার পেয়েছে বাংলাদেশ। এর ফলে চীন, ভিয়েতনাম ও থাইল্যান্ড সহ প্রধান পোশাক রপ্তানিকারক প্রতিদ্বন্দ্বী দেশগুলোর তুলনায় মার্কিন বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক সুবিধা আরও শক্তিশালী হবে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ থেকে আমদানিকৃত পণ্যের উপর বিদ্যমান শুল্কের পাশাপাশি অতিরিক্ত ১০% শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে নতুন করে তীব্র হয়েছে যুক্তরাষ্ট্র ইরান সংঘাত। বাড়ছে হামলা, পাল্টা হামলা, অস্থির হয়ে উঠেছে বৈশ্বিক জ্বালানি বাজার। হরমুজ প্রণালী ও লোহিত সাগর ঘিরে নিরাপত্তা সংকটের প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশ সহ জ্বালানি আমদানি নির্ভর দেশগুলোতেও। এদিকে পরিস্থিতি নিয়ে সতর্ক করেছে জাতিসংঘ। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
11: মধ্যপ্রাচ্যে আবারও তীব্র হয়েছে উত্তেজনা। যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাত নতুন মাত্রা পাওয়ায় আঞ্চলিক নিরাপত্তা, বৈশ্বিক জ্বালানি সরবরাহ এবং বিশ্ব অর্থনীতি নিয়ে উদ্বেগ বাড়ছে। প্রায় দুই সপ্তাহ ধরে ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ হামলায় খুজেস্তান প্রদেশে হতাহতের খবর জানিয়েছে ইরানি গণমাধ্যম। মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, হামলার লক্ষ্য ছিল সামরিক কমান্ড সেন্টার, ড্রোন স্থাপনা, উপকূলীয় নজরদারি কেন্দ্র এবং যোগাযোগ অবকাঠামো। পাল্টা প্রতিক্রিয়াও অব্যাহত রেখেছে তেহরান। আইআরজিসি কুয়েত ও জর্ডানে মার্কিন স্থাপনায় হামলার দাবি করেছে। একই সময়ে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে সৌদি তেলবাহী ট্যাঙ্কারে হামলার দায় স্বীকার করেছে। ফলে হরমুজ প্রণালী ও লোহিত সাগর দুটি গুরুত্বপূর্ণ নৌপথেই নিরাপত্তা ঝুঁকি বেড়েছে। পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। নিরাপত্তা পরিষদে মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্য ক্রমেই আরো গভীর সংঘাতের দিকে এগোচ্ছে। তার ভাষায় একটি সংকট আরেকটি সংকটকে উস্কে দিচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, এই সংঘাতের কোনো সামরিক সমাধান নেই, প্রয়োজন কূটনৈতিক উদ্যোগ। এরই মধ্যে এই সংঘাতের প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে। তেল ও গ্যাসের দাম বেড়েছে, বাড়ছে সরবরাহ বিঘ্নের শঙ্কাও। বিশ্লেষকদের মতে, পরিস্থিতি দীর্ঘায়িত হলে মূল্যস্ফীতির চাপ আরও বাড়তে পারে, যার প্রভাব পড়বে পরিবহন, খাদ্য এবং নিত্যপণ্যের বাজারে। সেই সাথে এই সংকটের প্রভাব পড়ছে বাংলাদেশ সহ এলএনজি নির্ভর দেশগুলোতেও। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএ বলছে, হরমুজ প্রণালী ঘিরে অনিশ্চয়তা এবং উচ্চ মূল্যের কারণে জ্বালানি আমদানির ব্যয় বেড়েছে। এতে বিদ্যুৎ উৎপাদন ও জ্বালানি ব্যবস্থাপনায় নতুন চাপ তৈরি হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের সংঘাত যদি আরও বিস্তৃত হয়, তাহলে শুধু আঞ্চলিক নিরাপত্তাই নয়, বৈশ্বিক বাণিজ্য, জ্বালানি সরবরাহ এবং উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতিও বড় ধরনের চাপের মুখে পড়তে পারে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
8: ইউক্রেনে রুশ হামলায় অন্তত 11 জন নিহত এবং প্রায় 100 জন আহত হয়েছেন। কিয়েভে প্রতিরক্ষা শিল্প সংশ্লিষ্ট এলাকায় রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। রাশিয়ার কিরোভ অঞ্চলে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় 6 জন নিহত ও 26 জন আহত হয়েছেন। খেলার খবর, ভলিবল। আজ পাকিস্তানের ইসলামাবাদে আন্তর্জাতিক ভলিবল প্রতিযোগিতার তৃতীয় ম্যাচে বাংলাদেশ 3-2 সেটে কাজাখস্তানকে পরাজিত করেছে। আগামী রোববার একই ভেন্যুতে বাংলাদেশ নিজেদের চতুর্থ ম্যাচে নেপালের মোকাবেলা করবে। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে উজবেকিস্তানকে 3-2 সেটে হারালেও দ্বিতীয় ম্যাচে স্বাগতিক পাকিস্তানের কাছে 3-0 সেটে পরাজিত হয়। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে সুনামগুলো আরেকবার। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ। সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার, বললেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। সংবিধানের ধর্মের ভিত্তিতে বৈষম্যের কোনো সুযোগ নেই, দেশের সব ধর্মের নাগরিক সমান অধিকার ভোগ করছে, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। আঞ্চলিক সহযোগিতা জোরদারে আসিয়ানের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল বাংলাদেশ। 7টি দেশের পণ্যের উপর যুক্তরাষ্ট্রে নতুন করে শুল্ক আরোপ, সর্বনিম্ন 10% শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ। এবং ইসলামাবাদে আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ কাজাখস্তানকে 3-2 সেটে হারাল বাংলাদেশ। খবর শেষ হলো।
12: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছি কানিজ ফাতেমা শিমু। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশি ও বিদেশি উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের বাংলাদেশে নতুন উদ্যোগ গ্রহণ ও ব্যবসা প্রসারের আহ্বান জানিয়েছেন এবং আশ্বাস দিয়েছেন যে সরকার একটি ব্যবসা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করে তাদের এ উদ্যোগে পাশে থাকবে। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকার 2034 সালের মধ্যে বাংলাদেশকে $1 trillion অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে। গতকাল রাজধানীতে ফরেন ইনভেস্টর্স চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি FICCI আয়োজিত FDI সম্মেলনে তারেক রহমান এই আহ্বান জানান। দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রধানমন্ত্রীর এই আশ্বাস খুবই সময় উপযোগী, কেননা একটি নতুন নির্বাচিত সরকারের কাছে বিনিয়োগকারীদের প্রত্যাশা অনেক, যেটি পূরণের আশ্বাস পেয়েছেন তারা। প্রধানমন্ত্রী বিনিয়োগকারীদের জানিয়েছেন, চলতি বাজেটে সুনির্দিষ্ট প্রণোদনের জন্য কয়েকটি বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত খাতকে চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে রয়েছে নবায়নযোগ্য শক্তি, ওষুধ শিল্প, ইলেকট্রনিক্স, ডিজিটাল সেবা, কৃষি প্রক্রিয়াজাতকরণ, উন্নত বস্ত্র শিল্প, স্বাস্থ্যসেবা এবং লজিস্টিক্স। তিনি আরো বলেন, সরকার বাংলাদেশকে বিশ্ব দরবারে একটি বৃহৎ উৎপাদন হাব হিসেবে প্রতিষ্ঠিত করছে, তৈরি পোশাক শিল্পকে বৈচিত্র্যময় করছে এবং মানব সম্পদ উন্নয়নে প্রয়োজনীয় প্রযুক্তি ও দক্ষতায় অগ্রাধিকার দিচ্ছে। ভৌগোলিক অবস্থানের জন্য বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ একটি আকর্ষণীয় স্থান হওয়া সত্ত্বেও গত ১৬ বছরের স্বৈর শাসনামলে দেশে প্রত্যাশিত বিনিয়োগ আসেনি। মূলত দুর্নীতি, অনুমোদন প্রক্রিয়া জটিলতা, সরকারি সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের অভাব, অবকাঠামোগত দুর্বলতা সহ নানাবিধ কারণে। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আকটাড এর সর্বশেষ প্রতিবেদন মোতাবেক বাংলাদেশে বিদেশি বিনিয়োগ হয়েছে ১৭৮ কোটি ডলার। অন্যদিকে আইএফসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে মোট দেশজ উৎপাদন জিডিপির অনুপাতে বিদেশি বিনিয়োগ মাত্র ০.৪%, যেটি জিডিপির অনুপাতে খুবই নগণ্য। সম্মেলনে বাংলাদেশে বিদেশি বিনিয়োগে বড় দাগে চারটি প্রধান বাধাকে চিহ্নিত করা হয়েছে, যেগুলো হচ্ছে নীতিগত অনিশ্চয়তা, দীর্ঘসূত্র, জটিল অনুমোদন প্রক্রিয়া এবং দুর্বল অবকাঠামো। অন্যদিকে ফরেন ইনভেস্টর্স চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি FICCI বিদেশি বিনিয়োগে নয়টি প্রধান প্রতিবন্ধকতাকে দায়ী করেছে। এর মধ্যে প্রশাসনিক বাধার আওতায় রয়েছে দীর্ঘসূত্র, এজেন্সি জটিলতা, জমির মালিকানা পরিবর্তন ও নীতিগত অনিশ্চয়তা। এছাড়া বারবার নীতিমালা ও কর ব্যবস্থার হঠাৎ পরিবর্তন বিনিয়োগকারীদের আস্থায় ঘাটতি তৈরি করে। অন্যদিকে অবকাঠামো ও আর্থিক খাতের বাধা হিসেবে লজিস্টিক্স ও বন্দর সমস্যা, জ্বালানি ঘাটতি, আর্থিক খাতের দুর্বলতা, এনবিআর এর জটিলতা, বিচার ও বিরোধ নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতাকে দায়ী করেছেন তারা। প্রধানমন্ত্রী সম্মেলনে তার বক্তব্যে এসব চ্যালেঞ্জ স্বীকার করেছেন, তবে বিনিয়োগকারীদের এও বলেছেন এই দেশটিতে রয়েছে অফুরন্ত সম্ভাবনা ও সুদৃঢ় ভিত্তি, রয়েছে দ্রুত বিকাশমান বিশাল অভ্যন্তরীণ বাজার, এক ঝাঁক তরুণ ও পরিশ্রমী মানব সম্পদ, কৌশলগত ভৌগোলিক অবস্থান এবং নিরঙ্কুশ জনসমর্থন পুষ্ট একটি নির্বাচিত সরকার। এই শক্তিগুলো একত্রিত হয়ে বাংলাদেশকে এক টেকসই ও স্থায়ী সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, তার সরকারের মূল লক্ষ্য একটি সুনির্দিষ্ট নিয়মভিত্তিক বিশ্ব অর্থনীতির সাথে যুক্ত এবং বেসরকারি খাতের গতিশীলতায় পরিচালিত অর্থনীতি গড়ে তোলা। সেই লক্ষ্যে তার সরকার বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে মূলধন খাটানোর আহ্বানই জানানো হচ্ছে, বরং এই রূপকল্প বাস্তবায়নে তাদেরকে সরকারের বিশ্বস্ত অংশীদার করতে চায়। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত ৯:৩০। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
13: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন শোনাব দেশাত্মবোধক গান, সৈয়দ আব্দুল মতিনের রচনায়, হাফিজুর রহমানের কণ্ঠে।

দেশাত্মবোধক গানটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, এরই সাথে বিদায় নিচ্ছি আমাদের মিডিয়া ওয়েভের দ্বিতীয় অধিবেশনের আয়োজন থেকে। তবে এখন থেকে NHK ওয়ার্ল্ড জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন FM 88.5।

দেশাত্মবোধক গানটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, এরই সাথে বিদায় নিচ্ছি আমাদের মিডিয়া ওয়েভের দ্বিতীয় অধিবেশনের আয়োজন থেকে। তবে এখন থেকে NHK ওয়ার্ল্ড জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন FM 88.5।

0: দেশাত্মবোধক গানটি শুনলেন।
1: অনুষ্ঠান শুনছেন এফএম সম্প্রচার কার্যক্রম 88.8 মেগাহার্জে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে, এছাড়াও পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন বিএসআইএ এর যৌথ উদ্যোগে নব থিয়েটার ঢাকায় দুই দিনব্যাপী বায়োটেকনোলজি, ইলেকট্রনিক্স, এআই অ্যান্ড রোবোটিক্স বিইএআর সুমিত 2026 অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নব থিয়েটার বিজয় সরণী তেজগাঁও ঢাকায় অনুষ্ঠিত বিইএআর সুমিত 2026 উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করে শোনানো হবে সকাল 10:00। বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ যথারীতি শুনতে পাবেন বেলা 1:05 এবং বেলা 2:05। ইসলাম ও জীবন মাসালা মাসাইল ভিত্তিক বিশেষ অনুষ্ঠান বিকেল 3:30। মনীষা মনীষীদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা অনুষ্ঠান সন্ধ্যে 6:10। শ্রোতা বন্ধু, এবারে জানিয়ে দিচ্ছি সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান শুনবেন দুপুর 12:15 এবং রাত 8:55 এবং এফএম 88.8 মেঘাহার্জে শুনবেন রাত 9:20। বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান সকাল 8:30 এবং বিকেল 3:05। এছাড়া আধুনিক গান শুনতে পাবেন দুপুর 12:30 নন্দিতা মজুমদার মিমির কণ্ঠে এবং বেলা 2:40 শিপ্রা দেবনাথের কণ্ঠে। রূপালী ছায়াছবির গানের অনুষ্ঠান যথারীতি সকাল 9:05। এছাড়া ছায়াছবির গান আরও শুনতে পাবেন বিকেল 4:05। নজরুল সঙ্গীত শুনবেন সুব্রত কুমার সাহার কণ্ঠে দুপুর 12:20। রবীন্দ্রসঙ্গীত শুনবেন বি এম আবুল কালাম আজাদের কণ্ঠে।

0: 2:30। লালন গীতি শুনবেন নিরঞ্জন বিশ্বাসের কণ্ঠে দুপুর 12:40। পল্লীগীতি শুনবেন মোহাম্মদ আসারুল তরফদারের কণ্ঠে বেলা 2:50। এছাড়া FM 88.8 MHz NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9টায়। শ্রোতা বন্ধু, জানিয়ে দেওয়া হলো আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। বাংলাদেশ বেতার খুলনা, তেলাওয়াতে কালামে পাক এবং বাংলায় তর্জমা।
1: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.

0: صدق الله العظيم.
1: বিভ্রান্ত লোকেরাই কবিদের অনুসরণ করে। তুমি কি দেখো না যে তারা প্রতি ময়দানেই উদ্ভ্রান্ত হয়ে ফেরে এবং এমন কথা বলে যা তারা করে না, তবে তাদের কথা ভিন্ন যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং নিপীড়িত হওয়ার পর প্রতিশোধ গ্রহণ করে। নিপীড়নকারীরা শীঘ্রই জানতে পারবে তাদের গন্তব্যস্থল।
2: সুপ্রিয় শ্রোতা, এই ছিল আমাদের সমস্ত আয়োজন। আগামীকাল অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।